বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শনিবার 26শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 20শে জিলকদ 1447 হিজরি, 9ই মে 2026 খ্রিস্টাব্দ। সুপ্রিয়শ্রোতা, শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি নুসরাত শায়লা এবং আমি আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, অধিবেশনের শুরুতেই ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamualaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Saturday, the 26th of Boishak, the 20th of Zilqad, and May the 9th. The news, read by Taslima Omar. First, the headlines. Dhaka and Islamabad sign MOU to combat drug trafficking and narcotics abuse. Government will not allow any crime against humanity to go unpunished, says Information and Broadcasting Minister. Bangladesh stresses stronger global cooperation to ensure safe migration, including protecting migrants' rights. 165th birth anniversary of Vishwakavi Rabindranath Tagore was celebrated in country with different programs. State-owned Eastern Refinery resumes production after 26 days. Israeli attacks kill at least 31 people in southern Lebanon despite ceasefire. And Bangladesh will resume second-day batting with 301 runs for 4 in first cricket test against visiting Pakistan at Mirpur today. Now, on to the details. Bangladesh and Pakistan have signed a Memorandum of Understanding, MOU, to strengthen bilateral cooperation in preventing illicit drug trafficking, narcotics abuse and related money laundering activities. The agreement was signed at a ceremony held at a hotel in the capital yesterday. Home Minister Salahuddin Ahmed and Pakistan's Interior Minister Syed Mohsin Raza Naqvi signed the instrument on behalf of their respective sides. In the MOU, both countries agreed to enhance cooperation through intelligence sharing, technical assistance and coordinated anti-narcotics operations to combat the trafficking and abuse of narcotic drugs, psychotropic substances and their precursors. Bangladesh and Pakistan will regularly exchange information on drug traffickers, drug trafficking organizations, emerging smuggling routes and new concealment techniques used in narcotics trafficking. The MOU also provides for joint intelligence-led operations, including controlled delivery operations to disrupt transnational drug networks. Information and Broadcasting Minister Zahiruddin Shapoon has said, the current government will not allow any crimes against humanity committed in the country to go unpunished. He said this while speaking at a program at the National Museum Auditorium at Shahbagh in the capital yesterday. The Information and Broadcasting Minister said, starting from the genocide of the Great Liberation War of 1971 to the Shapla Chattor massacre of 2013, all are crimes against humanity. He said, the government led by Prime Minister Tariq Rahman is determined to ensure justice for all these atrocities. Bangladesh has called for stronger global cooperation to curb irregular migration, protect migrant rights, and ensure fair recruitment, decent work, and equitable wages for migrant workers worldwide. Expatriates, Welfare and Overseas Employment Minister Ariful Haq Chaudhry made the call while addressing the general debate of the Second International Migration Review Forum at the UN headquarters in New York City on Thursday last. The minister said, Bangladesh was strengthening accountability and expanding migrants' access to justice through a whole-of-government and whole-of-society approach. He said the government had constituted a Migration Compact Task Force and adopted a National Action Plan for 2026 to 2030 to advance safe, orderly and regular migration under the United Nations Global Compact for Migration, highlighting climate change as an increasingly significant driver of migration. He called for predictable financing and enhanced technical support for climate-vulnerable countries. The 165th birth anniversary of Nobel laureate poet Rabindranath Tagore was celebrated across the country yesterday. On the 25th Boishak, in the 1268 of Bangla calendar, poet Rabindranath Tagore The fountainhead of Bengali wisdom was born at Jorashankar Thakurbari in Kolkata. He is the first Asian and the first non-European to win the Nobel Prize in Literature in 1913 for English translation of Gitanjali. Rabindranath Tagore's birth anniversary was celebrated through different programs in Shiladaho under Kumarkhali Upazala of Kushtia district and other places. At a program in Potishor of Nauga, local government, rural development and cooperative minister Mirza Fakhrul Issa Alamgir said, poet Rabindranath Tagore has been firmly established in all fields of literature. He said Rabindranath is such a creative personality that it is not possible to fully discover him even after studying him for a lifetime. Mirza Fakhrul Islam Alamgir said, Rabindranath was a poet of a non-communal consciousness. He was not only a poet, but also a philosopher. The minister said, Rabindranath Tagore launched the activities of the Agricultural Bank for the development of the farmers in Potishor and had introduced a modern agricultural system. Bangladesh Shilpakala Academy also chalked out special cultural programs marking the birth anniversary of Rabindranath Tagore. Bangladesh Betar and Bangladesh Television aired special programs on the occasion. The main plant of the lone state-owned oil refinery, Eastern Refinery Limited, reopened yesterday after being temporarily closed for 26 days due to depleted crude oil reserves. Managing Director of the refinery, Engineer Sharif Asnad, confirmed this. He said the production resumed yesterday morning after the refinery received a fresh supply of crude oil. Due to the shortage of the crude oil, ARL temporarily shut down its distillation unit on 12th April. This is Bangladesh Betar giving you the news. At least 31 people, including a rescue worker, were killed yesterday in wide-scale Israeli attacks on southern Lebanon. National news agency said it was one of the deadliest days since fighting between Israeli forces and Hezbollah restarted on March 2. Among those killed were 5 people in 2 airstrikes targeting the town of Tora in the Tyre district. An Israeli army drone also targeted a car on the road connecting Farshoba and Farhamam in the Hasbaya district, killing the civil defense worker. 5 people were killed in Israeli airstrikes targeting villages in the Bint Beil and Nabati districts. 12 more killed in a strike on the town of As Sultania in the Bint Zubail district. Despite a ceasefire announced on April 17 that was extended until May 17, the Israeli army continues to carry out daily strikes on Lebanon. Iran's Foreign Minister Abbas Araghchi has accused the U.S. of opting for a reckless military adventure every time a diplomatic solution is on the table. In a social media post, Araghchi said, Iranians will never bow to pressure. He said this a day after both sides accused each other of launching attacks in the Strait of Hormuz. U.S. Secretary of State Marco Rubio said Washington is expecting a response from Tehran on its latest peace proposal at some point. U.S. President Donald Trump has announced a 3-day ceasefire between Russia and Ukraine after both countries accused each other of violating separate ceasefires declared by them. He said this ceasefire will include a suspension of all kinetic activity and also a prison swap on 1,000 prisoners from each country. Cricket and host Bangladesh will resume their first innings batting on the second day today of the first test match against Pakistan with overnight score of 301 for 4 wickets. The match is scheduled to start at 10 a.m. at Sher-e-Bangla National Cricket Stadium at Mirpur in the capital. Bangladesh Betar will air the running commentary of the match. Finally, weather in Focus Valley till 1 this afternoon says there are chances of rain and thundershowers with temporary west-northwesterly gustier squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Bogura and Tangail. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Dhaka and Islamabad sign MOU to combat drug trafficking and narcotics abuse. Government will not allow any crimes against humanity to go unpunished, says Information and Broadcasting Minister. Bangladesh stresses stronger global cooperation to ensure safe migration, including protecting migrants' rights. 165th birth anniversary of Bishwo Kobi Rabindranath Tagore was celebrated in country with different programs. State-owned Eastern Refinery resumes production after 26 days. Israeli attacks kill at least 31 people in southern Lebanon despite ceasefire. And Bangladesh will resume second day batting with 301 runs for 4 in first week cricket test against visiting Pakistan at Mirpur today. That is the end of the news. Next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছে শাহিদ আক্তার। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবির স্মৃতিধন্য ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন,
3: রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি সংস্কৃতি জানে না, বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ছাড়া চিন্তা করা যায় না। মানুষের সুখ দুঃখের অনুভূতি, মানুষের হৃদয়ের অনুভূতি রবীন্দ্রনাথ ছাড়া খুব বেশি আমরা অনুভব করতে পারি না।
2: তিনি আরো বলেন,
3: আমাদের সরকার ক্ষমতায় যখনই এসেছেন রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন। আজকের এই জায়গাটা দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি, এই জায়গাটাও এই রূপে ফিরিয়ে আনার জন্য এই দক্ষিণডিহিকে রবীন্দ্রনাথের স্মৃতির মিনার করে গড়ে তোলার জন্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
2: প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলার সর্বত্র এক অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে সাহিত্য ও শিক্ষাঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন। সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিস হুরে জান্নাতের সভাপতিত্বে বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজারুল হান্নান এতে স্মারক বক্তৃতা করেন। এদিকে খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মিস সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। খুলনা থেকে মোহাম্মদ কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার।
1: এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, রবীন্দ্র কুঠিবাড়িকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
4: এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে আমাদের সংস্কৃতিতে, আমাদের মানে শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। আমাদের যত মানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আমাদের যত প্রাচীন যত ইয়ে আছে, দর্শনীয় জায়গা আছে, বিভিন্ন পাহাড় এবং সমতলে যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, এ সমস্ত জায়গায় আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের সরকার চেষ্টা করছে, আমরা করব।
1: সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলার সভাপতিতে সংসদ সদস্য রেজা আহমেদ আফজাল হোসেন ও সংসদ সদস্য মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড ওয়াকিল আহমেদ এতে স্মারক বক্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ তহিদ বিন হাসান স্বাগত বক্তব্য রাখেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনের সুন্দরী সহ অনেক গাছ মারা যাচ্ছে প্রাকৃতিক সুরক্ষার অভাবে, সেজন্য আমরা প্রকৃতি সুরক্ষায় কাজ করছি। তিনি গতকাল বাগেরহাটের মংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবেশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগে নদীমাতৃক সভ্যতা ছিল, এখন সব নদী ভরাট হয়ে গেছে, খনন করে নদী সভ্যতাকে টিকিয়ে রাখতে হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও পার্শ্ববর্তী দেশের আগ্রাসন এর জন্য দায়ী। ধরিত্রী রক্ষায় আমরা সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটার কিপার্স বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়কারী সভাপতিতে মোংলা উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQAC-র উদ্যোগে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন গভর্নমেন্ট সেক্টর, অ্যাকাউন্টিং, অডিটিং অ্যান্ড কমপ্লায়েন্স শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা গতকাল বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনার মৌলিক ধারণা, বাজেট প্রণয়ন, হিসাব রক্ষণ ও আর্থিক প্রতিবেদন প্রণয়ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি আর্থিক বিধিবিধান, জবাবদিহিতা এবং অনিয়ম ও ঝুঁকি নিরূপণ সম্পর্কেও সম্যক ধারণা দেওয়া হয়। IQAC পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিতে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়, অর্থ হিসাব বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। খেলার খবর, ফুটবল। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় বালক বিভাগের ফুটবলের সেমিফাইনাল খেলায় গতকাল চৌগাছা উপজেলা 5-1 গোলে ঝিকরগাছা উপজেলাকে এবং বালিকা বিভাগে শার্শা উপজেলায় 1-0 গোলে অভয়নগরকেও কেশবপুর 2-0 গোলে বাঘারপাড়াকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে খুলনা দৌলতপুর দিয়ানা মাঠে 16-দলীয় বিগ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় মোহামেডান ফুটবল একাডেমি 5-0 গোলে SB আলী ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট, খুলনা সরকারি টিটি কলেজ মাঠে 6-দলীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় এসএন টাইলস টিম 4-উইকেটে ইভান ফুড গার্ডেন টিমকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর পৌঁছাতে হবে দুপুর 12:10 বাংলায়।
5: এখন শুনবেন দেশের গান, শিল্পী মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ও সাইদা আক্তার নেলি, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানটি শুনবেন বশির আহমেদের কণ্ঠে, গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

এতক্ষণ বিভিন্ন শিল্পীদের গাওয়া দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা সুপ্রশ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর আয়োজনে। বর্ণালীর আয়োজনে আজকে প্রথমেই থাকছে শামেমা ইয়াসমিন রত্নার কণ্ঠে একটি গান। গানটির গীতিকার ইমরুল কায়েস আর গানটির সুর করেছেন আবু আফফান রোজ বাবু।

বর্ণালী অনুষ্ঠানের এবার এই গানটি হরিদাস বর্মনের কণ্ঠে, আর এই গানটির কথা সাজিয়েছেন আব্দুল হামিদ, সুর করেছেন অপূর্ব রায়।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী রূপা রানী সাহা, গীতিকার সাইদুর রহমান সাইদ, গানটিতে সুর করেছেন শেখ আলী আহমেদ।

এবারে শিল্পী মধুসূদন হালদার, গীতিকার এস এম রুহুল আমিন, সুরকার শেখ আব্দুস সালাম।

বর্ণালী অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন রিম্পা বিশ্বাসের কণ্ঠে, গীতিকার হুমায়ুন রেজা, গানটিতে সুর করেছেন চিত্রা বিশ্বাস।

এই গানটির সাথে শেষ হলো বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ সায়মন রহমান। মাদকদ্রব্য মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে সংগঠিত মানবতা বিরোধী কোন অপরাধকেই তামাদি হতে দেবে না। তিনি গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারক গ্রন্থ শহীদনামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সবগুলোই মানবতা বিরোধী অপরাধ। জহিরুদ্দিন স্বপন বলেন, এ সকল অন্যায় ও নৃশংসতার বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াশঙ্কর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, সুরস্রষ্টা, শিক্ষাচিন্তক, ভাষাবিদ, চিত্রশিল্পী, দার্শনিক ও মানবতাবাদী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর প্রতিশরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন। তিনি এমন এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব যাকে সারা জীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন। এদিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্য, গান বা শিল্পের সাধক ছিলেন না, বরং সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে তাঁর পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী। তিনি বলেন, একজন সৃজনশীল মানুষের পক্ষে চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও একটা গভীর পর্যবেক্ষণ, জীবনবোধ ও সমাজ সচেতনতা রাখা সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্রেষ্ঠ উদাহরণ। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র গতকাল পুনরায় চালু হয়েছে। স্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 1,00,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজ দেশে আসার পর গতকাল সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ স্টার্ন রিফাইনারি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ইসরায়েলের ব্যাপক হামলায় একজন উদ্ধারকর্মী সহ অন্তত 31 জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানায়, 2 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহদের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর গতকালই ছিল অন্যতম প্রাণঘাতী দিন। 17 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার সত্ত্বেও ইসরায়েলি বাহিনী লেবাননে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গতকালের 4 উইকেটে 301 রান নিয়ে পাকিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে। সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সবশেষ আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯:০৫ বাংলাদেশ বেতার খুলনা।

এই সুন্দর সকালে যে যেখানে বসে আমাদেরকে শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রূপালীর আয়োজন। আর এই রূপালীর আয়োজনে আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি মৌমিতা সাহা এবং সাথে রয়েছে নুসরাত শায়লা, অধিবেশন তত্ত্বাবধানে আসমল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান ও অভিজিৎ মণ্ডল। প্রিয় শ্রোতা, গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ফোন ইনে কথা হয়ে যাবে 01974121970 এই নম্বরে। আর আপনারা আমাদেরকে চিঠিও পাঠাতে পারেন প্রযোজক রূপালী, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। তো আর কথা নয়, আমরা গানে চলে যাব। প্রথমেই শোনাব চিঠির গান। আর আমাদেরকে চিঠি পাঠিয়েছেন পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকা গাছি মাছপাড়া পুঠিয়া রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন লালন। আরও রয়েছেন কাকলি টিউলি, সীমা লাবলি, রেনু, প্রকাশ মানিক, ঝন্টু টোকন, মঞ্জু, পপি ইব্রাহিম, রেজাউল, রজনী, পরাগ, জবা, সঞ্জিদা শেফা ও কথা। আচ্ছা, শুনতে চেয়েছেন স্বামী স্ত্রী যুদ্ধ ছায়াছবি থেকে গান, শিল্পী কুমার বিশ্বজিৎ এবং অনিমা ডিকস্টা। তো চলুন সবাই মিলে শুনে আসি এই গানটি।

এবারে শুনবেন শেষ খেলা ছায়াছবি থেকে গান রুনা লায়লা, ইন্দ্র কিশোর ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন নন্দন প্রতাপ খুলনা থেকে দীপঙ্কর।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগতভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম,
2: খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা রূপালীর আয়োজনে শুনছেন বিভিন্ন ছায়াছবির গান, আর এই গানগুলো কিন্তু আপনাদেরই পছন্দ করা, আর গানগুলো কিন্তু আপনাদের আমাদের কাছে পৌঁছানোর দুটি মাধ্যম আছে নিশ্চয়ই জানেন। আর চিঠি লেখার ঠিকানাটি আমাদের মৌমিতা কিন্তু বলে দিয়েছে, আর তারপরেও আরেকটি মাধ্যম যেটা আছে 0197412179 এই নম্বরটিতে ফোন করতে পারেন। আর একটি বলার কারণ হচ্ছে যে এই মাত্র এখন যে গানটি আমরা শুনবো, সেই গানের পরে কিন্তু আমরা আপনাদের সাথে ফোন ইন প্রোগ্রামে ফোনে সরাসরি কথা বলবো। তাই যে যেখান থেকে শুনছেন আমাদের অনুষ্ঠান, প্রস্তুত হয়ে যান, এই গানটির পরে কিন্তু আমরা ফোন নিয়ে আপনাদের সাথে অপেক্ষমান থাকব আপনাদের সাথে কথা বলবার জন্য। তো এবারে আমরা যে গানটি শুনবো সেটি উসিলা, এই ছায়াছবি থেকে নেয়া। গানটির শিল্পী সুবীর নন্দী, আর এই গানটি শুনতে যে অনুরোধ জানিয়েছিলেন মোল্লাহাটের বন্ধু সুনীল। তো সুনীল, আশা করছি আপনি আমাদের সাথে আছেন, শুনে নিন আপনার পছন্দ করা এই গানটি।

0: হ্যাঁ বন্ধুরা, যেমনটি আমরা বলছিলাম যে গানের ওপারে আমরা ফিরবো আপনাদের সাথে কথা বলবার জন্য। আর ফোন ইন প্রোগ্রামে আমরা আছি 0194-1219-70 এই নাম্বারটিতে আমরা আছি আপনাদের সাথে ফোনের জন্য এবং কথা বলতে বলতে। ফোন চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি কে আছেন ফোনের ও প্রান্তে, জেনে নিতে চাই।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: হ্যাঁ,
1: আমরা সকলে ভালো আছি, বলুন।
2: আমি শামীম রেজা, হুসেনপুর খামা থেকে বলছি।
1: জি বলুন।
2: আমাকে শোনাবেন প্রেম প্রীতি এই ছায়াছবি থেকে খালিদ হাসান মিলু ও সাজেরা ইয়াসমিন গানের কথা। তুমি যদি দেখো আমায়।
1: আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি কোন গানটি শুনতে চেয়েছেন, অবশ্যই শোনানোর চেষ্টা থাকবে।
0: আচ্ছা, আমরা চেষ্টা করব আপনাকে আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আরো একটি ফোন কল চলে এসেছে, কে আছেন ও প্রান্তে? হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি, আপনাকেও শুভ সকাল, এবং আমরা দুজনেই খুব ভালো আছি। জি, জি পাংশা রাজবাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর থেকে।
2: আমার শুভেচ্ছা পৌঁছা দেবেন কপন সরকার, কাশেম সরকার, পলাশ সরকার, রিজাল আলম জন্টু, আব্দুল সালাম রহমান।
0: আচ্ছা আপু, জি কোন গান শুনতে চান?
2: ছবির নাম সবার উপরে প্রেম।
0: আচ্ছা,
2: ঠিক
0: আছে, আমরা চেষ্টা করব। আমরা আজকে হয়তো শোনাতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে অন্য কোনো আয়োজনে যে কোনো সময় আপনাকে এই গানটি শুনিয়ে দেওয়া হতে পারে নিশ্চয়ই, তার জন্য সাথে থাকতে হবে সব সময়। আর একটি ফোন কল চলে এসেছে, কে আছেন ও প্রান্তে, জেনে নিতে চাই।
3: হ্যালো,
1: হ্যালো আদাব, কে রয়েছেন, কোথা থেকে? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি বলুন।
3: আমরা চন্দন, তাপস, সুব্রত, আমরা সবাই মিলে এই গান শুনতেছি। ছবির নাম হচ্ছে বন্ধু আমার। বন্ধু আমার ছবি থেকে মন্না আজিজ বাপ্পিল্লাদি কন্টেক্টটি গান শোনাবেন।
0: আমরা মনে হয় বুঝতে পেরেছি, একটাই কথা আছে বাংলাতে,
1: বাংলাতে
0: সেই গানটি বোধহয় শুনতে চেয়েছেন বন্ধু। আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আর একটি ফোন কল চলে এসেছে, কে আছেন ও প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
4: আপু কথা বলছি মেহেদি হাসান, মহেশপুর মেহেদি
0: থেকে। জি মেহেদি ভাই, কোন গান শুনতে চান? আচ্ছা, দুঃখিত, আপনার ফোন কলটি বোধহয় কেটে গেল। আরও একবার চেষ্টা করে দেখতে হবে বন্ধু, আমাদের হয়তো নেটওয়ার্কের সমস্যা ছিল। আর একটি ফোন কল যেহেতু চলে এসেছে, আমরা নিয়ে নিতে চাই, কে আছেন ও প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? শুভ সকাল। জি আমরা ভালো আছি সকলেই, আশা করছি আপনিও ভালো আছেন। জি বলুন, কোন গান শুনতে চান? আচ্ছা, আরিও পরদেশী, এই শিরোনামের গান শুনতে চেয়েছেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। ফোন আরো একটি কিন্তু চলে এসেছে মমিতা, আমরা দেখে নিতে চাই কে।
1: হ্যালো,
5: শুভ সকাল,
1: শুভ সকাল।
5: থেকে অনু বিশ্বাস বলছি।
1: হ্যাঁ অনু বলুন।
5: গান শুনতে চাই মহান বন্ধু ছায়াছবি থেকে, ইন্দ্রকিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, চির সাথী হয়ে এলে জীবনে, এই গানটি শোনাবেন।
1: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, সাথেই থাকুন।
0: আর একটি ফোন কল যেহেতু চলে এসেছে, নিয়ে নিতে চাই, কি আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। জি ভালো আছি, কে বলছেন, কোথা থেকে? জি নিতানন্দ দাদা, কোন গান শুনতে চান? বধু বিদায়। বধু বিদায়, আচ্ছা ঠিক আছে, একটুখানি দেখো। আচ্ছা, এটা কিন্তু এক সময়কার ভীষণ জনপ্রিয় একটি গান, তাই না?
1: হ্যাঁ,
0: আমরা রেডিও সেটে আগে যখন শুনতাম তখন কিন্তু প্রায় এই গানটা শুনতাম, ভালোই লাগতো, এখনো ভালো লাগে। তো এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন আমাদের সাথে নিত্যানন্দ।
1: হ্যাঁ, রায়ের মহল।

0: হ্যাঁ, তো আমরা আবারও গানে ফিরে যেতে চাই।
1: আচ্ছা,
0: হ্যাঁ, গানে ফিরে যেতে চাই। আমাদের এবারের আয়োজনে কি গান থাকছে?
1: ভালোবাসার লাল গোলাপ, এই ছায়াছবি থেকে গান শোনাবো সাবিনা ইয়াসমিন ও ইমরানের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন ভোলার বন্ধু জাকিয়া বেগম।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: বন্ধুরা, আপনারা আছেন রূপালের আয়োজনে, ছায়াছবির গান শুনছেন, আর এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। রূপালের আয়োজনে এবারে আছে মনের সাথে যুদ্ধ, এই ছায়াছবি থেকে নিয়ে একটি গান, আর গানটি গিয়েছেন জেমস, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ঝিনাইদহ থেকে মেহেদি হাসান। মেহেদি হাসান, আপনার সঙ্গে বোধহয় একটু আগে আমরা কথা বললাম ফোন ইন প্রোগ্রামে, নিশ্চয়ই এখনো পর্যন্ত আছেন আপনি আমাদের সাথে, আর শুনে নিন আপনার পছন্দ করা গানটি।

শান্তকেন মাস্তান। এবারে এই ছায়াছবি থেকে গান শোনাবো আয়ুব বাচ্চু ও কনক চাপার কণ্ঠে। গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন ফজলুল হক ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে কিন্তু আজকের রূপালীর আয়োজনের যে আপনাদের জন্য যে আয়োজনটি ছিল সেই আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে। আর এই আয়োজনে আজকে সাথে ছিলাম আমরা দুজন, আমি নুসরাত শৈলা এবং মৌমিতা সাহা। অনুষ্ঠানের আজকে যিনি অধিবেশন তত্ত্বাবধান করলেন আসমাউল হোসনা, আর প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান। তো আজকের মতো রূপালীর আয়োজন থেকে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে রূপালীর অন্য কোনো আয়োজন নিয়ে। সবাই ভালো থাকুন।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মৌমিতা সাহা এবং নুসরত শায়লা। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় আহমেদ হাসান ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মৌমিতা সাহা এবং নুসরত শায়লা। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় আহমেদ হাসান ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা ১১টা বেজে ৫৮ মিনিট। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। সুপ্রিয় শ্রোতা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় আছি মৌমিতা সাহা এবং আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করছেন আসমাউল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন। প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই বাংলা সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমণি দেবনাথ। মাদকদ্রব্য ও মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার ও মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান ও কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে সংঘটিত মানবতা বিরোধী কোন অপরাধকেই তামাতি হতে দেবে না। তিনি গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্মারক গ্রন্থ শহীদনামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সবগুলোই মানবতা বিরোধী অপরাধ। জহিরুদ্দিন স্বপন বলেন, এসকল অন্যায় ও নৃশংসতার বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম আহসানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ শীর্ষক টেবিল বৈঠকে একথা বলেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দরে বৃষ্টির মরদেহ গ্রহণ করে তার বাবা, মা, স্বজন ও বন্ধুরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ এখন মাদারীপুরের নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র গতকাল পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১,০০,০০০ টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজে দেশে আসার পর গতকাল সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের ১২ তারিখ ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ইসরায়েলের ব্যাপক হামলায় একজন উদ্ধারকর্মী সহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানায়, ২রা মার্চ থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর গতকালই ছিল অন্যতম প্রাণঘাতী দিন। ১৭ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী লেবাননে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি অভিযোগ করেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে যুক্তরাষ্ট্র তখন একটি বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে আরগচি বলেন, ইরানিরা কখনো চাপের কাছে মাথা নত করবে না। হরমুজ প্রণালীতে উভয় পক্ষ একে অপরকে হামলা চালানোর জন্য অভিযুক্ত করার একদিন পর তিনি একথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন তেহরানের কাছ থেকে তাদের সর্বশেষ শান্তি প্রস্তাবের কিছু বিষয়ে একটি জবাব আশা করছে। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে গতকালের ৪ উইকেটে ৩০১ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৬ উইকেটে ৩৭৮ রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল।
4: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। ইসলাম ও জীবন মাসলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান সন্ধে 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন বিকেল 3:05। এছাড়া আরও শুনতে পাবেন দুপুর 12:30 রোজি ইসলামের কণ্ঠে এবং দুপুর 2:40 শুনবেন গোলাম সাকলাইন সোহেলের কণ্ঠে। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4:05। নজরুলসঙ্গীত শুনবেন খন্দকার মকবুল হোসেনের কণ্ঠে দুপুর 12:20। রবীন্দ্রসঙ্গীত দুপুর 2:30 শুনবেন শাহানা ফেরদৌস ইতির কণ্ঠে। পল্লীগীতি শুনবেন মেহেরুননেসা বেগমের কণ্ঠে দুপুর 2:50। এছাড়া গাজী গোলাম মোস্তফার কণ্ঠে দুপুর 12:40। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি লায়লা তারান্নম। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য এক নিরন্তর অনুপ্রেরণার উৎস। রবীন্দ্রনাথকে ছাড়া বাঙালি জাতিসত্তা, বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পূর্ণাঙ্গভাবে কল্পনা করা যায় না। তিনি গতকাল খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলারই সম্পদ নন, বরং সাহিত্যপ্রেমী মানুষের হৃদয়ে অবিচ্ছেদ্য অংশ হয়ে আজও বেঁচে আছেন। তার কালজয়ী সাহিত্যকর্ম যুগে যুগে মানুষের জীবনবোধ, মানবতা ও সৌন্দর্য চেতনার প্রেরণা জুগিয়ে চলেছে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্র প্রেম ও সংস্কৃতি চর্চা ছড়িয়ে দিতে পারলে তরুণরা মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি মনোনিবেশ করবে। সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করেন শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাঝারুল হান্নান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা এতে স্বাগত বক্তৃতা করেন। এর আগে আইনমন্ত্রী খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি বলেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এলক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় অতি শীঘ্রই দেশের সব জেলাবারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যোগ্য বিচারক গড়ে তুলতে হলে আগে সুনিপুণ ও দক্ষ আইনজীবী তৈরি করতে হবে। আইনমন্ত্রী বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায় বিচার নিশ্চিত হবে। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতার মান আরও উন্নত করতে হবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদের সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির এজাজ খান ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি এবং জেলা প্রশাসক হুরে জান্নাত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের জন্য শস্য বীমা চালু করবে, যার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। তিনি গতকাল যশোর সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আজকে কৃষিক্ষেত্রে যে অগ্রযাত্রা তার সূচনা হয়ে করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচি থেকে শুরু করে বিদেশ থেকে উন্নত মানের সার, বীজ ও যন্ত্রপাতি সহ সকল প্রকার কৃষি উপকরণ এনে দেশের কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা বিএনপির সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে প্রতি কেজি 36 টাকা দরে জেলায় 15,166 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনের সুন্দরী সহ অনেক গাছ মারা যাচ্ছে প্রাকৃতিক সুরক্ষার অভাবে, সেজন্য আমরা প্রকৃতি সুরক্ষায় কাজ করছি। তিনি গতকাল বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবেশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগে নদীমাতৃক সভ্যতা ছিল, এখন সব নদী ভরাট হয়ে গেছে, খনন করে নদী সভ্যতাকে টিকিয়ে রাখতে হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও পার্শ্ববর্তী দেশের আগ্রাসন এর জন্য দায়ী। উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন DCSA প্রোগ্রামের 251 টার্মের প্রথম সেমিস্টারের ওরিয়েন্টেশন ক্লাস গতকাল বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এতে প্রধান অতিথি এবং উপ আঞ্চলিক পরিচালক লুৎফুন আরা পিনু বিশেষ অতিথি ছিলেন। প্রোগ্রামের সমন্বয়কারী সভাপতিতে প্রোগ্রাম অফিসার, সহকারী প্রশাসক, পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। যশোরের অভয়নগর উপজেলার মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নয়দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ছয় নম্বর ওয়ার্ড টাইব্রেকারে 3-1 গোলে 3 নম্বর ওয়ার্ডকে পরাজিত করেছে। এদিকে মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি স্কুল মাঠে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় গঙ্গারামপুর ইউনিয়ন একাদশ 1-0 গোলে ধনেশ্বরগাতি ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। ক্রিকেট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পাইলট সরকারি হাইস্কুল মাঠে আলমডাঙ্গা প্রিমিয়ার লীগের গতকালের উদ্বোধনী খেলায় পাঁচলিয়া কিংস 8 রানে মালিতা লিজেন্ড একাদশকে পরাজিত করেছে। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6:05 ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: দেশের গানটি শুনলেন।
1: আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও, বাংলাদেশ বেতার খুলনা। আয়োজন ডালিতে এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী খন্দকার মকবুল হোসেন।

0: খন্দকার মকবুল হোসেনের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী রোজি ইসলাম, প্রথম গানটির গীতিকার প্রীতি বিশ্বাস।

0: রোজি ইসলামের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা আয়োজন টালিতে এবারে রয়েছে পল্লীগীতি, শিল্পী গাজী গোলাম মোস্তফা, গীতিকার শিল্পী নিজেই।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন গাজী গোলাম মোস্তফা।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
1: হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কুরআন সূরা বাকারা আয়াত 153। মানুষের কৃতকর্মের তরুণ জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি আল্লাহ আস্বাদন করান, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আল কুরআন সূরা রোম আয়াত 41। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة، وابعث مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল। তোমাদের অনেক অপরাধ তো আল্লাহ ক্ষমা করে দেন। আল কোরআন সূরা শুরা আয়াত 30।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা 1টার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: কখনো কাঠফাটা খাখা রোদ্দুর, আবার হঠাৎ করেই মেঘলা আকাশ, তারপর এক পশলা বৃষ্টি। এই গরম তো, এই হয়তো একটু ঠান্ডা ঠান্ডা আমেজ। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এমনই এক অদ্ভুত অথবা সুন্দর প্রকৃতি আর পরিবেশ নিয়ে বৈশাখের আজকের এই দুপুরে আপনাদের সকলকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাই। খুলনা কেন্দ্র থেকে বিজ্ঞাপন তরঙ্গের আজকের আয়োজনে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রইব আমি, ইমরান সাইদ চন্দন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন ফাতেমা আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। প্রিয় শ্রোতা, প্রতিদিনের মতোই আপনাদের সাথে গানের ফাঁকে কথা হবে ফোনে, 01974121970। আমাদের চিরপরিচিত চিরচেনা এই নাম্বারটি খোলা থাকবে আপনাদের জন্য, এ প্রান্তে রইব আমরা। তো আর কথা নয়, চলুন আমরা হারিয়ে যাই সুরের মূর্ছনায়। খালিশপুর খুলনার বন্ধু রুবেলের অনুরোধের গান দিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন, অগ্নি সন্তান ছায়াছবি থেকে শাকিলা জাফর ও ইন্দ্র কিশোরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো প্রাণের চেয়ে প্রিয় এই ছায়াছবির একটি গান এন্ড্রু কিশোরের কণ্ঠে। রায়ের মহল খুলনা থেকে আমাদের নিয়মিত শ্রোতা নিত্যানন্দর অনুরোধে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা, আছি আপনাদের সাথে আমি লাবণী, আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো অনন্ত ভালোবাসা ছায়াছবি থেকে একটি গান। আজ এই গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও এন্ডু কিশোর, আর শুনতে আমাদের কাছে অনুরোধ করেছিলেন ওসমান খান ঝিনাইদহ থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি, এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয়, এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: কৃষক কার্ড সম্পর্কিত তথ্যটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা, শোনাবো আরও একটি গান, আর এই গানটির পরে আপনাদের সাথে আমরা সরাসরি যুক্ত হব ফোন ইন প্রোগ্রামে, অতএব প্রস্তুত থাকুন। আর এবারে আপনাদেরকে শোনাবো সারেং বৌছা ছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আব্দুল জব্বার। আর গানটি শুনতে আমাদের কাছে অনুরোধ করেছেন আব্দুস সামাদ।

0: প্রিয় শ্রোতা, কথা দিয়েছিলাম আপনাদের সাথে গানের ফাঁকে যুক্ত হব ফোনে 01974121970 এই নাম্বারের এ প্রান্তে রয়েছি আমরা। দেখা যাক প্রথম ফোনটি কার তরফ থেকে। দুঃখিত বন্ধু, ফোনটি কেটে গেছে, আমরা অপেক্ষা করছি আপনাদের ফোনের জন্য। দেখা যাক কার ফোন এসেছে এই মুহূর্তে। জি আদাব,
1: জি আমরা সবাই ভালো আছি। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে। জ্ঞানেন্দ্রনাথ
0: পাল,
1: আচ্ছা,
0: ফতেপুর মহেশপুর ঝিনাইদহ,
1: আমাদের নিয়মিত শ্রোতা, প্রায়শই আমাদের কাছে ফোন করেন। বন্ধু অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের অনুষ্ঠান শুনবার জন্য। দেখি পরবর্তীতে কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো,
0: আমরা দুজনেই ভালো আছি।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি বলুন। আফসাল মোল্লা, জি বলুন ভাই।
0: জি আমাদের নিয়মিত শ্রোতা, বলুন।
1: হ্যাঁ আচ্ছা,
0: ধন্যবাদ বন্ধু। আফজাল মোল্লা ডেওয়াতলা বটিয়াঘাটা খুলনা থেকে তিনি মাঝে মাঝেই আমাদের কাছে ফোন করেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। দেখা যাক এরপরে কে আছেন।
1: হ্যালো আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: জি আমরা ভালো আছি, কে বলছেন আপনি? কাকশিরা, জি জি
0: বলুন।
1: আচ্ছা ধন্যবাদ আপনাকে।
0: তেরো পান্ডা এক গুন্ডা, সেখান থেকে একটি গান। আচ্ছা অবশ্যই শোনাবো।
1: এরপরে দেখি কে আছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি।
0: জি অবশ্যই ভালো আছি ভাই, বলুন। জি বুলবুল ভাই,
1: গানের কথা একদিন খুলনা বেতার না শুনলে বড় কষ্ট হয়।
0: তাহলে আসলে উনি উনার নিজের কথাটি আমাদের শুনিয়েছেন,
1: অনেক ভালো লাগলো।
0: অবশ্যই
1: ভালো লাগার কথা, খুলনা বেতারের
0: ভালোবাসা নিয়েই কিন্তু আমরা চলছি,
1: সত্যিই তাই। আপনাদের এই ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত বসে থাকি আপনাদেরকে, আপনাদেরই পছন্দ করা গানগুলো শোনানোর জন্য। দেখি কে আছেন এবারে।
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। বাহ চমৎকার কথা, আমরা নিশ্চয়ই চেষ্টা করব শোনাতে।

0: বন্ধুরা, এর পরে কে আছেন আমাদের সাথে? আচ্ছা কাশিম ভাই, বলুন কোন গানটি শুনতে চাচ্ছেন? কাটা রাইফেল। আচ্ছা ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ আমাদের কাছে ফোন করবার জন্য। বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এই সময় শুনছেন ফোন ইন প্রোগ্রাম। আর এরপরে দেখি কে আছেন আমাদের সাথে। আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। বন্ধুরা, আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য, হয়তো আপনারা চেষ্টা করছেন, একই সাথে চেষ্টা করছেন, হয়তো এই জন্য ফোনটি লাইন পেতে একটু অসুবিধা হচ্ছে এই জন্য। বন্ধুরা, আজকে গানের তালিকায় আমাদের আরও আছে ম্যাডাম ফুলি, মাটির ফুল, জীবন চাবি চাবি ছায়া ছবি থেকে গান, আরও একটি ফোন চলে আসছে। দেখি ইমরান ভাই কে আছেন আমাদের সাথে।
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। জি বলুন। মনের সাথে যুদ্ধ, শিল্পী জেমস। জি ধন্যবাদ বন্ধু। মেহেদী হাসান মহেশপুর ঝিনাইদহ থেকে ফোন করেছিলেন।
0: এখন আছেন কি দেখি আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আমার আপু ইমরান ভাইয়া, আপু আপনারটা বুঝে গেলাম। কোন আপু?
0: লাবণী আপু আর ইমরান ভাই।
2: হ্যাঁ, লাবণী আপু আর ইমরান ভাই। আমার তো আপনারা।
0: হ্যাঁ ভালো আছি, বলুন।
2: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফর ডক্টর, বড়খলা
1: পাংশা রাজবাড়ি থেকে। জি বলুন
2: ভাইয়া। আমার গান কিন্তু কানেক্টিং শোনাচ্ছেন না, গান শোনাবেন? ছবির নাম হলো তো অসিলা।
0: আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, আমরা জেনেছি। আর বন্ধুরা, আরও একটি ফোন নেব, এরপরে আমরা চলে যাব আবারও গানে, এবং গানের শোনানোর কিছুক্ষণ পরে আমরা আবারও আসবো আপনাদের সাথে ফোন ইন প্রোগ্রামে। দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছি, কে বলছেন? আচ্ছা রেজাউল ভাই বলুন। আচ্ছা ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ আমাদের কাছে ফোন করবার জন্য। আর বন্ধুরা, আরও শুনবো আপনাদের পছন্দের গানের কথা, অনুরোধের কথা, তবে এখন চলে যাব
1: গানে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা শোনাবো হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকে আমাদের বন্ধু রেজাউল আলম ঝন্টুর অনুরোধে একটি গান, ইন্দ্র কিশোর ও রুনা লায়লার কণ্ঠে। ছায়াছবির নাম গলায় গলায় পীড়িত।

প্রিয় শ্রোতা, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটির অনুরোধ জানিয়েছেন বাঁশখালী চট্টগ্রাম থেকে গিয়াসউদ্দিন, আমাদের নিয়মিত শ্রোতা। শিল্পী আয়ুব বাচ্চু ও ডলি সায়ন্তনী, ছায়াছবি কালো চশমা।

0: বন্ধুরা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ,
1: প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আর এবারে আমরা শোনাব ঝিনাইদহের বন্ধু কাজল আহমেদের অনুরোধের একটি গান, শিল্পী সুবীর নন্দী ও মুক্তি, আর ছায়াছবির নাম হাজার বছর ধরে।

0: বন্ধুরা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। চলে যাব আরও একটি গানে। এবারে আপনাদেরকে শোনাবো ম্যাডাম ফুলি ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী ও আগুন।
1: এই গানটির জন্য ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু বুলবুল আহমেদ, যিনি একটু আগেই ফোন করেছিলেন, তিনি অনুরোধ করেছেন।

বন্ধুরা, দুঃখিত, আমরা বলে ফেলেছি ম্যাডাম ফুলি ছাঁচবে। এখন শুনছেন মাটির ফুল ছাঁচবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন আলম আরা মিনু, আর শুনতে অনুরোধ করেছেন জাফর পালোয়ান কাকচিড়া বরগুনা থেকে।

মধুরা সময় হলো বেলা দুটোর বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি রবিউল মাশরাফি। প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বিএনপি সহ তিন অঙ্গ সংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সকালে এই মতবিনিময় সভা শুরু হয়। দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। রুহুল কবির রিজভী জানান, সভায় দলের নির্বাচনী ইশতেহার এবং সরকারের পরিকল্পনাগুলো নেতাদের কাছে তুলে ধরার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বিএনপির মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কার এ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ উৎসাহ দেন। এ সময় ওয়াকিমুল ইসলাম তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। ব্যাটারিচালিত বিশেষ এই যানের নাম দেওয়া হয়েছে A2i স্মার্ট কার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান এ তথ্য জানান। তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় 17 বছরের ওই তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগের সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনে প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাষ্ট্রপতি পরিবার সদস্য, চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাকে বিদায় জানান। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশ্যে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার তাদের পাশে রয়েছে, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির বিষয়কে সরকারের পাশাপাশি বিচারকদেরও সচেতন থাকতে হবে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দরে বৃষ্টির মরদেহ গ্রহণ করে তার বাবা, মা, স্বজন ও বন্ধুরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ এখন মাদারীপুরের নিজ গ্রামে নিয়ে দেওয়া হচ্ছে। বাদে আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ পর্যন্ত 128টি ফ্লাইটের মাধ্যমে 50,111 জন বাংলাদেশী হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 59টি ফ্লাইটে 23,563 জন হজ যাত্রী, সৌদি এয়ারলাইন্সের 47টি ফ্লাইটে 18,092 জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের 12টি ফ্লাইটে 8,456 জন সৌদি আরবে পৌঁছান। এবছর মোট 78,500 বাংলাদেশিকে হজ করার অনুমতি প্রদান করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26 মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। এ সময় নতুন সরকারের মন্ত্রীগণও শপথ গ্রহণ করেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান বিনা উইকেটে 10 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বেলা 2টোর বাংলা সংবাদের পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান অনুরোধের আসর। আর এবারে আপনাদেরকে শোনাব জীবন চাবি ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি ও সাবিনা ইয়াসমিন, আর শুনতে অনুরোধ করেছেন বিজন গোমস্তা কাকচিরা বরগুনা থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম,
2: খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গে এ পর্যায়ে সময় হয়েছে আবারও আপনাদের সাথে ফোনে যুক্ত হওয়ার। 01974 1219 700।
1: ইমরান ভাই, ইতিমধ্যে ফোন চলে এসেছে, দেখি প্রথমে কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর, কে বলছেন? সুপল বিশ্বাস বলুন।
0: আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ফোন পেয়েছি যখন
1: পরবর্তী ফোনটি
0: লিখে নেব। জি হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি রুবেল বলুন। জি আপনাকেও শোনার জন্য ধন্যবাদ।
2: জি পরবর্তীতে এ বাদন যাবে না ছিয়ে ছবি থেকে গান শুনতে চাই ইয়ার কণ্ঠে, আপনার ওই খালিদ হাসান মিলু এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের শিরোনাম সোহাগে আদরে বেঁধেছো আমারে, এ বাদন যাবে না ছিয়ে।
0: ধন্যবাদ বন্ধু, অবশ্যই চেষ্টা করব গানটি শোনাতে।
1: এরপরে দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: তুহিন গোলামনগর কুষ্টিয়া
0: থেকে। গোলামনগর কুষ্টিয়া থেকে, জি বলুন।
1: আচ্ছা ধন্যবাদ আমাদের কাছে ফোন করবার জন্য। ফুল নেব না অস্ত্র নেব, যে কোনো একটি গান শুনতে চেয়েছেন। এরপরে দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
1: কে বলছেন?
4: আমি রেক্সোনা বলছি, মশপুর ঝিনাইদহ থেকে।
1: আচ্ছা রেক্সোনা, বলুন কোন গানটি শুনতে যাচ্ছেন?
4: আমাকে গান শোনাবেন হৃদয়ের বন্ধন, এই ছবি থেকে আসিফ আর কনক চাপার কণ্ঠে।
1: হৃদয়ের বন্ধন ছায়াছবি থেকে আসিফ কনক চাপার কণ্ঠে।
0: হ্যাঁ, আমাদের কিন্তু এতক্ষণে একজন নারী শ্রোতার ফোন আমরা পেলাম শেষ পর্যন্ত, ধন্যবাদ।
1: দেখি কে আছে
0: পরের ফোনটি কার।
1: হ্যালো,
5: হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম।
5: আমি কথা বলছি আব্দুল জলিল, গ্রাম মালতি ডাঙ্গা পূর্ববা।
0: বন্ধু আরেকবার একটু যদি বলতেন।
1: মালতি
0: জলিল ভাই, মালতি নগর, তারপর
1: পূর্বপাড়া
5: মালতি ডাঙ্গা।
0: মালতি ডাঙ্গা, জি
5: মালতি ডাঙ্গা পূর্বপাড়া গ্রাম।
1: জেলা?
5: জেলা সিরাজগঞ্জ জেলা।
0: আচ্ছা সিরাজগঞ্জ
1: বলুন।
0: রূপের রানী গানের রাজা, যমুনার পাড় থেকে ফোন করেছেন আমাদের এই বন্ধু সিরাজগঞ্জ থেকে। জি আমাদের সাথেই থাকবেন আশা করছি।
1: দেখি পরে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
6: দাদা ভালো আছেন?
0: জি আমরা ভালো আছি ভাই। ও আচ্ছা আচ্ছা, জি বলুন। জি ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। আমরা মনে হয় আর একটি ফোন নিতে পারি, তারপরে আমরা গানে চলে যাব।
1: দেখি আজকের ফোন ইন প্রোগ্রামে সবশেষ কোন বন্ধুটি আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছি, কে বলছেন? জি নিত্যানন্দ। আচ্ছা ঠিক আছে। জি বন্ধু অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, এই ফোন কলটির মাধ্যমেই শেষ হয়ে গেল আমাদের আজকের মতো ফোন ইন প্রোগ্রাম। যারা আমাদের কাছে ফোন করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফোন করে চেষ্টা করেছেন কিন্তু লাইন পাননি, তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। তবে একটুও হতাশ হবেন না, আপনাদের সাথে নিশ্চয়ই কথা হবে কাল পরশু বা কোনো একদিন।
0: অবশ্যই। তো শ্রোতা বন্ধু, হাতে যেহেতু সময় খুব কম, দেখা যাক আমরা কয়টি গান শোনাতে পারি। এ মুহূর্তে রশিয়া বন্ধু ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠের একটি গান, ফতেপুর মহেশপুর ঝিনাইদহের বন্ধু জ্ঞানেন্দ্র পালের অনুরোধে।

বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো আদরে সন্তান ছায়াছবিতে একটি গান। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, আর শুনতে অনুরোধ করেছেন সুনীল মোল্লারহাট থেকে।

বন্ধুরা, এই গানটি শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের নির্ধারিত সময়। এই অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক বেলা 1:05। শোনার আমন্ত্রণ রইল। যাবার আগে জানিয়ে দিচ্ছি, আজ বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মমতাজ খন্দকার লাবণী এবং ইমরান সাইদ চন্দন। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন এবং অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন ফাতেমা আক্তার। বন্ধুরা, ভালো থাকবেন, খুব ভালো। এই কামনে আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা, মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলো হার্স এবং FM 88.8 মেগা হার্স ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা ফেরদৌস ইতি।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন আধুনিক গান শুনবেন গোলাম ফাকলায়েন সোহেলের কণ্ঠে, আর গানের কথা সাজিয়েছেন নিজামুল হক চৌধুরী।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন গোলাম সাকলাইন সোহেলের কণ্ঠে। গীতিকার ছিলেন নিজামুল হক চৌধুরী।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লী গীতি। শিল্পী মেহেরুন নিসা বেগম, প্রথম গানটির গীতিকার মোহাম্মদ কলিমুদ্দিন মিয়া।

আপনারা মেহেরুননেসা বেগমের কণ্ঠে পল্লী গীতি শুনছেন। এবারের গানটির গীতিকার মোল্লা আবুল বাশার।

0: আপনারা মেহেরুননিসা বেগমের কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভীন। প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বিএনপি সহ তিন অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি দেশ তৈরি করতে চায় যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশ পাবে এবং দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। এ লক্ষ্যে জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতা কর্মীদের সহযোগিতা চান তারেক রহমান। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ উৎসাহ দেন। এ সময় ওয়াকিমুল ইসলাম তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় 17 বছরের ওই তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতি দেশে ফেরার কথা রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশ্যে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার তাদের পাশে রয়েছে, কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকারের পাশাপাশি বিচারকদেরও সচেতন থাকতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ 5 কেন্দ্রিক প্রথাগত শিক্ষা নিয়ে পড়ে থাকলে চলবে না, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরাম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করা, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার ইতোমধ্যে পাঠ্যক্রম ও একাডেমিক ক্যালেন্ডারের পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দরের বৃষ্টির মরদেহ গ্রহণ করে তার বাবা, মা, স্বজন ও বন্ধুরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ এখন মাদারীপুরের নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। এ সময় নতুন সরকারের মন্ত্রীগণও শপথ গ্রহণ করেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে এখন চা বিরতি চলছে। বিরতির আগ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে 50 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান সংগ্রহ করে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানোর পর আবারও আমরা ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম গানটির শিল্পী শতাব্দী দাস, গানের কথা সাজিয়েছেন সুব্রত পাল, সুরকার প্রদীপ রাহা।

বর্ণালী অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন কামরুল হাসানের কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন ফিরোজ খান নুন এবং সুর করেছেন শেখ আব্দুস সালাম।

আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিল্পীদের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানটি শুনবেন ঝুমু রানী গাইনের কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন ডক্টর পিয়ার মোহাম্মদ এবং সুর করেছেন অপূর্ব রায়।

বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারের শিল্পী মহানন্দ বিশ্বাস, গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে, সুরকার শেখ আব্দুস সালাম।

এবারের গানটি শরীফ সাথীর লেখা, অপূর্ব রায়ের সুর করা, আর শিল্পী আনোয়ারা নাসরিন পাখি।

প্রিয় শ্রোতা, বর্ণালী অনুষ্ঠানের শেষ গানটি ইন্দ্রজিৎ সাধুর কণ্ঠে শুনবেন। গীতিকার আলতাফ হোসেন, সুর করেছেন প্রদীপ রাহা।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনছিলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের আয়োজনমালায় এখন রয়েছে মাফআলা মাফাল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। উপস্থাপনা করছেন মুফতি সাইদ হুসাইন।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার প্রিয় মোমেন বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কিভাবে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি, এর জন্য প্রয়োজন কোরআন এবং সুন্নার সঠিক দিক নির্দেশনা। এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার খুলনা আয়োজন করেছে মাসআলা মাসাইল বিষয়ক অনুষ্ঠান ইসলাম ও জীবন। কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন শুনছেন, সকলকে জানাচ্ছি বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনাদের পাঠানো বিভিন্ন জিজ্ঞাসার জবাব প্রদানের জন্য আমাদের মাঝে দুইজন বিজ্ঞ বরেণ্য আলেমিদিন উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা বন্ধুরা, সর্বপ্রথম আমরা মুফতি মাসুম বিল্লাহর কাছে যাব। আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান শরণখোলা বাগেরহাট থেকে। তিনি জানতে চেয়েছেন, আমাদের এলাকায় বয়ানের জন্য বা তালিম করার জন্য অথবা ঘরোয়া মাহফিল করার জন্য কয়েকজন মহিলা অনেক দূর থেকে এসেছেন, যারা দিনই কথা বলেন এবং নিজেরা জামাতে নামাজ পড়েন, ইমামতি মহিলারা করেন, তাদের তালিম জামাতে নামাজ ঠিক হবে কিনা, অর্থাৎ তাদের তালিম করা জামাতে এইভাবে নামাজ পড়া সঠিক হবে কিনা।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ভাই হাবিবুর রহমান, মহিলাদের আওয়াজ বা শব্দ, তার জন্য পর্দা আবশ্যক। যদি মহিলার কথা জোরে হয় বা যে কোনো কায়দায় পরপুরুষে শুনতে পায়, তাহলে জায়েজ হবে না, এটা গুনাহ হবে। এবং মহিলাদের এভাবে একাকী সফর করা শরিয়াত বৈধ বলে না, মাহরাম নিয়ে তারপরে সফর করতে হবে। এ ধরনের মজলিস, মাহফিল, তালিম হতে হলে কোনো পরহেজগার মুত্তাকি আলেমের তত্ত্বাবধানে হওয়া উচিত, যাতে করে কোনো ধরনের কোনো সুন্নাতের খেলাফ না হয়। আর মহিলাদের জামাতে নামাজ যদি ইমাম মহিলা হয়, তাহলে তা মকরু তাহরিমি, অতএব এটাও বৈধ হবে না। এজন্য পরামর্শ হলো, যেহেতু এইগুলো ঠিক হচ্ছে না, তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া এবং পরবর্তীতে এরকম কোনো দিনই দাওয়াতের কাজ করতে হলে যাতে করে সঠিকভাবে হয়, সেই জন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে করার পরামর্শ।

0: বাগেরহাট থেকে তিনি জানতে চেয়েছেন, যদি কোনো সন্তান মৃত জন্ম হয় তাহলে তার কাফন দাফনের হুকুম কি হবে?
1: ভাই সাইফুল ইসলাম, সন্তান যদি মায়ের পেটে মারা যায়, তারপরে যদি তার জন্ম হয়, অর্থাৎ সে সন্তানটি দুনিয়ায় এসেছে মৃত অবস্থায়, তাহলে তার রীতিমতো কাফন দাফন করতে হবে, জানাজা দেয়া লাগবে না। তবে তার নাম রাখতে হবে, তার জন্য আলাদা কবর করতে হবে, সব কিছুই ঠিকঠাক করতে হবে। এর কারণ হল, সে যতদিন মায়ের পেটে রয়েছে ততদিন পর্যন্ত মায়ের কষ্ট হয়েছে, এর সাথে সাথে ব্যবস্থাপনায় পিতার কষ্ট হয়েছে, অতএব পিতামাতার কষ্ট যেটা হওয়ার সেটা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই বান্দা বান্দির যে কষ্ট, সেই কষ্টকে বৃথা যেতে দিবেন না। এই কষ্টের কারণে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে মাফ করে দিবেন। কেয়ামতের ময়দানে এই বাচ্চার নাম এই জন্য রাখা হচ্ছে যে কেয়ামতের ময়দানে এই বাচ্চাকে নাম ধরে ডাকা হবে এবং সে তার পিতামাতার সঙ্গে মিলিত হবে এবং সে তার পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এই বাচ্চার নাম রাখতে হবে এবং কবর ইত্যাদি ঠিক মতো করতে হবে, শুধুমাত্র জানাজাটা হবে না। এদিকে লক্ষ্য রেখে আমরা ইনশাআল্লাহ সামনের কাজটি পরিচালনা করব।
0: আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের শ্রোতা ফেরদাউস ফুলতলা খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন, শুক্রবার জুমার নামাজের পরে অনেক মানুষ বাদাল জুমা না পড়ে, অর্থাৎ জুমার নামাজের ফরজের পরে যে চার রাকাত নামাজ আছে এটাকে বাদাল জুমা বলা হয়, এই জুমার নামাজ না পড়ে অনেকে চলে যায়, এই নামাজ যদি নিয়মিতভাবে কেউ না পড়ে তাহলে কি তার গুনাহ হবে?
2: প্রশ্ন বড় সুন্দর, যুগ উপযোগী। অনেক মানুষকে এরকম দেখা যায় যে তারা চলে যান। বাকি মাসআলা হলো, জুমার নামাজের পরে চার রাকাত বাদাল জুমা এটা সুন্নাত, এই চার রাকাতের পরে আর দুই রাকাত সুন্নাত আছে, এই নামাজগুলি অবশ্যই আদায় করতে হবে, এটা আদায় না করলে গুনাগার হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান কানা মুসাল্লিয়ান বাদাল জুমআতি ফালইউসাল্লি বাদাহা আরবান ওয়া সাবাত আনহু আন্নাহু কানা ইউসাল্লি ফি বাইতিহি বাদাল জুমআতি রাকাতাইন। জুমার পরে চার রাকাত নামাজ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে নিজ ঘরে দুই রাকাত নামাজ পড়তেন। তাই যে নামাজগুলির কথা আমরা শুনলাম, এই নামাজগুলি সুন্নাত। বাকি হল, কিছু মানুষ তারা চলে যায় এবং আমাদের দেখা মতে তারা নামাজ পড়ে না, এটা আমাদের দেখা, কিন্তু আসলে হল সুন্নাত নফল ঘরে পড়াই উত্তম। এই জন্য আমরা ধারণা করব যে সমস্ত মানুষে চলে যাচ্ছেন তারা উত্তম কাজটি করবেন, তা হল সুন্নাত নফল ঘরে পড়া উত্তম, ঘরে যেয়েই পড়বেন। আল্লাহ পাক বলেন, ইন্না বাদাজ্জন্নি ইসমুন, কিছু ধারণা আছে গুনাহ। অতএব মানুষের প্রতি খারাপ ধারণা করার সুযোগ নেই, খারাপ ধারণা করে আমার গুনাহগার হওয়ার কোনো প্রয়োজন নেই, ভালো ধারণা করে আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে আমি পুরস্কার জিতে নিই, আল্লাহ তাআলার কাছ থেকে আমি সওয়াব নিয়ে নিই, আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন, আল্লাহর বান্দা সম্পর্কে আমি ভালো ধারণা রাখব। যে বেচারারা বাড়ি চলে যাচ্ছে, বাড়ি যেয়ে সুন্নাত তরিকার উপরে নামাজ পড়বেন, সুন্নাত তরিকার উপরে জীবনযাপন করবেন।
0: আমাদের শ্রোতা মোহাম্মদ মোহাব্বত আলী কেশবপুর বাজার যশোর থেকে তিনি জানতে চেয়েছেন, একবার আমরা কয়েক বন্ধু মিলে জুমার দিন সকালে সফরে বের হই, গন্তব্যে পৌঁছাতে প্রায় তিনটা বেজে যায়, তখন সব জায়গায় জুমার নামাজ শেষ, যেহেতু আমরা সবাই মুসাফির তাই সকলেই জামাতের সাথে দুই রাকাত জোহরের নামাজ আদায় করি। আমার জানার বিষয় হল, এভাবে আমাদের জামাতের সাথে নামাজ আদায় করা সহি হয়েছে কিনা? মুফতি আব্দুল কুদ্দুস আপনার কাছ থেকে বিষয়টির উত্তর জানতে চাচ্ছি।
3: শ্রোতা বন্ধু, আপনাদের জন্য জোহরের নামাজ জামাতের সাথে পড়া মাকরুহে তাহরিমি হয়েছে, কেননা যে এলাকায় জুমার জামাত হয় সেখানে যারা জুমায় শরিক হতে পারবে না তাদের জন্য নিয়ম হল জোহরের নামাজ একে একই আদায় করা, একে একই আদায় না করে জামাতে পড়া মাকরুহে তাহরিমি।
0: আমাদের শ্রোতা মোহাব্বত আলী তিনি আরো জানতে চেয়েছেন, কোর্ট তালাকের ব্যাখ্যা কি, কোর্টে যে যে তালাকটা দেওয়া হয় এই তালাকের ব্যাখ্যা কি এবং এর নিয়ম বা পদ্ধতি কি?
3: শ্রোতা বন্ধু, ইসলামী শরিয়া অনুযায়ী তালাক দিয়া বৈধ কাজ হলেও সর্বনিম্ন মানের বৈধ কাজ হিসেবে স্বীকৃত। কোর্ট তালাকের ব্যাখ্যা হল, কোর্ট তালাককে আরবি পরিভাষায় তালাকে মুআল্লাক বলা হয়,

0: যার বাংলা অর্থ তালাককে কোনো শর্তের সাথে সম্পৃক্ত করা। এ তালাক প্রয়োগের পদ্ধতি দুটো হতে পারে। এক, তিনটা পেপারের মাধ্যমে তিনটা তালাক দেওয়া, যে তালাকগুলো তিন মাসে বা তিন পিরিয়ডের মধ্যে কার্যকর হবে। প্রথম পেপারে যে শর্ত জোড়া হয়েছে সেটা পূরণ করলে ওই মাসের সেই তালাক বাতিল হবে। আর যদি পেপারে বর্ণিত শর্ত পূরণ না করেন তাহলে প্রথম মাসে এক তালাক, দ্বিতীয় মাসে আর এক তালাক, তৃতীয় মাসে আর এক তালাক, এভাবে তিন তালাক পড়বে। অন্য আরেকটি সুরাত হল একসঙ্গে তিন তালাকের পেপার পাঠানো, যে পেপারে কিছু শর্ত উল্লেখ থাকে, শর্তগুলো যদি পুরা করে তাহলে এই তিন তালাক বাতিল হবে, আর যদি শর্তগুলো পুরা না করে তাহলে তিন মাস পরে বা তিন পিরিয়ড পরে তিন তালাক কার্যকর হবে। তালাক প্রদানের বর্ণিত পদ্ধতি দুইটাকে বলা হয় কোট তালাক। ফিকহের কিতাবে তালাকে মুআল্লাক বলা হয় ওই তালাককে যেটা দেওয়ার সাথে সাথে কার্যকর হয় না, বরং কার্যকর হওয়াটা নির্ভর করে শর্ত পূরণ করা আর না করার উপর।
1: আমাদের শ্রোতা মোহাম্মদ নুরুল আমিন সাত কাসেমিয়া নাজিরপুর পিরোজপুর থেকে তিনি জানতে চেয়েছেন, কয়েক মাস আগে আমার স্ত্রীর আপন মা ইন্তেকাল করেন, এরপর আমার শ্বশুর পুনরায় বিবাহ করেছেন। আমার জানার বিষয় হলো, আমি কি আমার এই সৎ শাশুড়ির সাথে দেখা করতে পারব? তিনি কি আমার মাহরাম?
0: শ্রোতা বন্ধু, ইসলামী শরীয়তের দৃষ্টিতে সৎ শাশুড়ি অর্থাৎ স্ত্রীর সৎ মা মাহরাম নয়, তার সাথে দেখা করা আপনার জন্য বৈধ হবে না। তবে পর্দার আড়াল থেকে সালাম ও সংক্ষিপ্ত কুশল বিনিময় করতে পারবেন।
1: আমাদের শ্রোতা মোহাম্মদ শামীম কাহালপুর মোল্লারহাট বাগেরহাট থেকে তিনি জানতে চেয়েছেন, আমার ছেলের বয়স চার বছর, একদিন রাতে সে ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পর আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম ঘুমন্ত অবস্থায় কিভাবে যেন তার খতনা করা হয়ে গেছে। কিন্তু খতনা করার জন্য যে অতিরিক্ত চামড়াটুকু কেটে ফেলতে হয় তা পুরোপুরি কাটেনি, কিছু অংশ এখনো রয়ে গেছে। এই অবস্থায় আমার ছেলের কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে খতনা সত্যিকার অর্থে হয়ে গেছে?
0: শ্রোতা বন্ধু, ইসলামী শরীয়তের দৃষ্টিতে খতনার জন্য যতটুকু কাটা আবশ্যক, প্রায় এ পরিমাণ যদি কাটা হয়ে যায় তাহলে তার খতনা সম্পন্ন হয়ে গেছে বলে ধর্তব্য হবে। আর যদি খতনার জন্য যতটুকু কাটা জরুরি তা কাটা না হয়ে থাকে তাহলে পরিপূর্ণভাবে খতনা সম্পন্ন করতে হবে।
1: ধন্যবাদ আপনাকে। আমরা মুফতি মাসুম বিল্লার কাছে যাচ্ছি। আমাদের শ্রোতা মোহাম্মদ মাহাদি সোনাডাঙ্গা খুলনা থেকে তিনি জানতে চেয়েছেন, আমার ভাই এবার হজে যাচ্ছেন, তো আমার ভাই হজে যাওয়ার পরে কি ধরনের আমল করলে তার হজটি হজ্জে মাবরুর হিসেবে গণ্য হবে এবং আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন?
2: ভাই মাহাদি, হজ্জে মাবরুর নসিব হওয়ার জন্য ঈমান ও ইয়াকিনের সাথে হজের সমস্ত কার্যক্রম হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে শিখে যথাযথ আদায় করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হজ্জে মাবরুরের জন্য দোয়া করতে থাকা, কান্নাকাটি করতে থাকা, আল্লাহ তাবারক তাআলা হজ্জে মাবরুর নসিব করবেন। এজন্য পরামর্শ হলো সফর অবস্থায় দোয়া কবুল হয়, এজন্য সফর অবস্থায় বারবার এই দোয়া করতে থাকা। আমরা এটা জানি যে অনেক সময় দেখা যায় যে মানুষের চাওয়ার অবস্থার কারণে মানুষ তাকে অনেক সময় দিতে বাধ্য হয়। অনেক সময় দেখা যায় যে মানুষ তার চাওয়ার ভিন্নতার কারণে তাকে তো দেয়ার কথা দেয়ও না এবং তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই জন্য চাওয়ার ভিন্নতা দরকার, কান্নাকাটি করা দরকার, সেখানে এই অবস্থা সৃষ্টি করা দরকার যে তার অবস্থা দেখলে মানুষেরও যেন দয়া হয়। আল্লাহ রহমান রহিমের তো দয়া হবেই, এই জন্য এই অবস্থা সৃষ্টি করে বারবার কান্নাকাটি করা, বারবার আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাআলা বান্দার এই অবস্থা দেখে তাকে হজ্জে মাবরুর নসিব করিয়ে দিবেন এবং আশা করা যায় তার কারণে আরও অন্য অন্য মানুষেরও ভালো আমল নসিব হবে। এই জন্য পরামর্শ হলো যে সুন্দর করে দোয়া করবেন, দোয়ার মধ্যে আমাদেরকেও সামিল করবেন ইনশাআল্লাহ।
1: এর সাথে সাথে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যখন হজে যাব আমরা খেয়াল রাখব যে এজেন্সিতে আল্লাহওয়ালা আলেমরা যাচ্ছেন, যারা যাচ্ছেন তাদের সংস্পর্শ যেন আমরা পেতে পারি, তাহলে আমাদের এই আমল করা আরো সহজ হয়ে যাবে, তাদের মাধ্যমে আমরা শিখতে পারব। আমাদের শ্রোতা মোহাম্মদ মাহাদি ভাই আরো জানতে চেয়েছেন, হজ ফরজ হলে তাড়াতাড়ি আদায় করা জরুরি কিনা, না দেরি করার কোনো সুযোগ আছে?
2: ভাই মাহাদি, হাদিস শরীফে হজ ফরজ হওয়া মাত্র আদায় করার তাগিদ ও হুকুম দেয়া হয়েছে। সুনানে কুবরা, বাইহাকি, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ হজ আদায়ে তোমরা বিলম্ব করো না, কারণ তোমাদের কারো জানা নেই তোমাদের পরবর্তী জীবনে কি ঘটবে। ইবনে মাজা আবু দাউদ শরীফের হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়, কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থাও না থাকতে পারে অথবা অন্য যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। অতএব আমরা হাদিস দ্বারা জানতে পারলাম যে কারোর পরে হজ ফরজ হলে সে যেন দেরি না করে এবং তাড়াতাড়ি আদায় করে নেয়। এমনও হতে পারে যে তার সামনে আর হজ করার মতো সমর্থ থাকবে না যে কোনো কারণে।
1: আমাদের শ্রোতা মোহাম্মদ মামুন ডুমুরিয়া খুলনা থেকে তিনি জানতে চেয়েছেন, আমাদের এক বোন ওমরায় গিয়েছিলেন, কাউকে না জানিয়ে নিষিদ্ধ অবস্থায় তাওয়াফ করেছিলেন। দেশে আসার পর এটা জানাজানি হয় যে তার পিরিয়ড চলছিল, সেই অবস্থায় তিনি তাওয়াফ করেছেন, এখন তার জন্য করণীয় কি?
2: ভাই মামুন, এই বোনের পক্ষ হতে একটা দম দিতে হবে। দম বলা হয় কোনো অপরাধের জন্য যে কোরবানি দিতে হয় এবং তা মক্কা শরীফে হারাম এরিয়ার ভিতরে দিতে হয়। পরামর্শ হলো যে এখন দেশ বিদেশ থেকে আমাদের দেশ থেকেও অনেক মানুষ হজ এবং উমরায় সাধারণভাবে যেয়ে থাকে, তাদের কারোর মারফত ওখানে একটা দমের ব্যবস্থা করে দিবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে।
1: আমাদের শ্রোতা মোহাম্মদ জিহাদ খালিশপুর খুলনা থেকে তিনি জানতে চেয়েছেন, হজরে আসওয়াদ কি এবং তার ফজিলত কি?
2: ভাই জিহাদ, হজরে আসওয়াদ জান্নাতি পাথর, হাজার আরবি শব্দ যার অর্থ পাথর, আসওয়াদ অর্থ কালা অর্থাৎ কালো পাথর। এই পাথরটি চুম্বন করলে আল্লাহ তাবারক তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। তিরমিজি শরীফের এক হাদিসে এভাবে বিবরণ এসেছে যে হজরে আসওয়াদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে জান্নাত থেকে এসেছে এবং তা সাদা ছিল, আদম সন্তানের গুনাহ গ্রহণ করতে করতে কালো হয়ে গিয়েছে। অন্য একটি বিবরণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজরে আসওয়াদ জান্নাতি পাথর, অতএব এটা ফজিলতপূর্ণ জিনিস, এটা চুম্বন করে সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়া উচিত। তবে এটাকে তিন ভাবে চুম্বন করা যেতে পারে, সরাসরি চুম্বন করা যেতে পারে, ওর সাথে লাঠি দিয়ে ইশারা করে চুম্বন করা যেতে পারে, সরাসরি ইশারা করে চুম্বন করা যেতে পারে। যে কোনোভাবে চুম্বন করলেই আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত গুনাহটা মাফ করে দিবেন। আমাকে আপনাকে আল্লাহ তাবারক তাআলা হজরে আসওয়াদের কাছে পৌঁছে হজরে আসওয়াদকে চুম্বন করে আমাদের জীবনের সমস্ত গুনাহটা ক্ষমা করানোর আল্লাহ তাআলা তৌফিক দান করেন,
1: আমিন। ধন্যবাদ আপনাকে। আমরা মুফতি আব্দুল কুদ্দুসের কাছে যাচ্ছি। আমাদের শ্রোতা মোহাম্মদ বাহারুল ইসলাম মোড়লগঞ্জ বাগেরহাট থেকে তিনি জানতে চেয়েছেন, আমার বড় ভাই এই বলে মান্যত করেন, আমার চাকরি হলে তিন দিন এতেকাফ করব, পরবর্তীতে তার চাকরি হয়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার মান্যতকৃত এতেকাফ আদায় করেননি, এভাবে তিনি ইন্তেকাল করেছেন। আমাদের জানার বিষয় হলো তিনি মান্যতের দায় থেকে কিভাবে মুক্ত হতে পারেন, আমরা এক্ষেত্রে কি করতে পারি পরিবারের সদস্যরা?
0: শ্রোতা বন্ধু, আপনার বড় ভাইয়ের পক্ষ থেকে তিনটি সদকাতুল ফিত্র বা তার সমপরিমাণ টাকা গরিব মিসকিনকে দিয়ে দিবেন, এর দ্বারা তিনি তার রেখে যাওয়া যে অনাদায়ী মান্যত রয়েছে তার থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ।
1: আমাদের শ্রোতা মোহাম্মদ খায়রুল বাশার নড়াগাতি নড়াইল থেকে তিনি জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী পরস্পরকে দুষ্টুমি করে বা ইয়ারকি করে ভাই বোন বলে সম্বোধন করলে কোনো সমস্যা আছে কিনা, যেমন স্ত্রী তার স্বামীকে এই বলে ডাকে ভাই এদিকে আসেন বা অন্য কোনো ভাবে ডাকে, তাহলে এই ডাকের দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ক বা এই জাতীয় কোনো সমস্যা হবে কিনা?
0: শ্রোতা বন্ধু, স্বামী স্ত্রী পরস্পরকে ভাই বোন বলে সম্বোধন করা নিষেধ। এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে সম্বোধন করতে নিষেধ করেন, তাই দুষ্টুমির স্থলেও এভাবে সম্বোধন করা থেকে বিরত থাকবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর 19531। এভাবে বলে ফেললে এর কারণে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।
1: আমাদের শ্রোতা আরো জানতে চেয়েছেন, কয়েকদিন আগে আসরের নামাজের তৃতীয় রাকাত ইমাম সাহেব ভুলে বসে যান, মুসল্লিদের তাকবীর শুনে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যান এবং সাহসিজদা ছাড়াই বাকি নামাজ শেষ করেন, কিন্তু পরবর্তীতে একজন আলেমকে বলতে শুনেছি, প্রথম রাকাত বা তৃতীয় রাকাতের পর ভুলে বসে গেলে নাকি সহ সিজদা ওয়াজিব হয়। এক্ষেত্রে সঠিক মাসালা কোন?
0: শ্রোতা বন্ধু, ইমাম সাহেবের সহ সিজদা না করাটা ঠিক হয়েছে, কেননা প্রথম রাকাত বা তৃতীয় রাকাতের পর যদি ভুলে বসে যায় এবং অল্প সময় তথা তিন তাসবি পরিমাণের চেয়ে কম সময় অবস্থান করার পর ভুল বসতে পেরে দাঁড়িয়ে যায়, তাহলে সহ সিজদা ওয়াজিব হয় না। আর যদি তিন তাসবি পরিমাণ অবস্থান করে তাহলে সহ সিজদা ওয়াজিব হয়। ইমাম সাহেব যেহেতু বসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন, তাই সহ সিজদা ওয়াজিব হয়নি।
1: ধন্যবাদ আপনাকে। আমরা মুফতি মাসুম বিল্লার কাছে যাচ্ছি। আমাদের শ্রোতা রশিদ আহমদ রামপাল বাগেরহাট থেকে তিনি জানতে চেয়েছেন, বর্তমানে অনেকে বলে থাকেন কোরআন কারিম না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না, প্রচলিত কথাটি সঠিক আছে কিনা কোরআন এবং সুন্নাহ দৃষ্টিকোণ থেকে?
2: ভাই রশিদ আহমদ, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী। মিডিয়ার যুগে এখন যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই কথা বলে ফেলছে, কোনো চিন্তা ভাবনা করছে না কি বলছি, কাকে বলছি, কখন বলছি। কথাটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনে করিম তেলাওয়াত করবে তাকে প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি নেকি দেয়া হবে। প্রত্যেকটি নেকি আল্লাহ তাআলা দশ গুণ করে দিবেন, বা একটি নেকির বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা দশটি নেকি দান করবেন। এ কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলিফ লাম মিম দ্বারাই উদাহরণ দিয়েছেন, সে আলিফ লাম মিম সূরায়ে বাকারার শুরুতে যে আলিফ লাম মিম আলাদা পড়তে হয়, এই তিন আলিফ লাম মিম। আর স্পষ্ট সত্য কথা হল যে এর অর্থের কোনো বিবরণ, সহি বিবরণ হাদিস কোরআনের কোথাও নেই। এর সঠিক অর্থ হল আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ তাআলাই এর অর্থ, এর উদ্দেশ্য জানেন। এছাড়া আর যে যা এর অর্থ করেছে, সম্ভাবনা বলেছে, এর অর্থ এরকম হতে পারে, সম্ভাবনা এরকম হতে পারে। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে যে জিনিস দিয়ে উদাহরণ দিলেন তার কোনো অর্থ নেই, আর সেই জিনিস পড়লেই আল্লাহ তাবারক তাআলা তাকে ৩০ নকি দান করবেন, আলিফ লাম মিম। তাহলে স্পষ্ট হল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণের দ্বারাই যে বান্দা কোরআনে করিমকে বুঝে না বুঝে পড়বেন, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি নেকি দিবেন, যে নেকিটা আল্লাহ তাআলা দশ গুণ করে দিবেন। এখন কথা হলো যে কোরআনে কারিম বুঝে আর না বুঝে পড়া। বুঝে পড়া তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুন্দর এবং প্রয়োজন, যেহেতু আল্লাহ তাবারক তাআলার বাণী, আল্লাহ তাবারক তাআলার কালাম মহাব্বতের সাথে বুঝে তারপরে পড়া এবং তার উপরে আমল করা জরুরি। বাকি মাসআলা হলো যদি কোনো ব্যক্তি না বুঝে পড়ে, আল্লাহ তাবারক তাআলা তাকেও সওয়াব দেওয়ার ওয়াদা করেছেন এবং দিয়ে দিবেন।
1: আমাদের শ্রোতা মোহাম্মদ আব্দুস সাত্তার সোনাডাঙ্গা অ্যাপ্রোচ রোড খুলনা থেকে জানতে চেয়েছেন, ঋণ থাকা অবস্থায় কুরবানি দিলে কুরবানি সঠিকভাবে আদায় হবে কিনা?
2: ঋণ থাকা অবস্থায় কুরবানি দিলে কুরবানি আদায় হবে, তবে যদি ঋণের অবস্থা খুবই মারাত্মক হয় সেই ক্ষেত্রে কুরবানি দেওয়ার থেকে ঋণ আদায় করা উত্তম। তবে সাধারণ ঋণ যেটা মানুষের সবসময় থাকে, এই ধরনের ঋণ থাকতে কুরবানি দিলে কুরবানিতে কোনো সমস্যা নেই, বরঞ্চ বরকতের জন্য কিছু ঋণ নিয়েও কুরবানি করা যেতে পারে। এই জন্য আশা করা যায় যে আল্লাহ তাআলা তাড়াতাড়ি তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন কুরবানির বরকতে। এই জন্য স্বাভাবিকভাবে যেটা হয়, হ্যাঁ, যদি কারোর মারাত্মক অবস্থা হয় যে ঋণ এত জর্জরিত যে তার জন্য খুবই কষ্টকর, সেই ক্ষেত্রে সে কুরবানি না করে কুরবানির টাকাগুলো দিয়ে ঋণ পরিশোধ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন,
1: আমিন। আমাদের শ্রোতা মোহাম্মদ আরিফ লবণচোরা খুলনা থেকে তিনি জানতে চেয়েছেন, ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? বর্তমানে অনেকে এই কথা বলতে চান যে ভাগে কোরবানি দেওয়া বৈধ নয়, এই যে ভুল বোঝাবুঝি সমাজে আছে, আপনি এই বিষয়ে কিছু বলেন।
2: ভাই মোহাম্মদ আরিফ, ভাগে কোরবানি দেওয়া বৈধ। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার সময় সাতজনের পক্ষ থেকে গরু এবং উট কুরবানি করেছি। উট, গরু এবং মহিষে সাতজন ভাগে থেকে কুরবানি করা দুম্বা, ভেড়া, ছাগল এগুলোতে এক একজনের পক্ষ থেকে কুরবানি করা। অতএব ভাগে কুরবানি দেওয়া এটা সম্পূর্ণ বৈধ, যেহেতু হাদিসের মধ্যে স্পষ্ট রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ এসেছে, এজন্য কোনো কথাবার্তা নিয়ে বলা আদৌ ঠিক হবে না।
1: আমাদের শ্রোতা মোহাম্মদ জাহিদ তেরোখাতা খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন হজের ফরজ কয়টি এবং কি কি, একটু বিস্তারিত জানালে উপকৃত হতাম।
3: হজের ফরজ তিনটি। এক, এহরাম বাঁধা। এহরাম বাঁধার নিয়ম হল প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, অর্থাৎ নখ, গোফ ইত্যাদি অবাঞ্ছিত যে লোম ইত্যাদি আছে এগুলো কেটে সেটে পরিষ্কার হয়ে তারপরে গোসল করে নেওয়া। গোসল করার পরে পুরুষের জন্য এহরামের কাপড় পরা, সেলাইবিহীন যে দুটি চাদর, একটি পরা আর একটি গায়ে জড়ানো। দুই রাকাত নামাজ পড়া, তারপরে নিয়াত করা এবং তিনবার তালবিয়া পাঠ করা। পুরুষ হলে একটু জোরে পড়বে, মহিলা হলে আস্তে পড়বে। দুই নম্বর ফরজ হল আরাফাতের ময়দানে অবস্থান করা। আরাফাতের ময়দানে অবস্থানের সময় সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টুকু সেখানেই অতিবাহিত করা। দোয়া, ইস্তেগফার ইত্যাদির মধ্যে নিজেকে লিপ্ত রাখা, অন্য কোনো কাজ অথবা অন্য কোনো চিন্তাভাবনার ভিতরে না থাকা। সময়টুকু বড় মূল্যবান, এই মূল্যবান সময়টুকু আল্লাহ তাআলা যাদেরকে এই আরাফাতের ময়দানে উপস্থিত করে দিয়েছেন, তারা কখনো তাঁবুর ভিতরে, কখনো তাঁবুর বাহিরে, কখনো একা, কখনো জামাত ধরে, কখনো রৌদ্রের ভিতরে, কখনো হাত উঁচু করে দিয়ে আল্লাহ আল্লাহ করতে থাকবে, আস্তে আস্তে ভার করতে থাকবে, আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে যে কোনো কায়দায় কান্নাকাটি করে আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে ক্ষমা ভিক্ষা করে নিবে, মাফ হাসিল করে নিবে। তিন নম্বর ফরজ হল তওয়াফ। তওয়াফটি শুরু হয় হজরে আসওয়াদ থেকে। হজরে আসওয়াদ চুম্বন করে কাবা শরীফকে বাম হাতে রেখে তারপরে চক্কর শুরু করতে হয়। পুরা কাবা শরীফকে ঘুরে আবারা হজরে আসওয়াদ পর্যন্ত আসলে তখন এক চক্কর হয়, আবারা চুম্বন করে আবারা দ্বিতীয় চক্কর শুরু করতে হয়। এইভাবে সাতটি চক্কর দেওয়ার পরে দুই রাকাত ওয়াজিবুত তওয়াফ আদায় করতে হয়, যেটা বলা হয় মাকামে ইব্রাহিমের পিছনে এই দিকে আদায় করবে। যদি সেরকম সম্ভব না হয়, হারাম শরীফের ভিতরে যে কোনো জায়গায় দুই রাকাত নামাজ আদায় করলে তওয়াফ আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বুঝে শুনে তওয়াফ আদায় করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার মহাব্বতকে দিলের ভিতরে নিয়ে তারপরে তওয়াফ করার তৌফিক দান করেন।
1: আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আমাদেরকে এবার প্রশ্ন করেছেন জুবায়ের তালা সাতক্ষীরা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার ভাগ্নে এবার হজে যাচ্ছেন, হজের কোরবানি ছাড়া তার জন্য বাড়িতে কোরবানি করা আবশ্যক কিনা, অর্থাৎ তিনি প্রতি বছর কোরবানি করে থাকেন, এখন হজে গেলে তো সেখানে একটি কোরবানি করতে হবে যেটা দামে শুকর, এর সাথে সাথে তাকে বাড়িতেও কোরবানি করা লাগবে কিনা।
3: ভাই জুবায়ের, পরামর্শ হলো আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তাই কোরবানি করবেন। বাকি মাসআলা হলো যদি সে হজের সময় কোরবানির সময় যখন কোরবানির টাইম সেই টাইমে যদি মুসাফির থাকেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় না, আর যদি মুসাফির না থেকে যদি মুকিম থাকেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব।
1: এখানে আর একটু সহজভাবে আমরা যদি বলি, তিনি যখন বাইতুল্লায় পৌঁছাবেন তখন থেকে যদি কোরবানির দিনগুলোর মধ্যে তিনি আর কোথাও বের না হন তাহলে তিনি তো 15 দিনের বেশি সময় থাকলে মুকিম হয়ে যাবেন, তখন তার জন্য সামর্থ্য থাকলে কোরবানি করা ওয়াজিব। ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ প্রশ্নের জন্য যাচ্ছি মুফতি আব্দুল কুদ্দুসের কাছে। আমাদের শ্রোতা আব্দুল হক যশোর সদর যশোর থেকে তিনি জানতে চেয়েছেন, কখনো কখনো সময় স্বল্পতার কারণে জোহরের আগের 4 রাকাত সুন্নত পড়তে পারি না, জোহরের ফরজ আদায়ের পর তা আদায় করি। এক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হলো এই 4 রাকাত সুন্নত আগে পড়ব নাকি পরবর্তী 2 রাকাত সুন্নত আগে পড়ব তা ঠিক করতে পারি না, এই বিষয়ে সঠিক মাসালা কোনটি?
0: শ্রোতা বন্ধু, জোহরের আগের 4 রাকাত সুন্নাত সময় মতো পড়তে না পারলে তা জোহরের পরবর্তী 2 রাকাত সুন্নাত পড়ার পর আদায় করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের আগের 4 রাকাত পড়া না হলে তা জোহরের পরবর্তী 2 রাকাতের পর আদায় করতেন। হযরত আমর ইবনু মাইমুন রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন কারো জোহরের আগের 4 রাকাত ছুটে গেলে সে যেন তার জোহরের পরবর্তী 2 রাকাতের পর আদায় করে নেয়।
1: ধন্যবাদ মহতারাম মুফতি আব্দুল কুদ্দুস এবং মুফতি মাসুম বিল্লাহ, আপনারা অত্যন্ত চমৎকারভাবে শ্রোতাদের পাঠানো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যে কোনো প্রশ্ন এবং শরীয়তের যে কোনো বিষয়ের সমাধান জানার জন্য আমাদের নিকটে চিঠি লিখতে পারেন। এর পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানের চিঠি লেখার ঠিকানা প্রযোজক ইসলাম ও জীবন, মাসআলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। সকলের জীবন হোক ইসলামী আলোয় আলোকিত এবং বরকতময়, এই কামনা করে আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
4: মুফতি সাইদ হুসাইনের উপস্থাপনায় ইসলাম ও জীবন শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে বাংলা খবর প্রচার করা হবে।
5: খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বিএনপি সহ তিন অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সকালে রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি দেশ তৈরি করতে চায় যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশ পাবে এবং দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। এ লক্ষ্যে জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চান তারেক রহমান। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বক্তব্য রাখেন। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই উৎসাহ দেন। এ সময় ওয়াকিমুল ইসলাম তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান এ তথ্য জানান। তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় 17 বছরের ওই তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরিরও পরামর্শ দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতি দেশে ফেরার কথা রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশ্যে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার তাদের পাশে রয়েছে, কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকারের পাশাপাশি বিচারকদেরও সচেতন থাকতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ 5 কেন্দ্রিক প্রথাগত শিক্ষা নিয়ে পড়ে থাকলে চলবে না, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করা, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার ইতিমধ্যে পাঠ্যক্রম ও একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডে শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দরে বৃষ্টির মরদেহ গ্রহণ করে তার বাবা, মা, স্বজন ও বন্ধুরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ মাদারীপুরের নিজ গ্রামে নেওয়া হয়েছে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। এ সময় নতুন সরকারের মন্ত্রীগণও শপথ গ্রহণ করেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান তাদের প্রথম ইনিংসের ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান বিনা উইকেটে 93 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান সংগ্রহ করে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
4: এতক্ষণ বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, গ্রীষ্মের এই পড়ন্ত বেলায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ছায়াছবির গানের আয়োজনে। প্রথম গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন, আর গানটি নেওয়া হয়েছে আরাধনা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। আর এবারে আপনাদেরকে শোনাব ফকির মজনু শাহ ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

ছায়াছবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের ছায়াছবি দুই জীবন, শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা ছায়াছবি গান শুনছেন আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আপনাদেরকে শোনাব অনন্ত ভালোবাসা ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা ও এন্ড্রু কিশোর।

আপনারা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা, এবারে শুনবেন বুক ভরা ভালোবাসা ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অনুরাধা পাড়োয়াল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ছায়াছবির গান। আর সবশেষ গানটি শুনবেন "সবাই তো সুখী হতে চায়", শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছায়াছবির গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন হারুনুর রশিদের কণ্ঠে একটি নাতি রাসুল শুনবেন। নাতি রাসুলটি লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

ফুটলো দুটি ফুল, ইসলামের ওই বাগিচাতে।

0: વાયરલ વખે છે.
1: হারুনুর রশিদের কণ্ঠে নাতি রাসুলটি শুনলেন। তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 103। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা আল ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হবে আসরের নামাজের আজান ও দোয়া।

0: محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: তোমরা সর্বদা কুরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, কেননা যারা নিয়মিত কুরআন শরীফ তেলাওয়াত করে কিয়ামতের দিন কুরআন শরীফ তাদের জন্য সুপারিশ করবে। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কুরআন শরীফ নিজে শিক্ষা করে এবং অন্যকেও শিক্ষা দেয়। সকালবেলা কুরআন শরীফের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ পড়া হতে উত্তম, আর ইলমের একটি অধ্যায় শিক্ষা করা, চাই তার উপর আমল করা হোক বা না হোক, 1000 রাকাত নফল সালাত হতে উত্তম। কারো কাছে ইলমের কোনো কথা জিজ্ঞাসা করা হয় আর সে তা জানা সত্ত্বেও গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দিবেন। প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন গোলাম মোস্তফার সাজানো কথায় খালিদ হোসেনের কণ্ঠে আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।
3: আকাশের বুকে আলোর আখরে

আর আল্লাহ মালিক আহাদ আসলাম, চাঁদের বক্ষে তারি না।

0: আমরা মানুষ বুঝিনি কোহায় এই সৃষ্টি।
1: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন খালিদ হোসেনের কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. BNP Chairman and Prime Minister Tariq Rahman has sought the cooperation of his party's grassroots leaders to implement the party's election manifesto. He made the call while speaking at a views exchange meeting with grassroots leaders of BNP, Jubodol, Shechashabuk Dol and Chhatradol at the Krishibit Institution Bangladesh Auditorium at Farmgate in the capital today. The closed-door meeting began with the slogan Shobar Age Bangladesh. The Prime Minister said the party manifesto has turned into the manifesto of the government and the countrymen. He said the present government will try its level best to implement every pledge of the manifesto. Tariq Rahman said the government has already taken initiatives to ensure good governance, create a country with a healthy educational environment for students, and guarantee safety for women, men, and children. Among others, BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir and Senior Joint Secretary General Ruhul Kabir Rizvi spoke on the occasion. Prime Minister Tariq Rahman has ridden in a smart car invented by physically challenged college student Waqimul Islam, encouraging the youth in his creative endeavors. Waqimul Islam met the Premier at the Prime Minister's office at Tejgaon in the capital this morning. Prime Minister's additional press secretary Atiq Rahman Ruman informed this. He said the Prime Minister praised the 17-year-old youth for building the vehicle using local technology. Tariq Rahman underscored the need for developing a modern and user-friendly smart car at lower cost. He also assured of giving government support for such creative initiatives. President Mohammad Shahabuddin has left Dhaka for London for follow-up medical treatment and health checkup. Bangabhavan's press wing said a regular commercial flight of the Biman Bangladesh Airlines carrying the president and his entourage members took off from Hazrat Shahjalal International Airport this morning. The president is scheduled to return home on May 18 after completing the treatment. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asadul Zaman has urged the judges to ensure justice by choosing the right path in delivering verdicts from a sense of responsibility. He made the call while addressing the inaugural function of the 20th orientation course for additional district and sessions judges at the Judicial Administration Training Institute in the capital today. The law minister said the government will stay beside the judges for establishing justice in society. Mentioning that the government will not tolerate any form of corruption, he said the judges will also have to remain vigilant in this regard. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ihsan al-Haq Milan has said it is not enough to just study traditional education centered on GPA-5, but students should be developed as world-class citizens. He said this while speaking at the inaugural ceremony of the China-Bangladesh Education Cooperation Forum as the chief guest at the International Mother Language Institute in the capital today. The education minister said the government's main goal is to convert the conventional education system into a modern and scientific one so that students can sustain in international competition. He further said the government is already making changes to the curriculum and academic calendar to ensure quality education. The remains of Bangladeshi PhD student Nahida Sultana Brishti, who was brutally murdered in the USA, have reached Dhaka. An Emirates flight carrying the remains landed at Hazrat Shahjalal International Airport this morning. Foreign Secretary Asadullah Siam received the body. Receiving the body of Brishti at the airport, her parents, relatives and friends demanded a fair investigation into the murder and the prosecution of the culprits. Brishti's body has been taken to her village in Madaripur from the airport. She will be buried in the family graveyard following the namaz-e-janaza after the Asr prayer. A total of 50,111 Bangladeshi Hajj pilgrims have so far reached Saudi Arabia through the 128 flights. This was disclosed in the latest Hajj bulletin today. A total of 78,500 Bangladeshis have been permitted to perform Hajj this year. Subject to moon sighting, the Holy Hajj is expected to be held in Saudi Arabia on May 26. Bharatiya Janata Party BJP's leader Subhendu Adhikari has taken oath as the new chief minister of the West Bengal. With this, the BJP formed the government in West Bengal for the first time. The ministers of the new government also took oath. The oath-taking ceremony was held at the historic Brigade Parade Ground in Kolkata today. Indian Prime Minister Narendra Modi was present on the occasion. Cricket in Pakistan were 138 for 1 in their first innings on the second day of the first test against hosts Bangladesh at Mirpur Sher-Bangla National Cricket Stadium when reports last came in. Earlier, Bangladesh scored 413 runs in their first innings. Bangladesh weather is airing the running commentary of the match. Finally, weather and forecast by Little Wantana says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Rajshahi, Joshua, Kushtia, Khulna and Borishal. River ports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি প্রবীর কুমার সেন। শিল্প বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তবে এই প্রক্রিয়ায় আখ চাষী শ্রমিক এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লাভজনক পরিচালনা এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আজ পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আয়োজিত আখ চাষীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই মিলগুলো বাংলাদেশের মানুষের সম্পদ, তাই এগুলোর সৎ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, বর্তমানে দেশে কয়েকটি চিনিকল বন্ধ রয়েছে এবং চালু থাকা অনেক মিলও নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আজ রাজধানীর একটি হোটেলে ইনসিওরিং সেফ ফুড ফর সাস্টেনেবল ফিউচার প্রতিপাদ্য ভিত্তিক অষ্টম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একসময় মাছে ভাতে বাঙালি হিসেবে পরিচিত বাংলাদেশে মাছের উৎপাদন ও জীব বৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কৃষকদের জন্য শস্য বীমা চালু করতে যাচ্ছে সরকার। এর ফলে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষক তা পুষিয়ে নিতে পারবেন। তিনি গতকাল যশোরে সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষকদের চাহিদা মতো বিদ্যুৎ, ডিজেল এবং সার সরবরাহ নিশ্চিত হওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ সময় তিনি ধান ক্রয়ের ক্ষেত্রে যেন কোন ধরনের অনিয়ম না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল কেন্দ্র গতকাল পুনরায় চালু হয়েছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 1,00,000 টন অপরিশোধিত তেলের চালান নিয়ে একটি জাহাজ দেশে আসার পর গতকাল সকালে তেল শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত মাসের 12 তারিখ ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দরপতনের কারণে সূচক, বাজার মূলধন ও লেনদেন কমেছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 141টির, কমেছে 222টির এবং অপরিবর্তিত ছিল 29টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে কমেছে 52 পয়েন্ট। এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,79,994 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,85,118 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 5,124 কোটি টাকা। এদিকে সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে 830 কোটি 24 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.২৫ টাকা, ক্রয় ১২২.২০ টাকা। ইউরো বিক্রয় ১৪৬.২৯ টাকা, ক্রয় ১৪৩.৫৯ টাকা। সৌদি রিয়াল বিক্রয় ৩৩.৯ টাকা, ক্রয় ৩২.৪১ টাকা। এবং মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩১.৭২ টাকা, ক্রয় ৩১.৯ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণুপরমাণু।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিটি নতুন সকাল আমাদের সামনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন প্রশ্ন, নতুন আবিষ্কারের আহ্বান। আর সেই আহ্বানের সাড়া দিয়েই মানুষ যুগে যুগে এগিয়ে গেছে অন্ধকার থেকে আলোর পথে, অজানা থেকে জানার পথে। বিজ্ঞান সেই যাত্রার সবচাইতে বিশ্বস্ত সঙ্গী। একসময় যে কাজ কল্পনার মতো মনে হতো, আজ তা বাস্তব। দূরের মানুষকে মুহূর্তে দেখা, যন্ত্রকে কথা শেখানো, মহাকাশের দূর গ্রহে অনুসন্ধান চালানো কিংবা রোগের আগাম সংকেত জানা, সবই সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রগতিতে। তাই আজকের পৃথিবীতে বিজ্ঞান মনস্ক হওয়া মানে শুধু তথ্য জানা নয়, বরং সময়ের সাথে নিজেকে প্রস্তুত রাখা। শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান ও প্রযুক্তির নানা তথ্য, চিন্তা, সম্ভাবনা ও সমকালীন আলোচনায় সাজানো আমাদের নিয়মিত আয়োজন অণু ও পরমাণুতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। আজকের এই পর্বে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, প্লাস্টিক দূষণ বিষয়ে একটি তথ্য সমৃদ্ধ কথিকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক কিছু সংবাদ। আর শুরুতেই থাকছে আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞান প্রশ্ন। বলুন তো, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? উত্তর জানিয়ে দেব অনুষ্ঠানের শেষে। চলুন, জ্ঞানের আলোয় শুরু হোক আজকের পথচলা। শ্রোতা বন্ধুরা, প্রযুক্তির জগতে আজ সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সহজভাবে বলতে গেলে, এটি এমন এক প্রযুক্তি যার মাধ্যমে যন্ত্র মানুষের মতো শিখতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং সিদ্ধান্ত নিতেও সহায়তা করতে পারে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়, কৃষিতে ফলন বিশ্লেষণ, শিক্ষায় ব্যক্তিগত সহায়তা, ব্যাংকিং সেবা, নিরাপত্তা ব্যবস্থা, এমনকি ভাষা অনুবাদেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে কাজ আগে অনেক সময় নিত, এখন তা দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। তবে প্রযুক্তির এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে প্রয়োজন সচেতনতা, দক্ষতা এবং নৈতিক ব্যবহার। কারণ প্রযুক্তি তখনই কল্যাণ বয়ে আনে যখন তা মানুষের সেবায় ব্যবহৃত হয়। শ্রোতা বন্ধুরা, প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে, কিন্তু ব্যবহারের পর অবহেলায় ফেলে দেওয়া প্লাস্টিক প্রকৃতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হচ্ছে। নদী নালা, খালবিল, সমুদ্রতল, কৃষিজমি, এমনকি বাতাসেও এর প্রভাব ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা বলছেন, ছোট ছোট প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক এখন খাদ্য ও পানির মাধ্যমে মানুষের শরীরেও প্রবেশ করছে। তাই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো, পুনর্ব্যবহার বৃদ্ধি করা এবং পরিবেশ বান্ধব বিকল্প বেছে নেওয়া এখন সময়ের প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধু, এবার শুনবেন প্লাস্টিক দূষণ বিষয়ক একটি সময় উপযোগী কথিকা। কথিকাটি গবেষণা ও গ্রন্থনা করেছেন মোসাম্মত মমিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ। পাঠ করবেন কে এম মনির হোসাইন। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি।
1: প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দূষণ আধুনিক সভ্যতার অন্যতম ভয়াবহ পরিবেশগত সংকট। সস্তা, হালকা ও ট্যাক্সই হওয়ার কারণে প্লাস্টিকের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সমস্যা হল, প্লাস্টিক সহজে পচে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে শিল্প কারখানা পর্যন্ত সর্বত্র প্লাস্টিকের অবাধ ব্যবহার আজ পৃথিবীকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্য নদী ও সাগরে মিশে জলজ বাস্তুতন্ত্র ধ্বংস করছে। এর ফলে মানব স্বাস্থ্য ও প্রাণীকুল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্লাস্টিক দূষণের কারণ। প্লাস্টিক দূষণের অন্যতম প্রধান কারণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাপক ব্যবহার, যেমন শপিং ব্যাগ, পানির বোতল, স্ট্র, কফির কাপ এবং বিভিন্ন প্যাকেজিং উপকরণ। এগুলো একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়, যা দূষণের প্রধান উৎস। এছাড়া প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না থাকা বড় একটি সমস্যা। যত্রতত্র ফেলে দেওয়া প্লাস্টিক নদী ও সমুদ্রের মাধ্যমে প্রকৃতির সঙ্গে মিশে যায়। বিশ্বজুড়ে প্লাস্টিক পণ্যের অবাধ উৎপাদন ও ব্যবহারও দূষণ বৃদ্ধির অন্যতম কারণ। পরিবেশ ও স্বাস্থ্যের উপর প্রভাব। প্লাস্টিক দূষণের ফলে জলজ ও স্থলজ প্রাণী মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সমুদ্রের প্রাণীরা ভুলবশত প্লাস্টিক খেয়ে মৃত্যুবরণ করছে এবং তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে। প্লাস্টিকের কারণে মাটি ও পানির দূষণ ঘটে। এতে মাটির উর্বরতা নষ্ট হয় এবং ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে পানি বিষাক্ত হয়ে পড়ে। মাইক্রোপ্লাস্টিক বা ক্ষুদ্র প্লাস্টিক কণা খাদ্য ও পানির মাধ্যমে মানবদেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া প্লাস্টিক পোড়ালে কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হয় যা মারাত্মক বায়ু দূষণ সৃষ্টি করে। প্লাস্টিক দূষণ রোধে করণীয়। প্লাস্টিক দূষণ রোধে থ্রি আর নীতি রিডিউস রিউজ রিসাইকেল অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্রি আর নীতি হল রিডিউস কম ব্যবহার করা, মানে অপ্রয়োজনীয় জিনিস কম ব্যবহার করা, বিশেষ করে প্লাস্টিক, যেমন বাজারে গেলে নিজের ব্যাগ নিয়ে যাওয়া, অপ্রয়োজনীয় প্যাকেটজাত খাবার না কেনা, একবার ব্যবহারযোগ্য বোতল বা স্ট্র এড়িয়ে চলা। এতে শুরু থেকেই বর্জ্য কম তৈরি হয়। রিইউজ পুনরায় ব্যবহার করা, মানে একটি জিনিস একবার ব্যবহার করে ফেলে না দিয়ে আবার ব্যবহার করা, যেমন কাঁচের বোতল বারবার ব্যবহার করা, পুরনো কাপড় দিয়ে ব্যাগ বানানো, প্লাস্টিকের কন্টেইনার আবার ব্যবহার করা, এতে নতুন জিনিসের চাহিদা কমে। রিসাইকেল পুনঃপ্রক্রিয়াজাত করা, মানে ব্যবহৃত জিনিসকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা, যেমন পুরনো প্লাস্টিক গলিয়ে নতুন প্লাস্টিক পণ্য তৈরি, কাগজ পুনর্ব্যবহার করে নতুন কাগজ বানানো, এতে বর্জ্য কমে এবং কাঁচামালের ব্যবহারও কম হয়। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ, কাগজের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার দূষণ কমাতে পারে। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রণয়ন ও কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্লাস্টিক এমন একটি উপাদান যা শত বছরও সম্পূর্ণরূপে মাটিতে মিশে যায় না। প্রতি বছর বিপুল পরিমাণ প্লাস্টিক সমুদ্রে গিয়ে মিশছে এবং বৈশ্বিক বর্জ্যের বড় একটি অংশ আসে প্যাকেজিং শিল্প থেকে। তাই প্লাস্টিক দূষণ কোনো একক দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকট। প্লাস্টিক দূষণ শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি মানব অস্তিত্বের জন্য এক বড় হুমকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী রেখে যেতে হলে এখনই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব জীবনযাত্রায় অভ্যস্ত হতে হবে।
0: প্রিয় শ্রোতা, জ্ঞান থেমে থাকে না, গবেষণাও থেমে থাকে না। প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও যুক্ত হচ্ছে নতুন তথ্য, নতুন আবিষ্কার, নতুন সম্ভাবনা। কখনো মহাকাশে নতুন গ্রহের সন্ধান, কখনো চিকিৎসা বিজ্ঞানের নতুন সাফল্য, কখনো আবার পরিবেশ রক্ষায় উদ্ভাবিত হচ্ছে নতুন প্রযুক্তি। এসব অর্জনই আমাদের আগামীকে আরও সমৃদ্ধ করে। এবারের পর্বে থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবরাখবর। বিজ্ঞান ও প্রযুক্তি বার্তা সংকলন, সম্পাদনা ও পাঠে আছেন
2: আমি আতিকুর রহমান আতিক।
0: চলুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক বিজ্ঞান সংবাদ।
2: দীর্ঘ পাঁচ দশক পর আবারও চাঁদের বুকে মানুষের অভিযান। সম্প্রতি ঐতিহাসিক দশ দিনের চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন আর্টেমিস টু মিশনের চার নভোচারী। তবে এবার চাঁদে নামেননি নভোচারীরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে ফের পৃথিবীতে ফিরে আসে আর্টেমিস টু এর ওরিয়ন নভোযানটি। মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এ যাত্রায় নভোচারীরা চাঁদের দূরবর্তী অংশের উচ্চ রেজুলেশনের ছবি তুলেছেন, যা এর মধ্যে মানুষকে মুগ্ধ করেছে, সেই সাথে দিয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই অভিযানটি ভবিষ্যতে চাঁদের স্থায়ী উপস্থিতি ও মঙ্গল অভিযানের পথ প্রশস্ত করছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। মহাবিশ্বে কি আমরা একা, নাকি পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন নতুন তথ্য সামনে আনছেন বিজ্ঞানীরা। 2025 সাল পর্যন্ত নাসার বিভিন্ন মহাকাশ অভিযানের কল্যাণে বিজ্ঞানীরা 6000-এর বেশি এক্সপ্ল্যানেটার অর্থাৎ সৌরজগতের বাইরে থাকা গ্রহের অস্তিত্ব নিশ্চিত করেছেন। এছাড়া আরও কয়েক হাজার গ্রহ স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ডজনখানেক গ্রহ পৃথিবীর সমান এবং তাদের নক্ষত্রের বসবাসযোগ্য অঞ্চলে অবস্থিত। সেখানে তরল পানির অস্তিত্ব থাকা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা, আর সে সঙ্গে থাকতে পারে প্রাণের সম্ভাবনাও। এই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই অত্যাধুনিক টেলিস্কোপটি দূরবর্তী গ্রহগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণ করে খুঁজছে প্রাণের সম্ভাব্য চিহ্ন। বিশেষ করে যদি কোনো গ্রহের বায়ুমণ্ডলে একসঙ্গে অক্সিজেন ও মিথেন পাওয়া যায়, তবে সেটিকে সম্ভাব্য প্রাণের ইঙ্গিত হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা। এদিকে প্রাণের সন্ধান কতটা এগিয়েছে তা নির্ধারণ করতে নতুন একটি 7 ধাপের স্কেল তৈরি করছে নাসা। এই স্কেলের মাধ্যমে বোঝা যাবে কোন পর্যায়ে গিয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারব সত্যি কি আমরা একা নই, অন্য কোন গ্রহে কি প্রাণ আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হল একটি অত্যাধুনিক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে সক্ষম। এটি বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে শেখে এবং সময়ের সাথে আরও উন্নত হয়। আজ আমরা মোবাইল, কম্পিউটার, ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ায় যে রেকমেন্ডেশন পাই সবই এআই এর কাজ। চিকিৎসা ক্ষেত্রে এআই রোগ নির্ণয়কে দ্রুত ও নির্ভুল করছে, আবার স্বচালিত গাড়ি ও স্মার্ট অ্যাসিস্ট্যান্টের মতো প্রযুক্তিতেও এর ব্যবহার বাড়ছে। চ্যাটজিপিটি, জেমিনাইয়ের মতো চ্যাটবটগুলো দিয়ে লেখা তৈরি ও ছবি বানানো, কোডিং, ডিজাইন এমনকি ঘণ্টার কাজ মিনিটেই করা সম্ভব হচ্ছে। তবে এর কিছু চ্যালেঞ্জও আছে। সঠিকভাবে ব্যবহার করা গেলে এআই ভবিষ্যতে পৃথিবীকে আরও স্মার্ট ও উন্নত করে তুলবে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা দেখলাম বিজ্ঞান শুধু পরীক্ষাগারে সীমাবদ্ধ নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ। মোবাইল ফোন থেকে চিকিৎসা, কৃষি থেকে যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ থেকে মহাকাশ অনুসন্ধান, সর্বত্রই বিজ্ঞানের স্পর্শ। একটি গুরুত্বপূর্ণ তথ্য হল সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ আমরা যখন সূর্যকে দেখি তখন আসলে কয়েক মিনিট আগের সূর্যকে দেখছি। বিজ্ঞানের এমন অসংখ্য তথ্য আমাদের বিস্মিত করে, ভাবতে শেখায়। বিজ্ঞান আমাদের কেবল গতিকে বদলায় না, বদলায় চিন্তাকেও। আর সেই চিন্তার ভেতর থেকেই জন্ম নেয় নতুন সভ্যতা, নতুন সম্ভাবনা। তাই প্রশ্ন করতে শিখুন, জানতে আগ্রহী হন আর প্রযুক্তিকে ব্যবহার করুন মানব কল্যাণে। আর অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম আপনাদের কাছে, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন গ্যাস, প্রায় 78%। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের অণু ও পরমাণু। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা ত্রিনা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, প্রযোজনায় ছিলেন ইশরত শারমিন। প্রিয় শ্রোতা, সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোন পর্বে, নতুন কোন জ্ঞানের জানালা খুলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, বিজ্ঞান মনস্ক থাকুন। বিদায়।

0: বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণুপরমাণু এখানেই শেষ হল। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
1: বাংলাদেশ বেতারের ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কে এম আব্দুল্লাহ মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষকদের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী, গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন ইউনুস আলী।

ভক্তিমূলক গান শুনছেন এবারে শিল্পী লাভলি ইয়াসমিন। গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আলহাদি, সুর করেছেন কাদের জামিরি।

0: দুখানি ভক্তিমূলক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: PMT স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10ই মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন

0: রাতের বাজে ১২টা, আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
4: থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বলে রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়, যার ফলশ্রুতিতে রোগীর দেহে মারাত্মক রক্ত শূন্যতা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা প্রতি মাসে এক থেকে দুই ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টকর। আর নয় থ্যালাসেমিয়া, নিজে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন। থ্যালাসেমিয়া কোন ছোঁয়াচে রোগ নয়, কেবলমাত্র বাবা মা উভয়ই এই রোগের বাহক হলে সন্তান এই রোগ নিয়ে জন্ম নিতে পারে। বাহকরা পুরোপুরি সুস্থ থাকে এবং এদের কোন বাহ্যিক লক্ষণ বা উপসর্গ থাকে না, তবে ক্ষেত্রবিশেষে বাহকদের কারো কারো রক্তশূন্যতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা, জন্ডিস ভাব, পৃহা বড় হয়ে যাওয়া, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, খিটমিটে মেজাজ, ঘন ঘন ইনফেকশন, মাথা মুখের হাড়ের বিকৃতি, চেহারা পরিবর্তন, শারীরিক দুর্বলতা। প্রতিরোধের উপায়, বাহকে বাহকে বিবাহ নিরুৎসাহিত করা গেলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মানো প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী উপমা বড়ুয়া নিশি। গানের কথা লিখেছেন সেলিম মাহমুদ এবং সুর করেছেন দেবা পাল।

আপনি কি বিদেশ যেতে চান? তাহলে বৈধ পথে যাবার চেষ্টা করুন, অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। কোন দালালের মাধ্যমে বিদেশ যাবার চেষ্টা করে অযথা সময় ও অর্থ নষ্ট করবেন না। বিদেশ যাবার জন্য সরকার আপনার জন্য যাবতীয় সুযোগ সুবিধা সহ সহজতর পথ সৃষ্টি করে রেখেছেন। এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। দালালের সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না, এটা বৈধ পথ নয়। মনে রাখবেন, দালালের মাধ্যমে কিংবা অবৈধ পথে বিদেশ যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বিদেশ যেতে হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। মানব পাচারকারীরা বা কোন দালালের সাথে নয়, বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন। কারো মিথ্যে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশ যাবার চেষ্টা করুন। সরকার আপনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারী কিংবা দালালদের উৎসাহিত করে, তাই বিদেশ যাবার ক্ষেত্রে সচেতন হন। মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি এবং সবাইকে সচেতন করি। সহজ সরল গ্রামের মানুষদের মন ভুলিয়ে যে সমস্ত দালাল অবৈধভাবে বিদেশে পাঠাবার কাজে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। যারা অবৈধভাবে বিদেশে লোক পাঠাবার কাজে নিয়োজিত তাদের বিরুদ্ধে সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহায়তা করি।

বাংলাদেশবেতে ঢাকা। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী উপমা বড়ুয়ানিশি। গানে কথা লিখেছেন সেলিম মাহমুদ এবং সুর করেছেন দেবা পাল।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আমেনা লাবণী। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাথে মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না, তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নতুন সংগ্রামে নামতে হবে। তিনি বলেন, গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মানুষ বিএনপি এবং এ দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছেন। এর ফলে দলের ইশতেহারটি সমগ্র বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন। ওয়াকিমুল ইসলাম আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণ তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের এই তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফিরবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভিতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন। মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিটিভিকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। সভায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুব আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আজ পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখ চাষীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, চিনিকল সহ দেশের সব বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করাই সরকারের লক্ষ্য। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, বিচারকগণ ন্যায় বিচার নিশ্চিত করলে সরকার সবসময় তাদের পাশে থাকবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, শুধু GPA-5 কেন্দ্রিক প্রথাগত নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরাম ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার এ লক্ষ্য অর্জনে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১৪২৫টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৩৫২টি শিশু মারা গেছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। এ সময় নতুন সরকারের মন্ত্রীগণও শপথ গ্রহণ করেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারী পাকিস্তান তাদের প্রথম ইনিংসে স্বাগতে বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে ১৭৯ রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪১৩ রান করে। আগামীকাল তৃতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলাটির চলতি ধারাবিবরণী প্রচার করবে। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
3: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। তানিস রাইড বাই শেখ ফয়সাল ইসলাম। Cultural Affairs Minister Nitai Roy Choudhury has said the government is planning to increase cultural practices at the rural level and establish Shilpakala academies in every upazila. He said this at a discussion meeting on causes for preventing dengue and other mosquito-borne diseases at the Mohammadpur Upazila Parishad Auditorium in Magura today as chief guest. The minister said the present government is working to develop all the tourist places included in the Department of Archaeology as tourist centers. Presided over by the Upazila Nirvahi Officer, the meeting was attended, among others, by the government and non-government officials, local political leader and local elite, the Upazila administration and state. A three-day program has been jointly arranged by the Ministry of Cultural Affairs and the district administration at the Rabindra Memorial Museum in Dakhin Dihe under Fultola Upazila and Pithabhog under Rupsha Upazila in Khulna on the occasion of the 165th birth anniversary of World Poet Rabindranath Tagore. As part of the program, a discussion meeting on Rabindranath and secularism was held at the Rabindra complex under Fultola Upazila on the second day today. Divisional Commissioner Muhammad Abdullah Harun attended it as chief guest, while Additional Deputy Education and ICT Kanis Fatema Liza and President of Khulna Press Club Muhammad Mustafa Sarwar as a special guest. Deputy Commissioner Hura Jannat presided over the event, while Director of Secondary and Higher Education Khulna Region Dr. Muhammad Anisar Reja delivered his speech as the commemorative speaker, and Upazila Nirvahi Officer Shuchi Rani Shaha delivered the welcome speech. Meanwhile, a discussion meeting was held at the Pithabhog Rabindra Memorial Museum under Rupsha Upazila in Khulna today. Member of the Parliament Azizul Bari Hilal attended it as chief guest, while General Secretary of Khulna Press Club as a special guest. Upazila Executive Officer Sanjida Rikta presided over the event, while former Treasurer of Khulna University Professor Muhammad Majharul Hannan delivered the commemorative speech. Besides, a discussion meeting was held at Shilaidaho Kuthibari under Kumarkhali Upazila in Kushtia today on the second day of a national three-day program to mark the birth anniversary of the world poet. Administrator of Jila Parishad, heroic freedom fighter Principal Surabuddin attended it as chief guest. Deputy Director of Local Government Department Ahmed Mahbubul Islam presided over the event, while Professor of Bangla Department in Kushtia Islamic University Dr. Asaduzzaman delivered the commemorative speech, and Deputy Commissioner Revenue Muhammad Abdullah Wadud delivered the welcome speech. Later, a cultural program was held at the same place. Vice Chancellor of the National University Professor Dr. A.S.M. Amanullah visited Chatkira Law College today. During this time, he visited the college campus and exchanged views with the members of the college governing body and the teachers of the law college. Besides, he expressed satisfaction with the quality education environment of the college and the overall activities of the college management, and thanked the college governing body and teachers. Communication expert Gautam Borua, research officer Muhammad Faisal Alam, members of Satkhira Law College governing body, teachers and employees of the college were present at the time. Cricket. And in girls group, Gangni Upazila 11 became champion, defeating Sadur Upazila 11 by 54 runs in the Notunkuri Sports Cricket Competition 2026 at the district stadium in Mirpur today. Batting first, Gangni Upazila 11 scored 108 runs for 2 in the stipulated 10 overs. In reply, Sadur Upazila 11 managed to score only 54 runs for all in the stipulated 10 overs. Meanwhile, in girls group, Sadur Upazila became champion, defeating Shasha Upazila by 7 wickets in the Notunkuri Sports Cricket Competition 2026 at Shamsul Huda Stadium in Joshua today. ব্যাটিং ফার্স্ট। শাসু উপজেলা 11 স্কোর 74 রানস ফর 4 ইন দ্য স্টিপুলেটেড 10 ওভার্স। ইন রিপ্লাই সদর উপজেলা 11 রেস্ট দ্য উইনিং টার্গেট স্কোরিং 77 রানস ফর 3 ইন 7.3 ওভার্স। বিসাইডস হান্টার বয়েজ 11 গোস টু সেমিফাইনাল ডিফিটিং সাইফ 11 বাই 85 রানস ইন দ্য খানজাহান আলী প্রিমিয়ার লীগ অ্যাট শিরোমণি সেকেন্ডারি স্কুল গ্রাউন্ড ইন খুলনাটেরাই। Finally, weather and forecast. Valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to a squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Jashur, Kushtia, Rajshahi, Rangpur and Borishal. Reports in these areas are to west, cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
2: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। পরিচালনা করছেন মোহাম্মদ মমতাজ আলী।
4: সুপ্রিয় শ্রোতা, দূরের ও কাছের সবাইকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির মাঝে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর সেই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে যুগে যুগে পথভ্রষ্ট মানুষদেরকে সরল সঠিক পথে পরিচালিত হতে বিশিষ্ট মনীষীদেরকে প্রেরণ করেছেন। আদি যুগের ইতিহাস থেকে আমরা পাই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ তথা মহান রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আসমানি কিতাবধারী চারজন নবী তথা হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং সবশেষ নবী মহানবী সকল নবীগণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে শ্রেষ্ঠতম। মহান আল্লাহর সৃষ্ট মানবকুলকে আলোর পথে পরিচালিত হতে সর্বশেষ নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে যেহেতু আর কোনো নবী পৃথিবীতে প্রেরণ করবেন না, ফলে যুগে যুগে মহান ব্যক্তিদের আবির্ভাব আমাদের মাঝে পরিলক্ষিত হয়ে থাকে, যারা বর্তমান সমাজে দেশ ও জাতির আলোর পথ প্রদর্শক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আজ এমনই এক ব্যক্তির কর্মময় জীবনের মহামূল্যমান অবদান নিয়ে আলোচনা পর্ব, খানবাহাদুর আহসানুল্লাহ এর জীবন ও কর্ম। আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন দুইজন আলোচক, মুফতি সাইদ হুসাইন এবং মাওলানা আনোয়ারুল আজম। আপনাদেরকে অভিনন্দন রইল। আমি প্রথমে জানতে চাই খানবাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জন্ম ও শিক্ষাকাল এ সম্পর্কে জনাব মুফতি সাইদ হুসাইন, আপনাকে আহ্বান জানাচ্ছি এ সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য।
5: বিসমিল্লাহ রহমান রহিম। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ এই মনীষী 1873 সালের 27 ডিসেম্বর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুন্সী মোহাম্মদ মুফিজউদ্দিন এবং তার মাতা ছিলেন আমেনা খাতুন। শিক্ষাজীবন শুরু হয় নিজ গ্রামেই মতিলাল ভঞ্জ চৌধুরী নামে একজন শিক্ষকের কাছে পড়াশোনার মাধ্যমে তার শিক্ষা জীবনের হাতেখড়ি হয়। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ ছিলেন পিতামহের একমাত্র পুত্রের জ্যেষ্ঠ সন্তান, ফলে তার শিক্ষার জন্য পিতা এবং পিতামহের আপ্রাণ চেষ্টা এবং আগ্রহ ছিল। বয়স 5 বছর পূর্ণ না হতেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। 1881 সালে তিনি দ্বিতীয় শ্রেণীর সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে একটি রূপার মুদ্রা পুরস্কার পান। তখন তো আসলে কাগজের টাকার এরকম প্রচলন ছিল না, এজন্য তিনি রূপার মুদ্রা পুরস্কার হিসেবে প্রাপ্ত হন। তিনি নলতার মধ্য ইংরেজি বিদ্যালয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাগ অধ্যয়ন করেন। তখন আসলে ক্লাসের ক্লাসিফিকেশন
4: এরকমই ছিল সেই হিসাবে আর কি।
5: এরপর তিনি টাকি গভর্নমেন্ট হাইস্কুলে চতুর্থ, বর্তমান সপ্তম শ্রেণীতে ভর্তি হন। 1888 সালের শেষ ভাগে কলকাতায় লন্ডন মিশন সোসাইটি ইনস্টিটিউশনে সেকেন্ড ক্লাসে, বর্তমানে যেটা নবম শ্রেণী, সেকেন্ড ক্লাস বলা হতো, তিনি ভর্তি হন এবং এই প্রতিষ্ঠান থেকে 1890 সালে কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স, যেটা বর্তমানে SSC বলা হয়, এন্ট্রান্স পরীক্ষা বলা হয়, পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বৃত্তি লাভ করেন। অর্থাৎ এত সফলতা অর্জন করেছেন যে স্কুলের পক্ষ থেকে তাকে বৃত্তি দেওয়া হয়, স্কলারশিপ দেওয়া হয়। তিনি হুগলি কলেজ থেকে 1892 সালে FA, বর্তমান HSC, তখন এটার নাম ছিল FA, এবং 1894 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে সাফল্যের সঙ্গে বিএ পাস করেন। তখন তো আসলে এটাই ছিল উচ্চশিক্ষার একটা মানদণ্ড,
4: তখনকার সময় এটার মূল্যটা অনেক বেশি ছিল। জি,
5: 1895 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে দর্শনশাস্ত্রে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। এভাবেই তার শিক্ষা জীবনের অনেক বিস্তৃত অধ্যায় পরিব্যাপ্ত আছে।
4: এবং মাঝখানে একটু আমার মনে হয় না বললে অসমাপ্ত থাকবে, তৎকালীন সাতক্ষীরা ছিল মহাকুমা, বৃহত্তর খুলনা জেলা, সাতক্ষীরা মহাকুমায় উনি সর্বপ্রথম এমএ ডিগ্রি লাভ করেন। আমরা শিক্ষাকাল এবং তার জন্ম এ সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য আমরা জানতে পারলাম। এবার আমি আহ্বান জানাচ্ছি মাওলানা আনোয়ারুল আজম, তার শিক্ষা সংস্কার সম্পর্কে যদি আপনি কিছু কথা বলেন আমাদেরকে।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে 1 আগস্ট 1896 তারিখ রাজশাহী কলেজিয়েট স্কুলের সুপার নিউ মারারি টিচার হিসাবে যোগদান করেন। তিনি অক্টোবর 1896 সাল থেকে 1897 পর্যন্ত ফরিদপুর জেলা রাজবাড়ি মহকুমার স্কুল সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। 1897 সালে 1 এপ্রিল তিনি ফরিদপুর জেলার অতিরিক্ত ডিপুটি ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এক বছরের মধ্যে তিনি পদোন্নতি পান বাখেরগঞ্জ উপজেলার ডিপুটি ইন্সপেক্টর পদে এবং এখানেই তিনি 7 বছর অতিক্রম করেন। 1 এপ্রিল 1912 সালে প্রেসিডেন্ট ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেশন ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন। 1919 সালে তিনি আবার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ইন্সপেক্টর পদে বদলি হন। 5 বছর অত্যন্ত দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করেন। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের দীর্ঘ চাকরি জীবনের সম্পূর্ণটাই কেটেছে শিক্ষা বিভাগে। তার এই দীর্ঘ সময়ের দিনগুলি ছিল বর্ণাঢ্য পরিশ্রম ও সাফল্যের সমাহার। একজন সাধারণ শিক্ষক থেকে শিক্ষা বিভাগের সর্বোচ্চ পদে আসন গ্রহণ, পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার এই দীর্ঘ পথ ও পরিক্রমা ছিল তার সত্যিই অনন্য। অফিসের প্রতিটি দায়িত্ব যথাযথভাবে সম্পাদনা করাকে তিনি ধর্ম পালনের অংশ হিসেবেই মনে করতেন। তিনি যখন যেখানে যে দায়িত্বে থাকতেন সে অঞ্চলের শিক্ষা প্রসারের জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখতেন। পাশাপাশি সমাজ সংস্কার তথা সমাজের সার্বিক উন্নয়নেও তিনি প্রতিও তার ছিল যথেষ্ট অনুরাগ। আধ্যাত্মিক জীবনযাপনের প্রতি বাল্যকাল থেকে তার প্রবল আকর্ষণ লক্ষণীয়। তিনি রাজবাড়ির অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর থাকাকালীন পায়ে হেঁটে মফস্বলে স্কুল পরিদর্শন করতেন। কখনো কখনো তাকে রমজান মাসে 20 মাইল পর্যন্ত হেঁটে এ কাজ করতে হতো।
4: এগুলো উল্লেখযোগ্য, যেটা এখনকার যুগে
6: অকল্পনীয়। তিনি রাজশাহীতে অবস্থানকালে মুসলমান ছাত্রদের শিক্ষার প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করেন। তিনি নানা প্রতিকূলতা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে সংগ্রামের মাধ্যমে মুসলমান ছাত্রদের জন্য দ্বিতল, ছাত্রাবাস, ফুলার হোস্টেল প্রতিষ্ঠা করতে সক্ষম হন। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের চাকরি জীবনের একটা বড় অধ্যায় কেটেছে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ইন্সপেক্টর হিসেবে। চট্টগ্রামে দায়িত্বভার গ্রহণ করার কিছুদিনের মধ্যেই বিভাগীয় কমিশনারের প্রস্তাব অনুসারে সদরের সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে আবশ্যকতা অনুযায়ী স্থান পরিবর্তনের উদ্দেশ্যে একটি কমিটি গঠিত হয়। তিনি ছিলেন সেই কমিটির সেক্রেটারি। 1 বছরের বেশি সময় ধরে কাজ করেন। তিনি কমিটির রিপোর্ট প্রস্তুত করেন। বিভাগীয় কমিশনার তার কাজে সন্তুষ্ট হয়ে বেতন বৃদ্ধির প্রস্তাব করেন। তার পদের গুরুত্ব বিবেচনা করে মধ্যবর্তী 2টি গ্রেড অতিক্রম করে বেতন 250 টাকা থেকে 400 টাকায় উন্নীত করেন। চট্টগ্রাম বিভাগের শিক্ষা প্রসারের জন্য তিনি ছিলেন সদা সচেষ্ট, আন্তরিক, কর্তৃপক্ষ ছিল তার প্রতি আস্থাশীল। সবসময় চট্টগ্রাম বিভাগে যে অর্থ ব্যয় করা হতো অন্য সব বিভাগে একত্রে সে পরিমাণ অর্থ ব্যয় করা হতো না।
4: শিক্ষার যে সংস্কার এর উপরে বিশেষ ওনার একটা অবদান আছে, সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে চাই।
5: খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার শিক্ষার সংস্কারের ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান আছে। যেমন আমরা যদি কয়েকটা উদাহরণ পেশ করি তার শিক্ষা সংস্কার, আমরা দেখতে পাব তখনকার সময় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক পরীক্ষার খাতায় পরীক্ষার্থীদের নাম লেখার একটা প্রচলন ছিল, অর্থাৎ পরীক্ষার খাতায় নাম লিখতে হতো। অনেকের মতে সাম্প্রদায়িকতা বিদ্যমান থাকায় মুসলিম এবং অমুসলিম পরীক্ষার্থীদের মধ্যে পক্ষপাতিত্ব হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এটা খুব গভীরভাবে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ প্রচেষ্টায় প্রথমে অনার্স এবং এম এ পরীক্ষার খাতায় নামের পরিবর্তে লেখার রীতি প্রবর্তিত হয়। এর আগে কিন্তু কেউ এই সংস্কারটা করেন নাই। পরবর্তী সময়ে আইএ এবং বিএ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীর নাম লেখার রীতি এটা বাতিল হয়ে যায়।
4: তো এই প্রসঙ্গে একটুখানি আমি বলি, সেটা হচ্ছে যে তাহলে আমরা এটা বলতে পারি আধুনিক যুগের যে পরীক্ষা গ্রহণ পদ্ধতি প্রচলিত, এখনকার যুগে যে পদ্ধতি, অর্থাৎ এখন তো বিশ্বায়নের যুগ, কম্পিউটারের যুগ, অনলাইনের যুগ, তো সেই ক্ষেত্রে পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে পরীক্ষা হল থেকে যেমন ঠিকানাটা ওখান থেকে ছিন্ন করা হয়, তো এটা আমি বলবো যে এর কিন্তু সূচনা পর্বটা সেটা কিন্তু উনি করেছিলেন, এবং ওই পথ ধরে পরীক্ষা পদ্ধতিটা যাতে আরো বেশি নিরপেক্ষ হয় সেই দিকে আমরা ধাবিত হয়েছি।
5: চমৎকার একটা ওনার এই ছিল।
4: হ্যাঁ জি, আর কিছু যদি বলেন।
5: আরেকটি যদি সংস্কার আমরা দেখি, সেই সময় হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট মাদ্রাসা থেকে পাশ করে ছাত্ররা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেত,
4: সুযোগ ছিল না।
5: ওই মাদ্রাসাগুলোর শিক্ষার মান তিনি উন্নয়ন করেন, ফলে মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি হয়, যেহেতু তাদের পড়াশোনার মান উন্নত হয়েছে, এখন তাদের অন্য বিশ্ববিদ্যালয়ে যেতে কোনো সমস্যা থাকলো না। আরেকটি সংস্কার হলো, তিনি তৎকালীন সব ল কলেজে মৌলবীর পদ সৃষ্টি করেন এবং পণ্ডিত ও মৌলবীর বেতনের বৈষম্য দূর করেন, অর্থাৎ আরবি শিক্ষা দিত তাদেরকে মৌলবী বলা হতো।
4: জি জি,
5: তো আগের যুগে এরকম ভাবে পণ্ডিত যিনি এবং মৌলবী যিনি তাদের বেতনের
4: বৈষম্য ছিল, বৈষম্য
5: তিনি বৈষম্য দূর করে
4: দূর করেছিলেন। জি,
5: আরেকটি সংস্কার হলো, তখনকার সময় উর্দুকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হতো না, যেহেতু উর্দুর ব্যাপক প্রচলন তখন কেবল শুরু হয়েছে, ফলে পশ্চিমবঙ্গের উর্দু ভাষী ছাত্রদের অসুবিধা হতো। তারই প্রচেষ্টায় উর্দু সংস্কৃত স্থান অধিকার করে, অর্থাৎ যে ইচ্ছা করবে সংস্কৃতিতে পরীক্ষা দেবে, না হলে সে উর্দু ভাষায় পরীক্ষা দেবে, এটা আগে ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া বিল সিনেট উপস্থাপিত হলে দারুণ বিরোধ সৃষ্টি হয়। পরে তাই বিবেচনার জন্য একটা স্পেশাল কমিটি গঠিত হয়। খান বাহাদুর আহসানুল্লাহ রহমাহুল্লাহ ওই কমিটির একজন সদস্য ছিলেন এবং তিনি এর আবশ্যকতা সমর্থন করেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে উন্নত করা।
4: জি,
5: সরকার মুসলিম শিক্ষার ভার খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ হাতে ন্যস্ত করেন, ফলে তিনি বহু মক্তব, মাদ্রাসা, মুসলিম হাই স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া অমুসলিম স্কুলে মুসলিম শিক্ষকদের নিযুক্তি এবং অন্যান্য সরকারি বিভাগের মুসলিম কর্মচারী নিয়োগও তার হাতে ন্যস্ত ছিল, অর্থাৎ ইসলাম শিক্ষার প্রচার প্রসারের ক্ষেত্রে তার অনেক গুরুত্বপূর্ণ।
4: মূল বিষয়টা এরকম যে আসলে ওনার যে যোগ্যতা, দক্ষতা এবং ওনার যে নিরপেক্ষতা, এসবের দিকে দৃষ্টি রেখে ওনার এই দায়িত্বগুলো অর্পণ করা হয়েছিল।
5: স্বতন্ত্র মক্তব, পাঠ্য নির্বাচন এবং মুসলিম ছাত্রদের শিক্ষার জন্য একজন মুসলিম লেখকের প্রণীত পুস্তক প্রচলনের নিয়ম প্রবর্তন করেন, অর্থাৎ অনেক সময় আগে ইসলাম শিক্ষা বা এই জাতীয় কিছু অন্যদের দ্বারা লেখা
4: ছিল,
5: এতে ভুল ত্রুটির সম্ভাবনা ছিল, তিনি এটা স্বতন্ত্র লেখক, স্বতন্ত্র বই লিখবে এটা তিনি প্রবর্তন করেন এবং সরকার তার এই আবেদনে অনুমতি প্রদান করেন। মুসলিম ছাত্রদের জন্য বৃত্তির ধারা তিনি চালু করেন।
4: তো আমরা অনেক তথ্য পেলাম আসলে শিক্ষা সংস্কার এবং যেখানে বৈষম্য ছিল সেগুলো উনি প্রতিরোধ করার চেষ্টা করেছেন। উল্লেখযোগ্য সংস্কার তো আমরা অনেক কথা শুনলাম, সাফল্য পুরস্কার এ সম্পর্কে আমরা অনেক তথ্য আছে, আমরা কিছু তথ্য জানতে চাই।
6: সাফল্য আসলে বিবেচনা করা হয় মৃত্যুর পরে, জীবদ্দশায় সাফল্য আর স্বীকৃতি কমই হয়, বাকি খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্বীকৃতি তার জীবদ্দশায় অনেক হয়েছে এবং কালে কালে এটা আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। খান বাহাদুর আহসানুল্লাহ তার কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি অল্প সময়ের মধ্যেই অর্জন করেন। 1911 সালে ব্রিটিশ সরকার কর্তৃক তাকে খান বাহাদুর উপাধি প্রদান করা হয়। তিনি চাকরিতে প্রবেশের মাত্র 15 বছরের মধ্যে এ সাফল্য অর্জন করেন। তিনি 1919 সালে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস ভুক্ত হন। মুসলমানদের মধ্যে তিনিই সর্বপ্রথম এই সৌভাগ্য বা এই পুরস্কার অর্জন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম সিনেট এবং সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে 10 দশকেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি সিন্ডিকেট সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতি লগ্নে ডক্টর নাথান সাহেবের অধীনে যে কমিটি হয় সেই কমিটি তিনি মেম্বার ছিলেন। বাংলা সাহিত্যের বিশিষ্ট ও বহুমুখী অবদানের স্বীকৃতির স্বরূপ বাংলা একাডেমি 1960 সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেন। সমাজসেবা ও সমাজ সংস্কৃতিতে বিশেষ করে দীন প্রচারের কাজে অবদানের জন্য ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ তাকে 1404 হিজড়িতে মরণোত্তর পুরস্কারে ভূষিত করেন। এছাড়া আরও বহু স্বীকৃতি উনি জীবদ্দশায় পেয়েছেন। পরবর্তীকালেও তার জীবনের এই কর্মের স্বীকৃতি সরকার জাতি দিয়েছে এবং দিতে থাকবে ইনশাআল্লাহ।
4: আমরা তার বিশেষ করে শিক্ষা সংস্কার সাধন এবং শিক্ষাক্ষেত্রে তার অবদান, এটা আসলে লম্বা একটা ইতিহাস এবং অনেক মর্যাদাপূর্ণ আর শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে আমরা আধুনিক যুগের কবি সাহিত্যিকদের কথা বলি, আমরা যদি সাহিত্যের দিকে তাকাই, শিক্ষা বিভাগের কথা ভাবি, তাহলে ওনাকে বলা যে বহুমাত্রিক শিক্ষাবিদ, অর্থাৎ শিক্ষাবিদের স্বাভাবিক একটা সংজ্ঞা আছে কিন্তু ওনাকে আমরা বলি বহুমাত্রিক। কারণ দেখেন, শিক্ষা প্রশাসক ছিলেন উনি, শিক্ষা সংস্কারক ছিলেন, বিশিষ্ট কবি, লেখক, সুসাহিত্যিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা তথা শিক্ষা ব্যবস্থাপক, শিক্ষা কারিকুলাম ও সিলেবাস প্রণেতা সবই সাথে উনি সম্পৃক্ত ছিলেন এবং এইগুলোর বাস্তবায়নে উনি সফলতার সঙ্গে দেখিয়েছেন। তাকে বলা হয় দক্ষিণ বাংলার মুসলিম রেনেসাঁর অগ্রদূত তথা তৎকালীন অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের তিনি সহকারী পরিচালক ছিলেন, যে পদে কোনো মুসলিম এর পূর্বে কখনো এই পদে আসতে পারে নাই। তিনি শিক্ষাবিদ এবং আধ্যাত্মিক সাধনা সিদ্ধ। আরেকটি বিষয় যে সাধারণত যারা সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে দেশের সাধারণ যে প্রচলিত ধারা সেই ধারায় কার্যাবলীতে অংশগ্রহণ করেন, কিন্তু উনি কিন্তু এটা উল্লেখযোগ্য সবচেয়ে বিষয় সেটা হচ্ছে উনি শুরু থেকেই কিন্তু ইসলামী সাহিত্য, ইসলামী দর্শন এই দিকে লেখাপড়া করেননি, সাধারণ শিক্ষা শিক্ষিত, কিন্তু ওনার আধ্যাত্মিকতা যেটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওনাকে বলা হয় যে আধ্যাত্মিক সাধনায় সিদ্ধ পুরুষ, এটা বলা হয়। এবং ওনার যে বহুমুখী যে কর্ম প্রতিভা, এই প্রতিভার উপরই ভিত্তি করে ওনার কিছু উপাধি আছে, সেই উপাধিগুলো এরকমই: সুলতানুল আউলিয়া, কুতুবুল আক্তাব, গৌসে জামান, আরিফ বিল্লা, পীরে কামেল, হজরত খান বাহাদুর, আহসানুল্লাহ ওয়ারসি রহমতুল্লা আলাহে, এবং শেষে কিছু ওনার ডিগ্রিরও নিদর্শন রয়েছে, MA IES। এইভাবে আর কি আমরা তুলে ধরতে পারি। আচ্ছা, ওনার যে সামাজিক অবদান, যেটা স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা, এই মূল নীতির উপরে ভিত্তি করে যে আসানি মিশন প্রতিষ্ঠা করেছেন, এ সম্পর্কে যদি আমরা কিছু তথ্য একটু। আসানিয়া মিশন
5: ধার্মিক পুরুষ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ সুফি দর্শনের অন্যতম প্রবক্তা ছিলেন। আধ্যাত্মিক চর্চা এবং আধ্যাত্মিক জীবনযাপনের প্রতি বাল্যকাল থেকে তার প্রবল আকর্ষণ ছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক এবং একটি উদার মুসলিম জীবনবাদী দর্শনের প্রবক্তা। সৃষ্টির সেবা অর্থাৎ সমগ্র মানব সমাজের জাগতিক আধ্যাত্মিক সেবার মান, সেবার মহান ব্রত নিয়ে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আজীবন আধ্যাত্মিক সাধনায় ইনসানে কামিলের পর্যায়ে উন্নীত হন। অর্থাৎ যে শিক্ষার সাথে নৈতিক শিক্ষা নাই, ওই শিক্ষা কখনো মানুষের জীবনে উন্নতি করতে পারে না। ধারণাকে সামনে রেখেই অনুভব করেছেন এবং এই ধারণাকে সামনে রেখেই তিনি একটা মিশন প্রতিষ্ঠা করেন। তার মতে শরীর মন আত্মা নিয়ে মানুষ গঠিত। শরীরের জন্য যেমন ব্যায়াম প্রয়োজন, আত্মার জন্য তেমনি আবশ্যক আধ্যাত্মিক শিক্ষা এবং সাধনার। প্রেম, ধর্ম, মানবতাবাদ প্রতিষ্ঠার জন্য আত্মার উৎকর্ষ সাধন অত্যন্ত জরুরি। সুফি তত্ত্বের এই মর্মবাণী উপলব্ধি করে তিনি আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভে আজীবন চেষ্টারত ছিলেন। শুধু আল্লাহ তাআলার সাধনায় নয়, তার সৃষ্টি জীবকে ভালোবাসা, তাদের কল্যাণে আত্মনিবেদিত হওয়াই মানব জীবনের পূর্ণতা, এটাই ছিল তার জীবনের একটা সাধনা, যেটাকে আরবিতে খেদমতে খলক বলা হয়, মানব সৃষ্টির সেবা করা। এই ভাবাদর্শের ভিত্তিতে স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা, এই মূল মন্ত্র নিয়ে 1935 সালে প্রতিষ্ঠা করেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন। তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আহসানিয়া মিশন ইনস্টিটিউট খোলা হয়েছে। বিভিন্ন জায়গায় এই মিশনের কার্যক্রম চলছে। ঢাকা আহসানিয়া মিশন তার সামাজিক ও আত্মিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আজ সারা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বৃহত্তর পরিসরে আন্তর্জাতিক অঙ্গনেও এটা পরিব্যাপ্ত হয়ে গেছে।
4: হ্যাঁ, আমি মাঝখানে একটু এখানে সংযোজন করি। আহসানিয়া মিশন, যেটা কেন্দ্রীয় মিশন নলতা, ওনার জন্মস্থান যেখানে এবং ওনার যেখানে পবিত্র মাজার শরীফ আছে, সেটাকে ঘিরে আশেপাশে এলাকাতে অনেক ওনার মিশন রয়েছে, আসেনি মিশনের শাখা। তদ্রূপ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জেলায়, উপজেলায়, সব জায়গায়, এমনকি বিদেশেও রয়েছে আসেনি মিশন। আমাদের খুব কাছাকাছি আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনেই রয়েছে খুলনা আসেনি মিশন, হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা একই নামে, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যদি কিছু নাম বলেন যে ওনার নামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
6: আহসানুল্লাহ ইউনিভার্সিটি বাংলাদেশের রাজশাহীতে, এরপরে নলতা শরীফে, আজও তার মাজার প্রাঙ্গণে, সেখানে বিভিন্ন সেবামূলক কাজ চলে। আহসানিয়া মিশন 1950 সালের প্রতিষ্ঠিত, তার ছেলেরা এটা দেখাশোনা করে। খান বাহাদুর আহসানুল্লাহ হল ঢাকা ইউনিভার্সিটিতে আছে এবং
4: ঢাকাতে বিজ্ঞান ও প্রযুক্তি আছে।
6: আর ওনার যে এই যে মিশনের মূল যে কাজটা ছিল, মূল দর্শন যেটা ছিল, তা সুফিবাদের তিনটা, ইখলাসি আমাল, সেবাই খালক, জিক্রে ইলাহি, এই তিনটা ছিল তার এই আহসানিয়া মিশনের, তার সুফিজমের মূল মন্ত্র। এই মন্ত্রের উপর ভিত্তি করে তার সন্তানেরা এবং তার ভক্তরা আজও বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তার দর্শন, তার এই সেবার কাজ করে যাচ্ছে।
4: লেখক হিসেবে কিন্তু ওনার একটা অবদান আছে, যেমন এভাবেই হয়তো বলা যায়, সেকালের অন্যতম শক্তিধর লেখক খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সমাজ ও দেশ, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, শিক্ষা, ধর্মগ্রন্থ রচনা করেন। এসব গ্রন্থ নিয়ে খান বাহাদুর আহসানুর রহমতুল্লাহ আলাইহির নামে 12 খণ্ডে প্রকাশ করা হয়েছে সেই ওনার গ্রন্থগুলো, এবং গ্রন্থের সংখ্যা ছিল ওনার লেখা 79টি গ্রন্থ, সেগুলো নিয়ে 12 খণ্ডে রচনা করা হয়েছে ওনার গ্রন্থাবলী। কালজয়ী এই মহামনীষী আমাদের হৃদয়ে আলোর দিশারি হয়ে থাকবে আবহমানকাল ব্যাপী, এটা আমরা আশা করি। তো আসলেই এই ধরনের মনীষীদের তাদের জীবনী এবং কর্মজীবন আলোচনার জন্য আসলে অনেক সময় প্রয়োজন, অনেক তথ্য, শুধু মনে হয় যে কোন তথ্যটা আমরা উপস্থাপন করবো আর কোনটা করবো না, এই একটি বিষয়। তো ওনার শিক্ষা সংশ্লিষ্ট আরও অনেক অবদান আছে, তার মধ্যে লাইব্রেরির একটা গুরুত্বপূর্ণ বিষয়, এ সম্পর্কে অনেক তথ্য আছে, যদি কিছু আমাদেরকে শোনান।
6: মখজুমি লাইব্রেরি নামে তিনি একটা মূলত তৎকালীন মুসলমানদের শিক্ষাবিদদেরকে অগ্রসর করার জন্য এই কাজে তিনি হাত দিয়েছিলেন। এই মখজুমি লাইব্রেরি মুসলিম শিক্ষা ও সাহিত্য বিস্তারে খান বাহাদুর আহসানুল্লাহ এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মখজুমি লাইব্রেরি ও আহসানুল্লাহ বুক হাউস লিমিটেড প্রতিষ্ঠা, মখজুমি লাইব্রেরির উৎসাহ উদ্দীপনায় অনেক মুসলমান লেখক সৃজনশীল লেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে। বহু সাহিত্যিক, লেখক, কবি এই লাইব্রেরির সাথে সংশ্লিষ্ট হয়ে তারা অনেক কাজ করার সুযোগ পেয়েছেন। তৎকালীন আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আনোয়ারা ও বিষাদসিন্ধু এই লাইব্রেরি থেকে প্রকাশিত হয়। এছাড়াও এই লাইব্রেরি থেকে কাজী নজরুল ইসলামের জুলফিকার, বনগীতি, কাব্য আম্পারা, খ্যাতনামা কথাসাহিত্যিক শিল্পী আবু জাফর শামসুদ্দিনের পরিত্যক্ত স্বামী, সৈয়দ আলী হাসানের, নজরুল ইসলাম, শেখ হাবিবুর রহমানের বাঁশরি নিয়ামত প্রভৃতি বই এখান থেকে প্রকাশিত হয়। এই লাইব্রেরি থেকে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর বহু গ্রন্থ প্রকাশিত হয়। শুধু তাই না, অনেক নতুন লেখকদের লেখা গ্রন্থ এখান থেকে প্রকাশিত হয়। মখজুমি লাইব্রেরির কার্যক্রম তৎকালীন মুসলিম সমাজ যে সাহিত্য সৃষ্টি ও সাহিত্যের প্রসারের ক্ষেত্রে একটি দ্রুত ও মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হয়।
4: আসলে ওনার যে সাহিত্যকর্ম, এটির উপরে যদি আমরা দৃষ্টি দিই, তাহলে আমরা বলতে পারি যে আধুনিক যে সাহিত্য, অর্থাৎ আধুনিক যে কবিতা, যেটা ছন্দবদ্ধ না গদ্য কবিতা বলে, এই কবিতাটা এখন কিন্তু খুবই গ্রহণযোগ্য এবং অনেক কবি সাহিত্যিক তারা এই আধুনিক কবিতা রচনা করে থাকেন। তো এইটা আমরা এখনকার যুগে যেমন দেখতে পাই, কিন্তু হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার লেখনীতে আমরা এটার নিদর্শন পেয়েছি, এবং সেটা অত্যন্ত দক্ষ হাতে লেখা এটা আমরা বলবো। যেমন ওনার অসংখ্য যে গ্রন্থ রয়েছে, এই গ্রন্থর মধ্যে একটি উল্লেখযোগ্য গ্রন্থ আছে, আমি নাম বলবো গ্রন্থটি, সেটা হচ্ছে যে ভক্তের পত্র। তো এই ভক্তের পত্র গ্রন্থটি, এটির যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে ওনার আধ্যাত্মিকতার যে একটা বহিঃপ্রকাশ এবং আধ্যাত্মিক যে চিন্তাধারা, এবং এগুলো সমন্বয়ে ওনার যারা খুব কাছাকাছি ছিলেন, যারা ওনার খুব কাছের এবং খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তাদের কাছে বিভিন্ন সময় যে পত্র লিখেছিলেন, চিঠি লিখেছিলেন, সেই আমলে সেই চিঠিগুলো গ্রন্থ আকারে প্রকাশ করা হয়েছে এবং সেটা নাম হচ্ছে ভক্তের পত্র। এখানে আধুনিক কবিতার যে মানে সুন্দর গাঁথুনি, সেটা ভক্তের পত্রটা না পড়লে বোঝা যাবে না। আর সেখানে বিশেষ করে এই গদ্য কবিতার যে উনি কত বড় কবি ছিলেন এবং কত বড় সাহিত্যিক ছিলেন, সেটা ভক্তের পত্র বইটা পড়লে তার প্রতিটি পত্রই হচ্ছে একটি একটি কবিতা, পত্র নম্বর দিয়ে লেখা আছে পর্যায়ক্রমে। আসলেই আমরা এই ধরনের মহামনীষীদের জীবনী আমরা যদি আলোচনা করি তাহলে বর্তমান প্রজন্ম যথেষ্ট উপকৃত হবে এবং বর্তমান যে শিক্ষাধারা তাতে এই ধরনের মনীষীদের জীবনধারা এবং তাদের ক্রিয়াকর্ম বা তাদের যে মহান গ্রন্থনা এগুলো আমাদের মধ্যে প্রচারণা এবং এগুলো চর্চা অপরিহার্য বলে আমি মনে করি। এখন আমরা যে সবশেষ ওনার জীবনের যে অংশটি সেটি হচ্ছেই যে ওনার জীবদ্দশায় পরবর্তীতে ওনার ক্রিয়াকর্মের পরে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, তো এই শেষ পর্বের কিছু কথা শুনবো এখন।
5: পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ উপনিবেশিক শাসনে দিশেহারা বাঙালি জাতির ভাগ্যাকাশে নক্ষত্রের মতো উদয় হলেন খান বাহাদুর আহসানউল্লাহ রহমতুল্লাহ। সুদীর্ঘ 33 বছরের চাকরি জীবনে তিনি একদিকে ছিলেন আদর্শবাদী ও কর্তব্যনিষ্ঠ, অন্যদিকে ছিলেন অবহেলিত ও পশ্চাৎপদ মুসলমানদের শিক্ষা সম্প্রসারণে অত্যন্ত তৎপর একজন ব্যক্তি। তিনি মুসলমানদের শিক্ষার উন্নয়নে নানাবিধ কল্যাণমুখী এবং সুদূর প্রসারী সংস্কারমূলক পদক্ষেপ নেন। এই মহান ব্যক্তি 1965 সালের 9 ফেব্রুয়ারি 92 বছর বয়সে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মহান মানুষকে তার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলি আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন।
4: সুপ্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের সবশেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমাদের মাঝে যে দুইজন মেহমান খানবাহাদুর আহসানউল্লাহ সম্পর্কে তার জীবনাদর্শ এবং কর্মময় জীবন নিয়ে আলোচনা করলেন, আমাদের সাথে থাকার জন্য আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, খানবাহাদুর আহসানউল্লাহ রহমতুল্লাহ আলাইহির ন্যায়

0: আমাদের মাঝে যে সোনালি ইতিহাস রেখে গেছেন আমরা যেন তা লালন ও ধারণ করতে পারি এবং তা আগামী প্রজন্মের জন্য যেন তা আলোর দিশারি হয়ে অগ্রগতির পথকে সুপ্রসন্ন করে থাকে এ আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।
1: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন। পরিচালনা করেছেন মোহাম্মদ মমতাজ আলী, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ। বাংলাদেশ বেতার খুলনা প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম শরীফ। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফ। শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন।

0: প্রথমে আল্লাহ পাক শানে হামদ এবং পরে নাতি রাসুল শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা এবং বরিশাল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 19.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 57%, সন্ধ্যে 6টায় 44%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 19 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যে 6টা 32 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river Pozhal till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary west, northwesterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rangpur, Rajshahi, Kushtia, Khulna and Borishal. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecasts for the entire country remain in effect till 6 p.m. tomorrow. A few places of Rangpur, Rajshahi, Dhaka, Mamesing, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions may experience rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rangamati, 37.2 degrees Celsius, and the minimum was at Rajshahi, 19.6 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35 degrees Celsius and minimum 25.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 57% and at 6 p.m. 44%. Sunrise over Dhaka tomorrow at 5:19 a.m. and sunset at 6:32 p.m. And that's all for our weather for this time.
0: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত আবহাওয়া রিলে করে শোনানো হলো।
3: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। মনে রাখা প্রয়োজন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গাড়ি চলন্ত অবস্থায় চালকের সাথে কথা না বলি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলি, চলার পথে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি, ট্রাফিক আইন মেনে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালাই, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করি, যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন রাস্তায় নামানো থেকে বিরত থাকি। মাত্র একটি দুর্ঘটনায় নিয়ে আসে সারা জীবনের কান্না। অপরিচিত এবং সন্দেহভাজন লোকের দেওয়া কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকি। গাড়ি চালানোর আগে ভালোভাবে পরীক্ষা করে দেখি গাড়ির ইঞ্জিন, চাকা এবং অন্যান্য যন্ত্রপাতি ঠিক আছে কিনা। নৌপথে চলাচলকারী যানবাহন সাবধানে চালাই, প্রয়োজনে যানবাহন চলাচল সাময়িক বন্ধ রাখি। দেশকে ভালোবাসুন, দেশবাসীকেও ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন কর্ম থেকে বিরত থাকুন যাতে আপনার প্রতি যে আছে আপনার সামান্যতম প্রচেষ্টায় জাতির উন্নতি হতে পারে। সহনশীলতা একটি মহৎ গুণ, আমাদের প্রত্যেকের উচিত সহনশীল হওয়া এবং ধীর স্থিরভাবে কাজ করে যাওয়া। বাংলাদেশ বেতার খুলনা, এখন একটি দেশাত্মবোধক গান শুনবেন। গেয়েছেন সালাউদ্দিন খান, গানের কথা সাজিয়েছেন রফিকুর রশীদ।

0: দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকার গ্রামীণ পর্যায়ে সাংস্কৃতিক চর্চা বাড়াতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে আয়োজিত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডি রবীন্দ্র কমপ্লেক্সে এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে আজ ফুলতলা উপজেলার রবীন্দ্র কমপ্লেক্স রবীন্দ্রনাথ ও সাম্প্রদায়িকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মিজ কানিস ফাতেমা লিজা ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মুস্তফা সরোয়ার বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিজ হুর এ জান্নাতের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক ডক্টর মোহাম্মদ আনিস আর রেজা এতে স্মারক বক্তা এবং উপজেলা নির্বাহী অফিসার মিস সুচি রানী সাহা স্বাগত বক্তব্য রাখেন। এদিকে রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

0: সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এতে প্রধান অতিথি এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এতে বিশেষ অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মিস সানজিদা রিক্তার সভাপতিত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান স্মারক বক্তৃতা করেন। এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইধরকুটি বাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে তিন দিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবউদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ ওয়াদুদ এতে স্বাগত বক্তৃতা করেন। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং কলেজ গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। কলেজ গভর্নিং বডির সদস্য সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের সুইস গেট থেকে বাবুখালী পর্যন্ত খাল খনন কাজ আজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রকৌশলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড খালটি পুনঃখননের কাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি কুষ্টিয়া 47 ব্যাটেলিয়নের উদ্যোগে আজ দৌলতপুর উপজেলার ঠোঁটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় 350 জন নারী পুরুষ শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাজী আজহার আলী কলেজ মিলনায়তনে আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 17 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি তুলে দেন। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, শাহ নওয়াজ আলী শেখ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সভাপতি এস এম শাহ নওয়াজ আলী, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, ফকিরহাট উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। যশোর শামসুলুদ্দা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের বালিকা বিভাগে সদর উপজেলা একাদশ 7 উইকেটে শার্শা উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শার্শা উপজেলা একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 4 উইকেট হারিয়ে 74 রান সংগ্রহ করে। জবাবে সদর উপজেলা একাদশ 7 ওভার 3 বলে 3 উইকেটে 77 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে বাগেরহাট জেলা স্টেডিয়ামে একই প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের বালক বিভাগে বাগেরহাট সদর উপজেলা একাদশ 10 রানে মোল্লারহাট উপজেলা একাদশকে, কচুয়া উপজেলা একাদশ 2 রানে পৌরসভা একাদশকে এবং মোংলা উপজেলা একাদশ 5 উইকেটে রামপাল উপজেলা একাদশকে পরাজিত করেছে। ফুটবল। যশোরের শার্শা উপজেলার বাগাছড়া হাইস্কুল মাঠে 16-দলীয় মার্সেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ জেকাটি ফুটবল একাদশ 1-0 গোলে সাতমাইল আনাস ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। চলচ্চিত্র অভিনেতা আমিন খান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে মাগুরা শালিকা উপজেলার বুনাগাতি স্কুল মাঠে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় গঙ্গারাম ইউনিয়ন একাদশ 2-1 গোলে শতখালী ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও বরিশাল অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: তা তো লাগে না, কিন্তু আজকে একটু সাজুগুজু করে আইসো দেখতেছি। কারণও আর একটা আছে,
3: দেখে আমরাও একটু সাজুগুজু করছি।
2: এটা কারণটা আমাকে বললো ওই যে সকিনা বুঝলি, বললো যে এই যে আম পাকা শুরু হয়েছে, হ্যাঁ, আম সাইডে বিক্রি করে বেশ কিছু পয়সা লাভবান হচ্ছে বুঝলি, তো এই কারণে একটু সাজুগুজু করতেছে আর কি। ভালো, কিন্তু মনে রাখতে হবে যে এই যে আমাদের আম যে পাকতেছে এই সময় কিন্তু যত্ন কেমনে কি করতে হয় সেটা নিয়ে একটা আমরা আলোচনা করব, শুনবো, তাই না? আর আরেকটা বিষয় হলো যে দেখো, আমরা যে গাছগাছালিগুলো লাগানোর চেষ্টা করতেছি এগুলোর জন্য আমাদের কি করা দরকার কাউ দিকে নেই
3: ভাই? আমি তো আজকে দেরি হয়েছে এই জন্যই, আমি ওই গাছের পিছেই ছিলাম। লাঠি লাগায় লাগায় বাইন্ধে দিছি। একটা ভালো কষ্ট হন, এই যে আমি আগে ওই যে পরিকল্পনা করে লাগাইতাম না, এই জন্য আমার কাটা লাগতো। এখন করে যে

0: ছাগলে খাই লাগবে বুঝছো তো তোমার ওই যে বেড়া দিয়ে দিও তোমার
1: গাছ
2: সেটার ব্যবস্থা করেছে কিন্তু লাঠি দিয়ে দেখছে যে গাছগুলা শুধু লাঠি বলাটাই বলা না লাঠিও সোজা সোজা করে দিতে হবে আবার সেই সাথে আবার একটু জয় গুণের দাদি তো ওই বয়স কিন্তু খুব বেশি হয় নাই কিন্তু বয়স হোক কম আর বেশি বুদ্ধি
1: ওই যে জরি নেবু তার আবার ওই যে কার নামে নামে গাছ লাগাইছে ওই দিন আমার কইল এই গাছটা না কেমন বড় হয়েছে
2: রাজা ভাই শোনো শোনো আমরা আসলে আমরা অনুষ্ঠানে যাই গল্প গুজব তো কিছুটা হলো আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আমরা একটু গপ্প গুজব করছিলাম আর কি এই বিভিন্ন রকম আলাপ আলোচনা থাকে তো শেষ হয় না তো ছোট মেয়ের ব্যাপারটা পরে এখন
0: আর
2: তো যাই হোক আমরা কিন্তু শুনিনি আগে উত্তম মৎস্য চাষ অনুশীলন এই বিষয়ে আমাদের শোনাবেন ভালো করে শুনো কিন্তু উত্তম মৎস্য চাষ অনুশীলন মানে মাছের চাষের অনুশীলনটা কি তো এই ব্যাপারটা মোহাম্মদ হাফিজুর রহমান উনি আমাদের জানাবেন উনি হচ্ছেন সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা আর তার সাথে এই বিষয়ে কথা বলছেন তানিয়া সুলতানা চলো শুনে নিই তারপর আবার কথা কওয়া যাবে
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে আজ আমরা কথা বলব উত্তম মৎস্য চাষ অনুশীলন সম্পর্কে আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন ড মোহাম্মদ হাফিজুর রহমান সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে
4: ধন্যবাদ
3: শুরুতেই আপনার কাছে জানতে চাইব উত্তম মৎস্য চাষ অনুশীলন বলতে আসলে আমরা কি বুঝি
4: মাছ ও চিংড়ির চাষ পর্যায়ে মান নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশল হচ্ছে উত্তম মৎস্য চাষ অনুশীলন অর্থাৎ মাছ ও চিংড়ি চাষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় নিয়মাবলীকেই উত্তম মৎস্য চাষ অনুশীলন বলা হয়ে থাকে সামগ্রিকভাবে খামার ব্যবস্থাপনা পোনার মান খাদ্য ও পানির গুণাগুণ ব্যবস্থাপনা মাছ ও চিংড়ির আহরণ ও আহরণোত্তর পরিচর্যা পরিবহন পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই থাকবে উত্তম মৎস্য চাষ অনুশীলনের অন্তর্ভুক্ত
3: এ পর্যায়ে জানতে চাইব উত্তম মৎস্য চাষ অনুশীলনের উদ্দেশ্যসমূহ সম্পর্কে
4: উত্তম মৎস্য চাষ অনুশীলনের যে উদ্দেশ্যগুলো মূলত সামনে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে মাছ ও চিংড়ির গুণগত মান নিশ্চিত করা দেশীয় আন্তর্জাতিক বাজারে ভোক্তা সাধারণের জন্য দূষণমুক্ত ও নিরাপদ মাছ ও চিংড়ি সরবরাহ করা মানবদেহে রোগ সৃষ্টি করতে পারে এমন রোগ জীবাণু দ্বারা মাছ ও চিংড়ি যাতে সংক্রমিত না হয় তার ব্যবস্থা গ্রহণ করা ক্ষতিকর অ্যান্টিবায়োটিক দ্বারা যেন মাছ অথবা চিংড়ি দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখা চাষের শুরু থেকে আহরণ ও আহরণোত্তর পরিচর্যা পর্যন্ত প্রতিটি ধাপে এমন কোন পদক্ষেপ গ্রহণ না করা যাতে উৎপাদিত মাছ বা চিংড়ি মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে
3: বাহ চমৎকার এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব পুকুরে কিংবা ঘেরে নিরাপদ মাছ চিংড়ি উৎপাদন বিঘ্নিত হবার কিছু কারণ রয়েছে এই কারণগুলো আসলে কি
4: পুকুর বা ঘেরে নিরাপদ মাছ উৎপাদন বিঘ্নিত হবার জন্য বিভিন্ন নিয়ামক কিন্তু ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যেমন খামারে বা ঘেরে রোগাক্রান্ত পোনা বা চিংড়ির পিএল যেন মজুদ না হয় রোগ জীবাণু সংক্রমণ করতে পারে এমন কোন উপাদান যেমন গোবর হাঁস মুরগির বিষ্ঠা মানুষের মলমূত্র ইত্যাদি যেন খামারে প্রবেশ না করে এগুলো কিন্তু আমাদের মাছের নিরাপদতা বিঘ্নিত করতে পারে পুকুর বা ঘেরে জীবাণুবাহী অবাঞ্ছিত বিভিন্ন প্রাণী যদি প্রবেশ করে ঘেরে বা খামারে ব্যবহৃত চিংড়ি অথবা মৎস্যখাদ্য উপকরণে যদি ক্ষতিকর পদার্থের উপস্থিতি থাকে আবার অনেক সময় ভারী ধাতুর যদি উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায় পুকুর বা ঘেরে সংক্রামক রোগে আক্রান্ত কোন শ্রমিক দিয়ে যদি কাজ করানো হয় আবার চিংড়িতে যদি অপদ্রব্য পোষ করা হয় এই প্রভৃতি কারণেই কিন্তু নিরাপদ মাছ উৎপাদন বিঘ্নিত হতে পারে
3: আমরা জানি যে মাছের ভালো উৎপাদনের জন্য মাছের আসলে খাদ্যর ব্যাপারে একটু সতর্ক থাকতে হয় সেক্ষেত্রে প্রশ্ন এসেই যায় মাছের খাদ্য সম্পর্কিত যত্ন এবং সতর্কতার গুড প্র্যাকটিস কেমন হওয়া উচিত
4: আসলে মাছ অথবা চিংড়ি উৎপাদন যদি কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নিতে চাই, এখানে উত্তম সুষম খাদ্য ব্যবহারের কোন বিকল্প নেই। সেক্ষেত্রে আমরা কোন ধরনের খাদ্য ব্যবহার করব, এক্ষেত্রে গুড প্র্যাকটিসটাই কি? কেবল নির্ভরযোগ্য উৎস হতে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সংগ্রহ করে ব্যবহার করতে হবে। খাদ্যের মান ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে মেয়াদকালীন মজুতকৃত খাবার ব্যবহার করতে হবে। খাদ্যে ব্যবহৃত উপকরণের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং তাতে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক পদার্থ নাই এই মর্মে নিশ্চিত হতে হবে। মাছ বা চিংড়ি বৃদ্ধির জন্য হরমোন জাতীয় কোন উপাদান খাদ্যে ব্যবহার করা যাবে না। পুরনো, মেয়াদোত্তীর্ণ, দুর্গন্ধ ও ছত্রাকযুক্ত নিম্নমানের খাবার ব্যবহার করা যাবে না। কাঁচা খাবার সরাসরি পুকুর বা ঘেরে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। গুদামে খাদ্য সংরক্ষণের সময় আমাদের ফাস্ট ইন ফাস্ট আউট এই পদ্ধতি অনুসরণ করতে হবে। পরিষ্কার, শুষ্ক ও ঠান্ডা পরিবেশে পাকা মেঝের প্ল্যাটফর্মের উপর খাদ্য সংরক্ষণ করতে হবে। কাজ শেষে অব্যবহৃত উপাদানসমূহ দ্রুত সরিয়ে ফেলতে হবে। খাদ্য গুদামে জীবাণুবাহী তেলাপোকা, সুঁচো, ইঁদুর, বেজি, পাখি ইত্যাদি প্রবেশ বন্ধ করতে হবে। খাদ্যে কেবলমাত্র অনুমোদিত ঔষধ ব্যবহার করতে হবে। আমিষ জাতীয় কাঁচা খাবার ভালোভাবে সিদ্ধ করে ব্যবহার করতে হবে।
3: সবশেষে আপনার কাছে জানতে চাইব, যখন পুকুর কিংবা ঘির থেকে আমরা মাছ আহরণ করব তখন কি কি বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে?
4: মাছ বা চিংড়ি আহরণের পূর্বে ক্ষতিকর জীবাণু ও ক্ষতিকারক রাসায়নিক আছে কিনা পরীক্ষা করতে হবে। আহরণের দুই দিন আগে থেকে খাবার দেওয়া বন্ধ রাখতে হবে। আহরণের জন্য প্রয়োজনীয় উপকরণ ও কর্মী প্রস্তুত রাখতে হবে। ভোরে অথবা ঠান্ডা আবহাওয়ায় আহরণ করতে হবে। মাছ ধরে ছায়াযুক্ত স্থানে ছড়িয়ে রাখতে হবে। পরিবহন ব্যবস্থা আগে থেকে ঠিক রাখতে হবে। মাছ বা চিংড়ি সংরক্ষণে সুপেয় পানি দিয়ে তৈরি বরফ ব্যবহার করতে হবে। সরাসরি হাত দিয়ে মাছ হ্যান্ডলিং না করে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। আহরিত মাছ বা চিংড়ি বরফ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আহরণের সাথে সাথে মাছ ও চিংড়িতে বরফ দিয়ে সংরক্ষণ ও দ্রুত পরিবহন করতে হবে। বরফ পরিবহনে ব্যবহৃত সরঞ্জামাদি জীবাণুমুক্ত রাখতে হবে। সংক্রমণজনিত রোগাক্রান্ত কর্মী মাছের হ্যান্ডেলিং এর কাজে যেন যুক্ত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ, শতব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের তথ্যগুলি আমাদের মৎস্যজীবী ভাই বোনদের উপকারে আসবে।
2: শুনলে তো, শুধু মাছ চাষ না, উত্তম মৎস্য চাষ অনুশীলন এবং চিংড়ি মাছের কথাও তো যাই হোক, ভালোই লাগলো জানতে পারলাম।
1: অনেকটা গানের ব্যবস্থা,
2: আর তো কেউ শুনতে চাচ্ছে? আচ্ছা আচ্ছা, সবাই শুনতে চাইছ তো। ছোট মিয়া কি গানটা শোনে নাকি?
0: গান শোনার সময় পাইবায়
1: তার তো সমস্যা শেষ।
2: আচ্ছা যাই গে, ছোট মিয়া তুমি পান চিবাও আর গান শোনাও, নাকি গান শোনো? বুঝলে, আমরা একটা গান আমাদের আসর থেকে তোমাদের জন্য আছে, কৃষি বিষয়ক গান, কৃষি নির্ভর এদেশ, শিল্পী সেজুতি আশরাফি নদী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলো সবাই মিলে শুনি।

0: শুনলে তো?
1: কৃষি
0: নির্ভর এদেশ। শিল্পী ছিল শ্রেজ্যোতি আশরাফি নদী, আর গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। কেমন লাগলো তোমার?
2: ভালো লাগলো, এটা তো ভালো লাগলো। যদি সুরো মিয়ার কথা কইলা, আমাদের জরি না বুড়াইলে সুরো মামু, হে দেখি যে হের বাড়িতে দিতেছে, সাথে হইলে তার হইলে বন্ধু পলাশ মিয়া,
1: তার তো সমস্যা শেষ নেই, তার বড় বড় ধারের নাকি কি সমস্যা হয়েছে, সমস্যা সমস্যা।
0: আচ্ছা, যা ওই সমস্যার সমাধান আছে, যে কোনো সমস্যা, তাই না, যে কোনো সমস্যার সমাধান পাওয়া যাবে, এটা নিয়ে টেনশন করতে না করবা, বুঝলে? ও টেনশন করে পরে একটা প্রেশার টেশার
2: বাড়া।
0: আচ্ছা ঠিক আছে, যাক না,
1: আমি বুঝাই দেব।
0: ওই যে ভালো ভালো খাওয়ায় তো, বুঝলে,
1: মামু মানুষ
0: হয়। আচ্ছা, আমরা গপ্প না করি, আমারে কিন্তু বেতার যন্ত্রের সামনে আমাদের অনেক অপেক্ষা করতেছে
1: সমস্যার
0: সমাধান নিয়ে। অর্থাৎ তারা চিঠিপত্র লেখে, কার কার চিঠি আজকে এই আসরে প্রচার করবি এবং কি কি সমস্যা তা নিয়ে আলোচনা হবে, কি কো? তো চলো শুনি, কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের, মানে আপনারা যারা চিঠি লেখেন, আপনাদের চিঠির জবাব। আর একজনের চিঠি জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, খামারবাড়ি ঢাকার। তার সাথে এই চিঠিপত্র নিয়ে কথা বলেছে ঈশ্বর জাহান নীলা। চলো শুনে নি।
3: শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠান। আজকের চিঠিপত্রের জবাবদানে আজ আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আর হ্যাঁ, আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, ত্রিশাল, ময়মনসিংহ থেকে। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বোরো ধানের বীজ সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে জানতে চেয়েছেন।
4: ধন্যবাদ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার চিঠি পাঠানোর জন্য। বোরো ধানের ক্ষেত্রে সাধারণত শীষের অগ্রভাগের আশি ভাগ ধানের চাল শক্ত এবং স্বচ্ছ ও শীষের নিচের শতকরা ২০ ভাগ ধানের চাল আংশিক শক্ত এবং স্বচ্ছ হলে ধান ঠিকমতো পরিপক্ক হয়েছে বলে ধরে নিতে হবে। আর বীজের আর্দ্রতা যদি ১৬ থেকে ১৮ ভাগ থাকে, সেক্ষেত্রেও ধান কাটলে ধানের গুণগত মান ভালো হয়। ধান কাটার পর ২ থেকে ৩ দিন রৌদ্রে শুকিয়ে আটি বেঁধে মারাইয়ের জন্য প্রস্তুত রাখতে হবে। ধান পরিবহনের সময় যাতে ধান বীজ আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ধান কর্তনের পর ধানের আটি গাদা করে রাখা যাবে না। বোরো ধান বীজ মারাই করার সময় পলিথিন, চট, চাটাই, হোগলা বা নেট এর যেকোনো একটি বিছিয়ে নিতে হবে। এভাবে ধান মারাই করলে ধানের রং উজ্জ্বল, পরিষ্কার এবং ধান জীবাণুমুক্ত থাকে। বীজ ধানের ক্ষেত্রে কাঠের তক্তা বা ডামের উপর আড়াই বাড়িতে যতটুকু ধান পড়ে ততটুকু রেখে বাকিটা ধান বীজ আলাদা করে নিতে হবে। বোরো ধান মারাই করার পর অন্তত ৪ থেকে ৫ দিন রৌদ্রে ভালোভাবে শুকিয়ে ১২ ভাগেরও কম আর্দ্রতায় নিয়ে আসতে হবে। এরপর আবর্জনা পরিষ্কার করে অপুষ্ট ধান আলাদা করে ফেলতে হবে। এরপর শুকানো ধান ঠান্ডা করে প্লাস্টিক পাত্র বা অন্য কোনো পাত্রে গুদামজাত করতে হবে। ধান সংরক্ষণের পর অবশ্যই ওই ধান ঠান্ডা এবং বায়ু চলাচলকারী পাত্রে বা স্থানে রাখতে হবে। আশা করি জনাব রফিকুল ইসলাম আপনার চিঠির উত্তর পেয়েছেন।
3: আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রবিউল হোসেন, পাংশা, রাজবাড়ী থেকে। জনাব মোহাম্মদ রবিউল হোসেন আম চাষে মে এবং জুন মাসের যত্ন ও পরিচর্যা বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন।
4: ধন্যবাদ জনাব রবিউল হোসেন। মে মাসে আগাম জাতের আম ফ্রুট ফ্লাই দ্বারা আক্রান্ত হতে পারে, কাজেই এই পোকা দমনের জন্য বিষ্টোপ অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করা যেতে পারে। তাছাড়া ফল পচা রোগ দূর করতে মাসে অন্তত একবার ডাইথেন এম ৪৫ প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। আমাদের দেশে জুন মাসে প্রায় প্রতিদিন বৃষ্টিপাত হয়। এ সময় গাছে নতুন শাখা প্রশাখা গজায় এবং এগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ঠিক এ সময় পাতা কাটা উইভিল পোকা গাছের নতুন পাতা কেটে দিয়ে মারাত্মক ক্ষতি করে। এই পোকা দমনের জন্য সেভিন প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম হিসাবে মিশিয়ে 10 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। গাছ থেকে আম পাড়ার পরপরই যদি সুযোগ থাকে তবে গাছের মরা ডালপালা প্রুনিং করে দিতে হবে, যাতে গাছে নতুন ডালপালা গজায়। কারণ এই নতুন ডালপালার বয়স 7 থেকে 10 মাস না হলে কিন্তু পরবর্তী বছর মুকুল আসবে না। কাজেই এই সময়ে গাছ ছাঁটাই করা এবং মরা পচা ডাল পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। জনাব রকিউল ইসলাম, আশা করি আপনার চিঠির জবাব পেয়েছেন, ধন্যবাদ আপনাকে।
3: আজকের আয়োজনের সর্বশেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মিরপুর ঢাকা থেকে। তিনি জানতে চেয়েছেন কৃত্রিম উপায়ে পাকানো ফলের স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে বিস্তারিত।
4: জনাব শাহাদাত হোসেন, এক শ্রেণীর ব্যবসায়ী অতিক মুনাফার আশায় কাঁচা ফল পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহার করেন, ফলে ফলের গুণগত মান মারাত্মকভাবে নষ্ট হয়ে যায়। আমাদের দেশে সাধারণত ক্যালসিয়াম কার্বাইড দিয়ে অনেকেই ফল পাকিয়ে থাকে, এটা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। এই সমস্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে যদি ফল পাকানো হয় তাহলে মানুষের মারাত্মক স্বাস্থ্য জটিলতার সৃষ্টি হতে পারে, বিশেষ করে হজমের সমস্যা, লিভার কিডনির ক্ষতি হয়, ভ্রূণ গঠনের জটিলতা সৃষ্টি হয়, স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। নিষিদ্ধ এই রাসায়নিকটি কোনক্রমেই ফল পাকানোর কাজে ব্যবহার করা যাবে না, এটি বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে ইথিলিন গ্যাস ব্যবহার করে ফল পাকানো যেতে পারে, কিন্তু এটার মাত্রা সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আমাদের দেশের বেশিরভাগ ব্যবসায়ী এর মাত্রা জ্ঞান সম্বন্ধে সঠিক ধারণা না থাকায় অধিক মাত্রায় ব্যবহার করে, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে থাকে। তাছাড়া এ সমস্ত কৃত্রিম উপায়ে ফল পাকালে ফল তাড়াতাড়ি পেকে যায়, যার কারণে এগুলো সংরক্ষণের জন্য ফরমালিন, হাইডোজ বা অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহারের প্রয়োজন হয়ে পড়ে এবং যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক। আমি সাধারণ মানুষকে বলতে চাই যে মৌসুমের আগে যদি কৃত্রিম উপায়ে যে সমস্ত ফল হাট বাজারে ওঠে এগুলো খাওয়া থেকে বা ক্রয় থেকে আপনারা যদি বিরত থাকতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত মারাত্মক স্বাস্থ্য জটিলতা থেকে আপনারা রক্ষা পেতে পারবেন। আশা করি জনাব শাহাদাত হোসেন আপনার চিঠির জবাব পেয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
3: শ্রোতা বন্ধুরা, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন, আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দেবেন। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আর আমাদের ইমেইল অ্যাড্রেস বেতার ডট কৃষি @gmail.com। চিঠিপত্রের আয়োজন আজ এ পর্যন্তই।

0: সঞ্জুয়ে, এখন কিন্তু আর বৈশা থাকনের টাইম নেই, সবাই একসাথে দেশ গঠনে কাজ করতে হইব।
1: হ্যাঁ, তুই ঠিকই বলছিস রানা। অনেক ত্যাগের পর আমাদের দেশে একটা নির্বাচিত সরকার আসছে, এখন সবাই রে দেশ গঠনে আগে আসতে হইব।
0: অবশ্যই, নিজেকে ভালো থাকার জন্যই আমাকে কাজ করতে হইব।
1: তাইলে শোন, তোরে একটা দারুণ খবর দিই, বর্তমান নির্বাচিত সরকার খাল খননের উদ্যোগ নিছে, জানোস তাতে কিন্তু মেলা সুবিধা আছে।
2: দুই বন্ধু বৈশা বৈশা কি কি পরিকল্পনা করতেছো? হ্যাঁ,
1: আসো আসো,
0: দেশ উন্নয়নের জন্য আমাদের কি কি করা দরকার তাই নিয়ে কথা বলতেছিলাম।
2: তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগতেছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তাইলে আমাদের দেশ উন্নত হইতে খুব বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, তোমরা খাল খননের কথা শুনছো না?
1: আরে লীরা, শুনছি মাইনে, আমরা তো সেই বিষয় নিয়েই কথা বলতেছিলাম।
0: এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাইব এইটা কিন্তু ভালোভাবে জানা দরকার আমাদের।
2: ঠিক বলছো, খাল খননের সুবিধার কথা বইলা শেষ করা যাইব না। এই যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাইব, জলাবদ্ধতা নিরসন হইব, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারব, সেই সাথে পণ্য আনা নেওয়ায় সময়ও বাঁচব, ভূগর্ভস্থ পানির ব্যবহারও সাথে সাথে কমব।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হইল অনেক কর্মসংস্থান সৃষ্টি হইব।
2: আরে মিনা, তুমি কোথা থেকে আসলা?
3: আমি বাড়ির দিকে যাইতেছিলাম, তোমাগো কথা শুনা যোগ দিলাম।
2: বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগের মধ্যে একটা হলো খাল খনন। দীর্ঘদিন এই উদ্যোগ বন্ধ থাকার কারণে আমাগো অনেক ক্ষতি হয়েছে।
0: সেটা বুঝতে পারতেছি, খালগুলা শুকিয়ে যাওয়ার ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা পইরা থাকায় রোগ ব্যাধি সব বাইরে যেতেছে।
3: শোনো, আমাগো দেশ হইল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হইল শুকনা মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: হ্যাঁ, তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
2: সাথে সাথে খাল খনন পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0: আমি বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল নদী খনন ও পুনর্খনন এখন সময়ের দাবি।
3: ঠিক বলছো, এই কর্মসূচি বাস্তবায়ন হইলে দেশের পানি সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হইব, কৃষিকাজে পানি সরবরাহ বৃদ্ধি পাইব।
1: শোনো, যে এলাকায় খাল বা কোনো জলাশয় থাকে সেখানে তাপদাহ কম থাকে, বুঝছো? জানোই তো পৃথিবীর উষ্ণ তত দিন দিন বাড়তেছে।
2: হ্যাঁ, এই কথাটা একেবারে তুমি ঠিক বলছো। এই জন্যই তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করছিলেন, যা সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন, খাদ্য স্বনির্ভরতা অর্জন ও পরিবেশ উন্নয়নে সহায়তা করছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাইবে।
3: আরো আছে, খেতে পানি দেওয়ানের জন্য আর চিন্তা থাকবো না, ফসল উৎপাদন বাড়বো, এই ফসল কাটার জন্য লোক আনতে হইব। দেখলা, খাল খনন কেমনে মানুষের কাজের ব্যবস্থা করলো।
2: আমাদের গ্রামের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে স্বীকৃতি লাভ করবো এই খাল খনন।
0: তবে কেন আর বসে থাকা,
1: চলো করি ভাই খাল খনন।
2: বাঁচবো মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে
4: আনন্দের।
5: হ্যাঁ, খাল খনন নাকি
6: খাল খনন,
5: এটা করলে পারে কিন্তু আমাদের উন্নয়ন হচ্ছে। আর আরেকটা বিষয় যে তোমরা বলতেছিলে, এটা শুনতে শুনতে যে খালের চারিদিক মানে বনায়ন হবে, আর বনায়ন হয়ে গেলে পারে কিন্তু আমাদের কিন্তু তাই না? তো চলো, আজকে কিন্তু আর সময় নাই। আমরা এতক্ষণ শুনলাম কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। এই অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো আমরা আমার কাজে যাই নাকি?

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনে আছে আসফিয়া তাসনিম, আন্না ইসলাম, আজহারুল ইসলাম এবং আমি শেখ মুরসালিন রহমান।
1: প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ ও মোহাম্মদ শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে সাথে রয়েছেন হাসিনা পারভিন।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, যে যেখানেই থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরপার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রানি
1: ও আমি আন্না ইসলাম। সৈনিক ভাইদের জন্য আজ রয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ।

0: সুধী শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। একদল নির্ভীক, দুঃসাহসী, দেশপ্রেমে উজ্জীবিত ও একনিষ্ঠ প্রাণ বিমানসেনা বাংলার আকাশ রাখিব মুক্ত মূল মন্ত্রে দীক্ষিত ও সংগঠিত। মুক্তিযুদ্ধের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে সংগঠিত বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের আকাশ প্রতিরক্ষার মহান দায়িত্ব পালন করে আসছে।
1: 1971 সালের 28শে সেপ্টেম্বর একটি অটার বিমান, একটি ডাকোটা বিমান, একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগকারী বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমান সেনা ও তৎকালীন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বেসামরিক বৈমানিকদের সমন্বয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে কিলো ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয়। যুদ্ধকালীন বিমান বাহিনী চট্টগ্রামের পতেঙ্গা ও নারায়ণগঞ্জের গোদনাইল সহ সারা দেশে প্রায় 50টিরও অধিক সফল বিমান আক্রমণ পরিচালনা করে আমাদের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় লাভের পর আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। প্রিয় মাতৃভূমির বিশাল আকাশসীমার সশস্ত্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনী, দেশ মাতৃকার সেবায় একনিষ্ঠভাবে নিয়োজিত, সদা জাগ্রত, সদা সতর্ক ও নিবেদিত প্রাণ বাংলাদেশ বিমান বাহিনী।
0: সুধী শ্রোতাবৃন্দ, আজকের এই অনুষ্ঠান দুর্বার কার্যক্রম কিছুক্ষণ আয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর পক্ষ থেকে আমি ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ ইমতিয়াজ আহসান
1: এবং আমি ফ্লাইং অফিসার প্রত্যয়া কামাল ইমা
0: আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
1: সুধী, ব্যান্ডের গান এদেশের তরুণদের অন্যতম আকর্ষণ। যুগ যুগ ধরে এদেশে ব্যান্ড সঙ্গীতের জন্ম দিয়েছেন জেমস, হাসান, আয়ুব বাচ্চু সহ অনেক কিংবদন্তি। এবার ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ ইমতিয়াজ আহসান এর কণ্ঠে শুনব একটি জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত, একদিন ঘুম ভাঙ্গা শহরে।

রবীন্দ্রসঙ্গীত প্রায় প্রতিটি বাঙালি সাংস্কৃতিক উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটিকে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হয়। নিখুঁত ভারসাম্য এবং পরিপূর্ণতা পাওয়া যায় রবীন্দ্রসঙ্গীতে। এখন শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের অমৃত গান আনন্দলোকে মঙ্গলালোকে, ফ্লাইং অফিসার আফিয়া মেহজুবার কণ্ঠে।

এবং অভিজ্ঞতা। তাই আমরা এই আধুনিক গানের মাধ্যমে আমাদের মনের ভাব, ভালোবাসা, আশা ও অনুভূতি প্রকাশ করতে পারি। আজকের অনুষ্ঠানে আমরা সবাই এই শতাব্দীর শ্রেষ্ঠ ভালোবাসার অনুভূতি নিয়ে গান সবাই তো ভালোবাসা চায় শুনব সার্জেন্ট মোহাম্মদ নজমুল হকের কণ্ঠে।

ভালো লাগায় ভালোবাসায় সিক্ত এ মানব প্রাণ। ভালোবাসা আর ভালো লাগায় জীবন হয়ে ওঠে স্বপ্নময়, আর জীবন কাঠিতে হৃদয় হয়ে ওঠে উদ্ভাসিত। তেমনি এক ভালো লাগা নিয়ে এখন একটি আধুনিক গান, একটা ছিল সোনার কন্যা, শোনাবেন সিভিলিয়ান।

একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সবাইকে পরপারে চলে যেতে হবে। ওই দিন সৃষ্টিকর্তার করুণা আর মহামানবের সুপারিশ ছাড়া কেউই শেষ বিচারের কঠিন পথ অতিক্রম করতে পারবে না। শুধু এবারে আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার আধ্যাত্মিক গানটি পরিবেশন করবেন অফিস সহকারী আতাউ।

আমার দেশ, আমার স্বাধীনতা, আমার অহংকার। এদেশের নদীর অপার সৌন্দর্য, কাশবন, বাউলের এক তারা সুর আমাদের বিমোহিত করে। এদেশের আঁকাবাঁকা মেঠো পথে রাখালের হাসি, পদ্মপাতার দিঘির ঝিলে সোনার স্পন্দন যেন ভাসে। এবার একটি দেশাত্মবোধক গান সূর্যোদয়ও তুমি, সূর্যাস্তেও তুমি নিয়ে আসছেন কর্পোরাল রাফি আহমেদ।

0: 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল মুক্তিকামী বাঙালি। সেই স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ বিমান বাহিনী উন্নতি ও সমৃদ্ধির যাত্রা অব্যাহত রেখেছে। সেই সাথে নিজেদেরকে দেশ সেবায় আত্মত্যাগ করতে ও দেশের যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকার মানসিকতা আমরা আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা থেকেই পাই।
1: সবশেষে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর সকল সদস্যের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আমি ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ ইমতিয়াজ আহসান
0: এবং আমি ফ্লাইং অফিসার প্রত্যয়া কামাল ইমা
1: এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

0: শেষ হল সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ।
1: শিরোনাম বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, দুপুরে এখন শুনবেন দেশের গান জন্ম আমার ধন্য হল মাগো। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার নঈম গহর, সুরকার আজাদ রহমান।

0: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, এই গানটির সাথেই শেষ করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরপার। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই কামনায় জানিয়ে দিচ্ছি শেষের কথাগুলো। দুরবার অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন তামান্না হাসনা, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 234 রানে এগিয়ে রয়েছে। দিন শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে 179 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 101, মমিনুল হক 91 এবং মুশফিকুর রহিম 71 রান করেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস 5টি এবং শাহিন শাহ আফ্রিদি 3টি উইকেট লাভ করেন। আগামীকাল সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দু দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। আগামীকাল রাজধানী ও এর আশপাশ এলাকার বিভিন্ন মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এতে আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়নের, মোহামডান স্পোর্টিং ক্লাব, রূপগঞ্জ স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাবের এবং বসুন্ধরা স্ট্রাইকার্স গাজীপুর ক্রিকেটার্সের মোকাবেলা করবে। এছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবের এবং সিটি ক্লাব ঢাকা লেপার্ডসের বিপক্ষে খেলবে। সবকটি ম্যাচ সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। গাজীপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনালে উঠেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দল। আজ সেমিফাইনালে তারা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে 2-1 সেটে পরাজিত করে ফাইনালে ওঠে। নরসিংদীতে নতুন কুড়ি স্পোর্টসের বালক বিভাগ ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। জেলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নরসিংদী সদর উপজেলা পলাশ উপজেলা দলের মুখোমুখি হবে। উল্লেখ্য, সেমিফাইনালে সদর উপজেলা 3 উইকেটে শিবপুরকে এবং পলাশ উপজেলা 8 উইকেটে মনোহরদী উপজেলাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে এখন ব্রাইটন উলভারহ্যাম্পটনের এবং ফুলহ্যাম বনমাউথের মোকাবেলা করছে। রাত 10:30 ম্যানচেস্টার সিটি ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে খেলতে নামবে। স্প্যানিশ লা লিগায় আর কিছুক্ষণ পর সেভিয়া স্পানিয়লের বিরুদ্ধে খেলতে নামবে। রাত 10:30 অ্যাথলেটিকো মাদ্রিদ সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে। ইতালিয়ান সিরিয়া লীগে রাত 10:00 লেচিও ইন্টার মিলানের এবং রাত 12:45 লেচে জুভেন্টাসের মুখোমুখি হবে। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছে পিএসজি। দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে, ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আগামী 30 মে বুদাপেস্টের পুস্কান অ্যারেনায় ওয়েফা চ্যাম্পিয়ন্সের ফাইনালে পিএসজি ইংলিশ জয়েন্ট আর্সেনালের বিপক্ষে খেলবে। এদিকে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ ফুটবলের ফাইনাল খেলা চলতি মাসে 16 তারিখে অনুষ্ঠিত হবে। এতে ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি 1-0 গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 7 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ বিতে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ইউরোপীয় ক্লাব সান মারিনোর বিপক্ষে আগামী মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোন ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। আগামী 5 জুন বাংলাদেশ ও সান মারিনোর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে ইতিমধ্যে তথ্য জানিয়েছে। আগামী মাসের 21-27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। আগামী 12 জুন ইংল্যান্ড আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এতে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন বাংলাদেশ বেতার। স্থানীয় সময় অনুসারে এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: তারুণ্য মানেই সম্ভাবনা। আমাদের তরুণ প্রজন্ম কেবল শিক্ষায় নয়, সমাজ সচেতনতায়ও অগ্রণী। তারা চায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়তে। তাদের মধ্যে রয়েছে সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য এবং নেতৃত্ব দেওয়ার স্পৃহা। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চায়। স্বাস্থ্য ও মানসিক সুস্থতা রক্ষা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা বজায় রাখা, নারী শিক্ষা ও সম অধিকারের পক্ষে অবস্থান, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ইত্যাদি নানা বিষয়ে আমাদের তরুণরা আজ অগ্রগামী। এগিয়ে যাক আমাদের তরুণ সমাজ, গড়ে তুলুক সাম্য, ঐক্য, বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ আমাদের প্রথম আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান এটি তারুণ্যের কণ্ঠ। আমাদের একটি সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের তরুণ প্রজন্ম, বিশেষত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা, চাহিদা, উদ্বেগ ও স্বপ্নের কথা। এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের জীবনের নানা দিক, যেমন শিক্ষার প্রতি মনোযোগ, স্বাস্থ্য সচেতনতা, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও সমাজ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের ক্ষমতা, সবকিছুরই একটি বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে। চলুন শুনি সেই প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত।
2: তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে দূরে কাছে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এ পর্যায়ে রয়েছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে, এবং এখানে শিক্ষার্থীদের সঙ্গে আজকে কথা বলব বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও করণীয় এ বিষয়ে। আমরা কথা না বাড়িয়ে চলে যাব শিক্ষার্থীদের কাছে। তোমার নাম বলবে, তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমি সঞ্জিদা আক্তার, ক্লাস টেনে পড়ি।
2: সঞ্জিদা, বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
3: বাল্যবিবাহ বলতে ছেলেদের বলতে গেলে 21 বছরের নিচে, মেয়েদের বলতে 18 বছরের নিচে যে বিবাহটা দেওয়া হয় তাকে বাল্য বিবাহ বলে।
2: অনেক ধন্যবাদ। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন চলছে, তুমি কি করবে?
3: আমি অবশ্যই তাদের নিষেধ করব। যদি না শুনে আমি আমার ক্লাস টিচারদের কাছে বলবো, আমার শিক্ষকদের কাছে বলবো, তারপরে তারা থানায় জানাবে। অবশ্যই অবশ্যই এটার ব্যাপারে কোন না কোন করণীয় হবে।
2: অনেক ধন্যবাদ। পরে কে রয়েছে আমাদের সঙ্গে? বাল্য বিবাহের কারণ সম্পর্কে আমরা জানতে চাই। তোমার কি নাম, তুমি কোন ক্লাসে পড়ো?
4: আমি অর্পা গুহ, আমি দশম শ্রেণীর শিক্ষার্থী।
2: বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে তোমার কাছে?
4: বাল্য বিবাহের যে সকল কারণ রয়েছে তা হল আর্থিক অসচ্ছলতা বা দারিদ্রতা, সামাজিক সচেতনতার অভাব, সামাজিক নিরাপত্তার অভাব, এমনকি কুসংস্কারাচ্ছন্ন মনোভাব।
2: তোমার আশেপাশে যারা অসচেতন রয়েছেন বা যারা সচেতন নন, তাদের প্রতি তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের কি কিছু করণীয় রয়েছে?
4: অবশ্যই আমরা একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি এক্ষেত্রে। আমরা জনসমাবেশে অংশ নিয়ে তাদেরকে ভালোভাবে বোঝাতে পারি যে এটা কত ক্ষতিকর আমাদের জন্য, তারপরে আমরা লেখাপড়া করলে কতদূর আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে সে ব্যাপারেও আমরা তাদেরকে বুঝিয়ে তাদেরকে সে পথ থেকে সরিয়ে আনতে পারি। তারপরে টিচারদের বলতে পারি, তারাও তাদেরকে বোঝাতে পারে। এইভাবে আমরা মানে অংশগ্রহণ করতে পারি ব্যাপারটায়।
2: তোমাদের শিক্ষকরা তোমাদের স্কুলে বাল্য বিবাহের যে কুফল বা এটি প্রতিরোধে করণীয় এই সকল বিষয়ে তোমাদের কি কোনো ধারণা দিয়ে থাকেন বা তোমাদের কিছু বলে থাকেন?
4: হ্যাঁ অবশ্যই, আমাদের শিক্ষকরা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা আমাদেরকে সবসময় বলেন, তোমরা সবসময় সচেতন থাকবে কোথাও কোনো বাল্য বিবাহ হচ্ছে কিনা, এবং সে ব্যাপারে এসে আমাদেরকে বলবে, আমরা সেই ব্যাপারে পরে উদ্যোগ নেব।
2: তোমার জীবনে কি স্বপ্ন আছে?
4: আমি একজন ডাক্তার হতে চাই, আদর্শ একজন ডাক্তার হতে চাই।
2: বাহ, অনেক ধন্যবাদ। এর পরের বন্ধুকে আমাদের সঙ্গে, আমরা বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা রয়েছি রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রাজৈর মাদারীপুরে। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
5: আমি নুসরাত রিয়া, আমি দশম শ্রেণীর একজন ছাত্রী।
2: রিয়ার জীবনে কি হওয়ার ইচ্ছা আছে?
5: আমার জীবনের লক্ষ্য হলো একজন জেলা প্রশাসক হওয়া।
2: বাহ, অনেক ধন্যবাদ। আমরা তোমার কাছে জানতে চাই বাল্য বিবাহের কি কুফল আমাদের জীবনে?
5: বাল্য বিবাহ কুফল বলতে যদি সাধারণভাবে বলতে চাই, একটি মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যায়। যায়, বলতে গেলে ধ্বংস হয়ে যায়। এবং বাল্যবিবাহ যেহেতু একটি মেয়ের অল্প বয়সে হয়, সে কারণে মেয়েটি শারীরিকভাবে পরিপূর্ণতা লাভ করে না, ফলে শারীরিকভাবে সে অনেক ধরনের অপুষ্টিতে ভোগে। এবং যখন সে একজন অল্প বয়সে গর্ভ ধারণ করে, তখন যে শিশু জন্মগ্রহণ করে সেই শিশু এবং মা উভয়ই মরে যাওয়ার আশঙ্কা রয়েছে, এবং শিশু এবং মা উভয় অপুষ্টিতে ভোগে, এবং মা অনেক শারীরিকভাবে ভোগেন, যে কারণে তাদের দুজনেই মৃত্যু ঝুঁকি বেড়ে যায়।
2: বাহ, চমৎকার বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাল্যবিবাহের ফলে যে কুফলগুলো, এগুলো জানা, আমাদের সমাজে যারা জানেন না এই বাল্যবিবাহের কুফলগুলো, তাদেরকে আমাদের কিভাবে জানানো যেতে পারে?
5: আমাদের সমাজে যেহেতু বড় অংশ বাল্যবিবাহ সম্পর্কে জানে না, এই কারণে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে, এর জন্য আমরা সভা সমাবেশ করতে পারি, লিফলেট বিতরণ করতে পারি এবং পোস্টার লাগাতে পারি।
2: অনেক ধন্যবাদ। সবশেষ বন্ধু, আমাদের আজকের তারুণ্যের কণ্ঠে কে রয়েছে? বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বা সচেতনতা, কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
6: আমার নাম সিথি বারোই, আমি দশম শ্রেণীর একজন ছাত্রী।
2: সিথি, আজকে বাংলাদেশ বেতারে কথা বলছো, সারা দেশে শুধু নয়, দেশে দেশের বাইরে অনলাইনের মাধ্যমে, মোবাইল ফোনে FM রেডিওর মাধ্যমে, বাংলাদেশ বেতারে অ্যাপের মাধ্যমে ইথারে ইথারে ছড়িয়ে যাচ্ছে তোমার কথা, কেমন লাগছে?
6: আমার খুবই ভালো লাগছে।
2: তুমি জেনে আনন্দিত হবে, এখন বাংলাদেশ বেতার শুধুমাত্র রেডিও সেট নয়, মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমেও কিন্তু বাংলাদেশ বেতার অডিও ভিডিও প্রচার হচ্ছে। এখন যারা তোমাকে শুনছে, সারা দেশের শ্রোতা বন্ধুরা, সবার প্রতি তুমি কি বলতে চাও আজকের অনুষ্ঠান থেকে?
6: আমি সবাইকে এটাই বলতে চাই যে বাল্যবিবাহ সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে, আর বাল্যবিবাহ যেখানেই হোক না কেন সেখানে আমাদের অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে, এবং সকলকে জানি সে বিষয়ে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে।
2: বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কি কি করতে পারি?
6: বাল্যবিবাহ প্রতিরোধে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকতে পারি, যেমন সামাজিক ভাবে যেগুলো করতে পারি তা হচ্ছে লিফলেট বিতরণ, বিভিন্ন ধরনের সামাজিক আলোচনার মাধ্যমে। তাছাড়া আমাদের স্কুলে বিভিন্ন নাটক অনুষ্ঠানের করার মাধ্যমে আমরা বাল্যবিবাহ সম্পর্কে সকলকে সচেতন করতে পারি।
2: এছাড়া আমরা সভা সেমিনার করতে পারি, উঠান বৈঠক করতে পারি, তাই না? এগুলোর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন করে তুলতে পারি।
6: হ্যাঁ,
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শিক্ষার্থীদের কথা শুনছিলাম। অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার রাজয়, আপনাকে আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করবার জন্য।
7: এই অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনি আসছেন, আপনাকে অভিনন্দন এবং স্বাগত আমাদের রাজৈর উপজেলায়।
2: উপজেলা প্রশাসন রাজৈর বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন?
7: আমরা বাল্যবিবাহ প্রতিরোধে নানা ধরনের কার্যক্রম করি, বিশেষ করে আমি মনে করি এটি একটি সামাজিক সমস্যা, এ কারণে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জনসভা, সকল জায়গায় বিভিন্ন র্যালিতে আমরা এই বিষয়ে প্রচার প্রচারণা চালাই, এবং এই বিষয়ে আমরা যখন একদমই আমরা নিরুপায় হয়ে যায় তখন আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করি, মোবাইল কোর্টের মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করি।
2: আপনার কাছে একটু জানতে চাইব, আমাদের যে হটলাইন নম্বরগুলি রয়েছে 333-109-109-8, এই 333 বা এই হটলাইন নম্বরগুলোর মাধ্যমে কিভাবে একজন মানুষ তার পরিচয় গোপন রেখেই আপনাকে বাল্যবিবাহ এর খবর দিতে পারে, বা এটি কিভাবে সেন্ট্রালি কিভাবে আপনাদের কাছে মেসেজ আসে, আপনারা আবার কিভাবে প্রতিরোধ করতে যান, একটু যদি প্রক্রিয়াটা সংক্ষেপে বলেন।
7: জি, থ্যাংক ইউ। আমরা যেটা করি, 333 আপনি জানেন একটা হটলাইন, সেখানে যেকোনো বিষয়ে অভিযোগ দেওয়া যায়, বিশেষ করে বাল্যবিবাহ সম্পর্কে যখন কোন এলাকায় বিয়েটা সংঘটিত হয় বা যখন কেউ জানেন, তখন এই আমাদের শিক্ষার্থী হতে পারেন, আমাদের শিক্ষক হতে পারেন, বা আমাদের মসজিদের ইমাম হতে পারেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হতে পারেন, তারা যখন এটা জানান তখন এটা আবেদন আকারে, মেসেজ আকারে আমাদের ইউনোদের সরকারি যে নাম্বার সেখানে আসে, এবং তারই মাধ্যমে আমাদের স্থানীয় পর্যায়ে আমাদের অনেক লোকজন আছে যারা ইউনোদের সঙ্গে সরাসরি কাজ করেন, এবং যিনি জানিয়েছেন, যিনি কলার, তার পরিচয়টা যাতে গোপন থাকে, তার যাতে সমাজে কোনো সমস্যা না হয়, এভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের মাধ্যমে, মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে আমরা যৌথভাবে এটা প্রতিরোধ করি।
2: আপনাকে অনেক ধন্যবাদ আজকে তারুণ্যের কণ্ঠ আয়োজনে সহযোগিতা করবার জন্য। আপনাদের সবার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।
1: শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা। এই প্রামাণ্য অনুষ্ঠান শুধু তাদের কণ্ঠস্বরকে তুলে ধরেছে তা নয়, বরং সমাজ ও নীতি নির্ধারকদের জন্য একটি বার্তা দিয়েছে। তরুণদের মতামত ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব না দিলে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারুণ্যের কণ্ঠ তাই শুধু একটি প্রামাণ্য অনুষ্ঠান নয়, বরং একটি সচেতনতার আন্দোলন, একটি অনুপ্রেরণার বাতিঘর। সুপ্রিয়শ্রোতা বন্ধুরা, এবারে শুনব একটি জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও পায়েল সরকার। গানের কথা সাজিয়েছেন ABM মাহবুবুর রহমান, সুর করেছেন নবীন কিশোর গৌতম।

0: জনসংখ্যার গান শুনছিলাম। আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
1: শুনছেন
2: না বললে শুনবো কেমনে?
1: হাম গো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
2: কি হয়েছে?
1: কেমন জানি হুকাইয়া যাইতেছে, তাছাড়া সন্ধ্যার কালে সবকিছু ঝাপসা দেহে।
2: ওহ, কিছু না, ঠিক হয়ে যাবে। না
1: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
2: কি রে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
1: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, এইদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
2: ক ক মা, তোর অসুবিধা তুই ক।
4: সাত লাগলে ঝাপসা দেহি, রাত হলে বাতির ফহরেও কিছু দেহি না।
3: আর দিনের বেলায়?
4: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়,
3: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে।
4: যে পড়ে।
2: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়া?
3: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
2: রাতকানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়। বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
0: শুনছিলাম বেতার কার্টুন। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তফাজ্জল হোসেন।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মার্ট কার তৈরি করায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সৃজনশীল যে কোনো উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস। নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য বললেন শিক্ষামন্ত্রী। দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনি কলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বললেন বাণিজ্যমন্ত্রী। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভির জন্য মানসম্মত অনুষ্ঠান নির্মাণের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে একদিনে হামে আরও 9 শিশুর মৃত্যু, এ পর্যন্ত লক্ষ্যমাত্রার 96% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে জানালো স্বাস্থ্য অধিদপ্তর। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবং মিরপুরে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 234 রানে পিছিয়ে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না, তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নতুন সংগ্রামে নামতে হবে।
2: যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে।
0: প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চায় দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করবে,
2: একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলব, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না।
0: দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন। ওয়াকিমুল ইসলাম আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণ তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। চিকিৎসা শেষে আগামী 18ই মে রাষ্ট্রপতি দেশে ফিরবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশ্যে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার তাদের পাশে রয়েছে।
3: আপনারা আপনাদের কর্মের মধ্য দিয়ে, কলমের মধ্য দিয়ে প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুন। আমরা চাই না আর কোন বিচারকের কন্ডাক্টের কারণে গোটা জুডিশিয়ারির উপরে মানুষের ক্ষোভ ফিরে আসুক। বারের পক্ষ থেকে ক্ষমতাসীন দলের বারের নেতারা যে অনেক সময় হম্বিতম্বি করবে, আপনারা সেগুলোকে ইগনোর করবেন। সরকারের পক্ষ থেকে আমরা বলছি, আপনারা ন্যায় বিচার নিশ্চিত করুন।
0: কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে সরকারের পাশাপাশি বিচারকদেরও সচেতন থাকতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ 5 কেন্দ্রিক প্রথাগত নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার এ লক্ষ্য অর্জনে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে।
4: যা প্রয়োজন তা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, আমরা চাই তোমরা ভবিষ্যৎ প্রজন্মে আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে। আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থা আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি।
0: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখ চাষীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আখ চাষী ও শ্রমিকদের স্বার্থ সমুন্নত রাখতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পঞ্চগড় সুগার মিল

0: পরিষ্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভিতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিটিভিকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারেরও পরামর্শ দেন। সভায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম আজ রাজধানীর একটি হোটেলে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বৃহত্তর প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম আঞ্চলিক সহযোগিতা, সংযোগ ও পারস্পরিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের স্বার্থে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আজ রাজধানীতে অষ্টম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনের ফুড সেফটি অ্যান্ড হেলথ অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
1: এই খাদ্য নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে কিন্তু উনি জোর দিচ্ছেন এবং এই দেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি দিন রাত্রি কিন্তু পরিশ্রম করে গেছেন। কাজে আজকে এই বাংলাদেশটিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সব ক্ষেত্রে আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি সুরাইয়া ইয়াসমিন। আগামীকাল থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ 2026। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর আয়োজনে আগামীকাল থেকে শুরু হবে চার দিনব্যাপী বিশেষ কর্মসূচি, যা চলবে বুধবার পর্যন্ত। প্রধানমন্ত্রী তারিক রহমান আগামীকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় জনসেবায় বিশেষ দক্ষতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ মোট 107 জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশ দেশে আইনের শাসন সুসংহত করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আগামীকাল পালিত হবে বিশ্ব মা দিবস। 1908 সালে যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তাঁর মায়ের স্মৃতিকে স্মরণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1914 সালে মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9টি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1435টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম রুবেলার টিকা প্রদান সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সারাদেশে 1,72,68,908 জন শিশু এই টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 96%। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আজ এক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফোর সিজন

0: এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে মাদারীপুর সদর উপজেলায় খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে দাফন করা হয়েছে। এর আগে আজ সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম মরদেহ গ্রহণ করেন। এডিস মশাবাহিত ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগর জুড়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির 10টি অঞ্চলে একযোগে আজ ক্লিনিং ডে কর্মসূচি পালিত হয়েছে। প্রতি মাসের প্রথম শনিবারকে ক্লিনিং ডে ঘোষণা করার পর এটি ছিল ডিএসসিসির প্রথম আনুষ্ঠানিক আয়োজন। দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের একটি বৃহৎ অংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের আওতায় প্রায় 3 কোটি 10 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এই খাতে। তবু জিডিপিতে অবদান এখনও প্রত্যাশিত পর্যায়ে নয়, তাই এসএমই খাতকে আরও শক্তিশালী করে জিডিপিতে এর অবদান 35% উন্নীত করার লক্ষ্য ধার্য করেছে সরকার। কেন এই খাতকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব শুনুন আজ।
1: বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে ধরা হয় কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের 99% বেশি এই খাতের অন্তর্ভুক্ত। বর্তমানে প্রায় 3 কোটি 10 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এসএমই খাতে। তবে প্রতিষ্ঠানের সংখ্যার তুলনায় জিডিপিতে এ খাতের অবদান এখনও প্রত্যাশার তুলনায় কম। এ কারণে জিডিপিতে এসএমই খাতের অবদান 35% উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার বাংলাদেশ বেতারকে জানান, এসএমই খাতের বিকাশ হলে কর্মসংস্থান তৈরি হবে, এর ফলে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে, পাশাপাশি উৎপাদন বাড়ার মাধ্যমে জিডিপিতে এসএমইর অবদান বাড়বে।
2: গভর্নমেন্টের কথা হচ্ছে যে এসএমই সেক্টরটাকে যদি এক্সপ্যান্ড করা যায়, ওদেরকে ডেভেলপ করা যায়, তাহলে ওরা একদিকে সারা দেশে একদম ব্যালেন্স এমপ্লয়মেন্ট জেনারেট করবে। এই এমপ্লয়মেন্ট জেনারেটের ফলে যেটা হবে লোকাল ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি সবচেয়ে প্রোডাকশন বাড়ার মাধ্যমে ওদের জিডিপি কন্ট্রিবিউশনে বাড়বে।
1: এসএমই খাতকে গতিশীল করতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপিতে অবদান বাড়ার সঙ্গে নারীর ক্ষমতায়ন সহ সরকারের বিভিন্ন জাতীয় লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে। এসব লক্ষ্য পূরণে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।
2: এই লক্ষ্যে গভর্নমেন্ট এসএমই ফাউন্ডেশন করেছে এবং এসএমই ফাউন্ডেশন পরে গভর্নমেন্ট আরো কতগুলো সংস্থা করেছে, যেমন মনে করেন জয়িতা ফাউন্ডেশন আছে, তারও আগে ছিল বিসি, পাশাপাশি যে যুব অধিদপ্তর আছে, মহিলা অধিদপ্তর আছে এবং এর পাশাপাশি আরো সরকারের বিভিন্ন সংস্থায় তারা কিন্তু কাজ করছে।
1: সরকার মনে করছে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করা গেলে অর্থনীতির ভিত্তি আরো বিস্তৃত হবে, ফলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এসএমই খাতকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। এ সময় নতুন সরকারের মন্ত্রীগণও শপথ গ্রহণ করেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মান বাহিনীকে পরাজিত করার দিনটি স্মরণে রাশিয়া মস্কোতে তাদের বার্ষিক বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে। প্রায় 20 বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র ছাড়াই এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যখনই কোন কূটনৈতিক সমাধানের সুযোগ আসে তখনই যুক্তরাষ্ট্র একটি বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে আরাকচি বলেন, ইরানিরা কখনো চাপের কাছে মাথা নত করবে না। হরমুজ প্রণালীতে উভয় পক্ষে একে অপরকে হামলা চালানোর জন্য অভিযুক্ত করার একদিন পর তিনি একথা বলেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন তেহরানের কাছ থেকে তাদের সর্বশেষ শান্তি প্রস্তাবের কিছু বিষয়ে একটি জবাব আশা করছে। খেলার খবর, ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান 234 রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এক উইকেটে 179 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। আগামীকাল সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং বরিশাল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। স্মার্ট কার্ড তৈরি করায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সৃজনশীল যে কোনো উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস। নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য বললেন শিক্ষামন্ত্রী। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভির জন্য মানসম্মত অনুষ্ঠান নির্মাণের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবং মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 234 রানে পিছিয়ে পাকিস্তান। খবর শেষ হলো।
3: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম পড়শি, মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ। প্রবাদ আছে, একটি দেশ কত সভ্য ও উন্নত সেটি নির্ভর করে সেখানকার পাবলিক টয়লেট ব্যবস্থা বা স্যানিটেশন সুবিধার উপর। বিশ্বব্যাপী এখনও প্রায় 3.5 বিলিয়ন মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধা ছাড়া জীবন কাটাচ্ছেন। কোটি কোটি মানুষ আজও এমন টয়লেট ব্যবহার করেন যেখানে বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি হয় না, যার ফলে পানি দূষণ বাড়ে, নদী নালা বন্ধ হয়ে যায় এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণও বেড়ে যায়। অর্থাৎ স্যানিটেশন সংকট শুধু জনস্বাস্থ্য নয়, জলবায়ু পরিবর্তন, পানি সংকট ও পরিবেশ দূষণের বড় কারণ। খোলা স্থানে মলত্যাগ ও অপ্রক্রিয়াজাত বর্জ্য যখন বন্যার পানিতে ভেসে যায় তখন পুরো এলাকায় বাস্তুতন্ত্র ও মানব স্বাস্থ্য ভেঙে পড়ে। বাংলাদেশের ক্ষেত্রে এই অবস্থা আরও শোচনীয়। এখানে 61% মানুষ এখনও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার বাইরে, যার অর্থ 39% মানুষ স্যানিটেশন সুবিধা ভোগ করছে। পল্লী এলাকায় এই সংখ্যা 32%। জাতিসংঘ, আন্তর্জাতিক ও দেশীয় জরিপ মতে বাংলাদেশে এখনও 0.94% জনগোষ্ঠী উন্মুক্ত খোলা জায়গায় মলত্যাগ করে এবং প্রায় 77% অন্য পরিবারের সঙ্গে একই সুবিধা ভাগাভাগি করেন। দেশের স্যানিটেশন ব্যবস্থার এই বিবর্ণ চিত্রকে সামনে রেখে সম্প্রতি জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা 2026 খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হল স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্য নিশ্চিত করা এবং এর রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক এবং প্রান্তিক জনগোষ্ঠীর, এবং ব্যবহার বান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার জন্য এই নীতিমালায় বিশেষ জোর দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী এখন থেকে যে কোনো ভৌত অবকাঠামো সংক্রান্ত উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। পরিবেশ রক্ষা ও পানি দূষণ রোধে প্রতিটি টয়লেটের সেফটি ট্যাঙ্ক নির্মাণ আবশ্যক, যাতে করে বর্জ্য কোনোভাবেই নদী, খাল বা জলাশয়ে না পড়ে। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার বিভাগ সমন্বিতভাবে কাজ করবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। স্বাধীনতার 54 বছর পরেও এখনও দেশের মহাসড়কগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্পন্ন, পরিচ্ছন্ন ও বাস্তব স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থা গড়ে ওঠেনি। এর ফলে দীর্ঘযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন মহিলা ও শিশুরা। একই অবস্থা বড় শহরগুলোতে। 2 কোটিরও বেশি জনসংখ্যার রাজধানী শহর ঢাকার অন্যতম এক প্রধান সমস্যা পাবলিক টয়লেটের সংকট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থেকে নগরে পাবলিক টয়লেটের সংকটের কারণে প্রাকৃতিক কাজে নগরবাসীর পোহাতে হয় বিড়ম্বনা। গবেষণায় দেখা গেছে ঢাকার মহাসড়কে প্রতিদিন চলাচল করা 50
5: লাখ মানুষের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা মাত্র 49টি। আবার কিছু পাবলিক টয়লেট ইজারা দেওয়ার কারণে নগরবাসীকে এসব টয়লেট ব্যবহারে টাকা দিতে হয়, কিন্তু নিম্ন আয়ের এবং ভবঘুরে ব্যক্তিরা টাকার খরচ করে পাবলিক টয়লেট ব্যবহার করতে চান না। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে যেমন বাস স্টপেজ, মার্কেট, পার্কিং এরিয়া সহ যেসব স্থানে মানুষের বেশি প্রয়োজন সে সকল স্থানে পাবলিক টয়লেট সংখ্যা খুবই কম। রাজধানীর বহু গুরুত্বপূর্ণ স্থানে মালিকানাধীন পাবলিক টয়লেট থাকলেও সেগুলোর অধিকাংশ ব্যবহারের উপযোগী নয়। এদিকে পরিচ্ছন্নতার অভাব, অন্যদিকে নারী ও প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী নয় এসব টয়লেট। অনেক টয়লেটই নেই স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার ব্যবস্থা, ফলে টয়লেট নিয়ে প্রতিদিনই বিপাকে পড়ছেন হাজারো পথচারী, কর্মজীবী নারী, শ্রমজীবী ও ভাসমান জনগোষ্ঠী। তাছাড়া সিটি কর্পোরেশনের অধিকাংশ পাবলিক টয়লেটই গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে বেশ দূরে হয়, সেগুলো প্রয়োজনে ব্যবহার করতে পারছে না পথচারীরা। পাবলিক টয়লেট সংকটের কারণে নারীদের মধ্যে দীর্ঘ সময় ধরে টয়লেট চেপে রাখা এবং বাইরে থাকলে কিছু না খাওয়া, বিশেষ করে পানি পান না করার প্রবণতা দেখা দেয়, যা থেকে তারা নানা রকম শারীরিক জটিলতার মধ্যে পড়েন। বিষাক্ত পদার্থ কিডনিতে পৌঁছে কিডনি স্টোন বা পাথর তৈরি করতে পারে। এর ফলে নারীর প্রজনন ক্ষমতার উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। চিকিৎসকরা বলছেন, কেবল নারীরা নন, একই সমস্যার জন্য পুরুষরাও ভোগেন মূত্রথলিতে সংক্রমণ সহ নানা ধরনের শারীরিক জটিলতায়। এই পরিস্থিতিতে দেশের সড়ক, মহাসড়ক ও রাজধানী সহ বড় শহরে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত ও সুযোগ সুবিধা সম্পন্ন নারী ও পুরুষ এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা পাবলিক টয়লেট ব্যবস্থা নিশ্চিত করতে নীতিমালা অনুমোদন, দেশের স্বাস্থ্য নিশ্চিত ও বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধীদের ভোগান্তি লাঘবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2030 সালের মধ্যে শতভাগ স্যানিটেশন সুবিধা নিশ্চিতে জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা 6 পূরণে এই পদক্ষেপ স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিক, শক্তিশালী এবং জলবায়ু সহনশীল করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
6: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
7: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। গানটির শিল্পী ফারহানা রহমান পৃথা এবং গানটির কথা লিখেছেন এস এম রুহুল আমিন।

দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আমি বিপ্লবী মমতাজ মিমি। আমাদের মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি সকাল 9টায় বাংলাদেশ পুলিশের বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রাজারবাগ ঢাকায় প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, FM 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নাটক সোহরাব রুস্তম প্রচারিত হবে বিকেল 3:05। বেতার নাট্যরূপ মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রযোজনা মোহাম্মদ মিজানুর রহমান। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2:30। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15 এবং দুপুর 12:15। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30।

0: বিনয় মৈত্রের গাওয়া আধুনিক গান দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত সোমা ঘোষের কণ্ঠে দুপুর 12:20। বাউল গানের অনুষ্ঠান শুনবেন সন্ধ্যে 6:10। পল্লীগীতি হাসিয়ারা খাতুন হাসির গাওয়া দুপুর 12:40। আল্লাহ পাকিস্তানে হামদ ও নাতি রসুল শুনবেন বিকেল 4:45 এবং সন্ধ্যে 6:35। এছাড়া FM 88.8 MHz NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيم

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। সময় ফুরিয়ে এলো, এখন বিদায় বলতে হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।